সম্পর্কে মানুষকে সচেতন করা, আর কৃষি, পরিবেশ ও মানব জীবনে উদ্ভিদের যে গুরুত্ব সেটাকে তুলে ধরা। আশা করি এক ঘন্টায় খানিকটা হলে তুলে ধরতে পারবো। অন্তত 20 দিন জল দেননি যে গাছটায়, যে গাছটা প্রচণ্ড চেষ্টাতে আপনার ব্যালকনিতে বেঁচে আছে বা আপনার ঘরের কোনায় বেঁচে আছে, তার একটু যত্ন করার ইচ্ছে আপনার হবে। সবুজ হোক চারিদিক। আর এই আশা নিয়ে ইমন চক্রবর্তীর এই গানটা এবার আপনার জন্য, 107 FM রেইনবো।

0: 107 FM Rainbow Day. Borai. Borai. 107 FM Rainbow Day.
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিন হচ্ছে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। আর এই যে উদ্ভিদের স্বাস্থ্য, সেটা নিয়ে তো আমি আপনি একটু কমই ভাবি। গাছকে যারা খুব ভালোবাসেন তারা ভাবেন, তারা দেখেন যখন একটা পাতা শুকিয়ে যাচ্ছে গাছের, তারা কিন্তু তক্ষণই সেই গাছের পরিচর্যা করা শুরু করেন। মানে উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা মানে যে শুধু গাছকে বাঁচানো তা তো নয়, বরং সমগ্র পৃথিবী জুড়ে এই যে প্রাণীকুল সবাইকে বাঁচিয়ে রাখা। তার কারণ অসংখ্য প্রাণী শুধুমাত্র গাছ নানারকম উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে। তাছাড়াও আমাদের প্রকৃতিকে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে গাছ। সেই জন্য গাছকে বাঁচানো মানে গোটা পৃথিবীকে রক্ষা করা। যখন চাষ হয় তখন রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার কমানো খুব দরকার। আর পরিবেশ বান্ধব চাষাবাদ করা, বন সংরক্ষণ করা, নিয়মিত গাছ লাগানো, এইগুলোর মাধ্যমে কিন্তু উদ্ভিদের স্বাস্থ্যও খানিকটা রক্ষা পায়। এছাড়া সাধারণ মানুষকেও গাছের যত্ন নেওয়া, পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। তা না হলে কিন্তু গাছ বাঁচানো খুব মুশকিল। তো আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ উদ্ভিদ ছাড়া সুস্থ পৃথিবী কল্পনা করা যায় না। তাই আমাদের সকলের উচিত উদ্ভিদ রক্ষা করা এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে একযোগে কাজ করা। অনেক সময় আমরা শাকপাতা নিয়ে আসি বাজার থেকে, দেখা যায় যে সেই শাকপাতার মধ্যে ছোট ছোট ফুকো রয়েছে, বা ছিটছিট দাগ রয়েছে। আমরা অনেক সময় দু একটা বাদ দিয়ে বাকিটা কেটে খেয়ে ফেলি, কিন্তু এটা শরীরের জন্য ঠিক নয়। কারণ ওই পাতা যে গাছ থেকে, তার সবকটা পাতা হয়তো রোগের চিহ্ন বহন করছে না, কিন্তু রোগটা বহন করছে ভেতরে। তার মানে এই যে রোগগ্রস্ত হয়ে যাওয়া গাছটা, সেই রোগগ্রস্ত গাছটা যদি আমরা রান্না করেও খাই, আমাদের শরীরে কিন্তু ক্ষতি হতে পারে। সেই জন্য যখনই দেখব যে কোনো গাছ আস্তে আস্তে তার স্বাভাবিক যে সবুজ চেহারা সেটা থেকে বদলে যাচ্ছে, বা কোনো রকম তার মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া, ছত্রাক, এই ধরনের কিছু না কিছু প্রভাব হয়েছে সেই গাছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই গাছের যত্ন নিতে হবে। কারণ আমাদের শরীরের মতো গাছের শরীরও যত্ন চায়, আর যত্নে ভালো থাকে। আরও কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জন্য যে গানটা রেখেছি সেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা,

0: airfmrainbowkolkata@gmail.com এ। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর কথা বলছি সবুজের কথা নিয়ে। সবুজের কথা মানেই উদ্ভিদের কথা। আজকে তো ইন্টারন্যাশনাল ডে ফর প্লান্ট হেলথ, তো উদ্ভিদের স্বাস্থ্য নিয়ে সারা পৃথিবী জুড়েই আজকে নানান রকম অনুষ্ঠান হবে, সচেতনতামূলক সভা, সেমিনার, কর্মশালা, সব কিছু। বিজ্ঞানী, কৃষিবিদ, পরিবেশবিদরা উদ্ভিদের রোগ, কীটপতঙ্গের আক্রমণ আর এই যে জলবায়ু পরিবর্তনের ফলে যে সাংঘাতিক সমস্যা হচ্ছে এই সম্পর্কে আলোচনা করবেন আর কি। সেই সঙ্গে সঙ্গে যারা ফার্মার মানে কৃষকরা, তাদেরও আধুনিক পদ্ধতি শেখানো কীভাবে ফসলের ক্ষতি কমে আর উৎপাদনও বাড়ে। পৃথিবীতে এমন অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে আজকে কিন্তু নানান রকম কম্পিটিশন হবে। ধরুন রচনা প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা, বৃক্ষরোপণ করার কর্মসূচি, এই সমস্ত কিছু হবে। এই সমস্তটাই কিন্তু আমাদেরকে সচেতন করার জন্য, মনে করিয়ে দেওয়া যে আমাদেরকে রক্ষা করে আছে যে সবুজ, সেই সবুজ গাছকে আমাদের জীবন থেকে সরানো যাবে না, তাদেরকে রক্ষা করতে হবে, কারণ তারা বাঁচলে আমরা বাঁচব। বিভিন্ন দেশে কৃষি মেলাও হয় এই সময়, যেখানে উন্নত বীজ, জৈব সার, উদ্ভিদ সুরক্ষার নতুন প্রযুক্তি, সেই সমস্ত কিছু দেখানো হয়, বিক্রি করা হয়, আর কৃষকদের বিনামূল্যে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক আন্তর্জাতিক সংস্থা গাছেদের যেসব রোগ হয় না, সেই রোগগুলোর থেকে কীভাবে তাদেরকে প্রতিরোধ করা যায়, তাছাড়া খাদ্য নিরাপত্তা কীভাবে রাখা যায়, এই সব নিয়েও কিন্তু সেখানে কথা বলেন। তো গাছের স্বাস্থ্য ভালো রাখতে কী কী করা উচিত সেগুলো একটু পরে বলছি। তার আগে গাছেদের নিয়েই একটা গান, বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। 6:29 আজ। আজ গাছেদের স্বাস্থ্যের দিন, তাই এই যে গাছ, এই যে উদ্ভিদ আমাদেরকে ঘিরে রেখেছে, যে সবুজ আমাদের ঘিরে রেখেছে, যে সবুজ আমাদের বাঁচিয়ে রেখেছে, তাদেরকে বাঁচানো কিন্তু আমাদের কর্তব্য। আবার দেখুন, এই একটু আগেই মহিনের ঘোড়াগুলির যে গানটা শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে এই বনভূমির মধ্যে কত মানুষ তো হারিয়েও যান স্বেচ্ছায়। স্বেচ্ছায় কেন বলছি, কয়েকদিন আগেই একটা খবর দেখছিলাম যে জাপানে নাকি প্রায় প্রত্যেক বছর 60-80 হাজার মানুষ হারিয়ে যান। না, তাদেরকে যে কেউ চুরি করে নেয় বা কিছু, সেরকম না। তারা হয়তো ভীষণ সফল ব্যস্ত মানুষ ছিলেন কোনো শহরের স্বেচ্ছায়। এমন নয় যে সবসময় তাদের সংসার আছে, সংসারও নেই, হয়তো একাই মানুষটি, কিন্তু স্বেচ্ছায় সমস্ত কিছু ছেড়ে এরা বন জঙ্গল পাহাড় এই সবের মধ্যে নিজের একটা নতুন আশ্রয় খুঁজে নেয়। এবং পরিবারের মানুষের সাথে তাদের একটা ওই রকমভাবে বলাই থাকে যে আমি এবার একটু নিজের মতো করে থাকবো, বাঁচবো, কাজেই আমাকে খুঁজো না। আর এই যে যারা এটা করতে চায় তাদেরকে কিন্তু রীতিমতো হেল্প করে অসংখ্য মানুষ। তো এই যে দেখুন, বনের মাঝে আশ্রয় নেওয়া, গাছপালার মাঝে, পাহাড়ের মাঝে আশ্রয় নেওয়া, এটাও কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে আমাদের প্রকৃতি মায়ের কাছে পৌঁছে যাওয়ার একটা ব্যাপার। কাজেই এই প্রকৃতি মাকে রক্ষা করাও তো আমাদের দায়িত্ব, গাছের স্বাস্থ্য ভালো রাখা তো আমাদের দায়িত্ব। গাছ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, তারা পরিবেশকে সুন্দর করে তোলে, অক্সিজেন দেয়, মানুষের জীবনকে সুস্থ স্বাভাবিক রাখতে গাছের তো প্রচুর ভূমিকা। তাই এই গাছের যত্ন করাটা খুব জরুরি। প্রথমত গাছের জন্য উপযুক্ত মাটি নির্বাচন করা ভীষণ জরুরি। উর্বর ও ঝুরঝুরে মাটিতে গাছ ভালোভাবে বেড়ে ওঠে। মাটিতে পর্যাপ্ত জৈব সার মিশিয়ে দিলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিও পায়। নিয়মিত সার, কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে। আরও ব্যাপার আছে গাছকে ভালো রাখার, সেসব কথা বলার আগে

এমন একটা গান শোনাবো যেই গাছ যেই জঙ্গলের সাথে আমাদের ভীষণভাবে ভালোবাসা অহংকার সব জুড়ে আছে। গানটা শুনলেই একটা জায়গার কথাই মনে পড়বে, সেটা হচ্ছে সুন্দরবন, মনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। ফিরছি গানের পর।

0: প্রেমের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:39, আর আজকে তো গাছেদের দিন, গাছেদের স্বাস্থ্যের দিন। সেই জন্য গাছেদের স্বাস্থ্য ভালো রাখার নানান কথা বলছি। গাছকে নিয়মিত জল দেওয়াটা খুব জরুরি, তবে অতিরিক্ত জল কিন্তু ক্ষতিকর। তেমনি জলের অভাবও গাছের বৃদ্ধিকে ব্যাহত করে। ঋতু আর গাছের ধরন অনুযায়ী জল দেওয়া উচিত। ধরুন আপনি ঘরের মধ্যে এমন কিছু গাছ রেখেছেন যেগুলো পাহাড়ি গাছ, সেখানে আপনি নিয়ম করে দুবেলা জল দিচ্ছেন, গাছ কিন্তু তখন বাঁচবে না। কাজেই আপনাকে ভাবতে হবে যে কোন গাছ এবং তার কতটা জল প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে কোন পরিবেশে তাকে রাখলে সে ঠিকমতো বেড়ে উঠবে। যেমন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে। অ্যালোভেরা যদি মানে চচ্চড়ে রোদে রেখে দেন, রোদ বৃষ্টি এই সমস্ত কিছুতে না অ্যালোভেরা দেখবেন পাতা একটু হলুদ হলুদ হয়ে আসে। অ্যালোভেরাকে রাখুন একটু স্যাঁতস্যাঁতে জায়গায়, কারণ পাহাড়ি জায়গায় জন্ম তো এই গাছের। একটু স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে দেখবেন একদম সবুজ হয়ে গেছে, আর অত বেশি জল জলেরও দরকার হয় না, সামান্য জলেই কিন্তু ঝকঝকে হয়ে বেড়ে ওঠে। আর গাছকে রোদ আর পোকামাকড় থেকে রক্ষা করাটা খুব জরুরি। পাতায় দাগ হলে বা শুকিয়ে গেলে বা পোকা দেখা দিলে দ্রুত কিন্তু ব্যবস্থা নিতে হবে। আপনার সাধের বাগান না হলে পোকাতে পুরো শেষ হয়ে যাবে। প্রয়োজনে আপনাকে যদি কীটনাশক দিতে হয় তাহলে এখন তো প্রায় প্রত্যেকটা এলাকাতেই মালিরা কাজ করেন, মানে সকালবেলা গিয়ে দাঁড়ালেই গ্রামের কিছু মানুষ যারা গাছের কাজ করেন তাদের সঙ্গে দেখা হয়। হ্যাঁ, এরকম কাউকে এনে ঠিকঠাকভাবে পরামর্শগুলো নিয়ে তারপরে গাছের যত্ন করুন। তার কারণ হচ্ছে গাছে যদি একবার পোকা লেগে যায় বা গাছে যদি একবার শুকিয়ে যাওয়া যদি গাছ শুরু করে তখন তাকে বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর নিয়মিত শুকনো পাতা কেটে দেবেন, ডাল ছেঁটে ফেলবেন, এতেও গাছ খুব সুস্থ থাকে। গাছের স্বাস্থ্য নিয়ে আরও কথা আছে, কিন্তু এখন রয়েছে একটা গান, বাংলা ব্যান্ড ভূমির গাওয়া।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbowKolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA AIRFMRainbowKolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজকে তো গাছের স্বাস্থ্যের দিন নিয়ে কথা বলছি আমরা, কারণ আমাদের চারপাশটা নিখুঁতভাবে সবুজ থাকলে, মানে তার কোনো অসুখ বিসুখ নেই, সুন্দর একেবারে হাসির মতো ঝকঝকে সবুজ হয়ে রয়েছে আমাদের চারপাশে গাছ, সেটা হলে কিন্তু আমরাও সুস্থ থাকব। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, খাবার দেয়, কত কী না দেয়। গাছের প্রতি ভালোবাসা থাকাটা খুব জরুরি। গাছের প্রতি ভালোবাসা, গাছকে যত্ন করা, এই মনোভাবটা তৈরি করা খুব জরুরি। নিয়মিত গাছের পরিচর্যা করলে গাছ সতেজ সবুজ থাকবে, সেই সঙ্গে সঙ্গে না আপনার নিজেরও একটা আনন্দ হবে। আমি নিজে যেহেতু প্রচুর গাছ লাগাই, ফুলের গাছ, আমি যখন সকালবেলা বা বিকেলবেলা গাছে জল দিই, যখন গাছগুলো, গাছের ফুলগুলো ফুটে ওঠে, অদ্ভুত একটা আনন্দ হয়। আরেকটা

কথা বলি, দূষণ কিন্তু গাছের ভীষণ ক্ষতি করে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেক্ষেত্রে কিন্তু যে জলটা গাছকে দেওয়া হচ্ছে বা যেখানে গাছ রয়েছে সেখানে যে জলটা সে শোষণ করছে সেটা ঠিক কিনা দেখতে হবে সবসময়। কারণ জল দূষণ হওয়া জল যদি গাছকে দেওয়া হয় গাছেরও কিন্তু ক্ষতি হয়। বায়ু দূষণও গাছের জন্য ভীষণ ক্ষতিকর, কলকারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, এই বিভিন্ন রকম গ্যাস বাতাসে মিশে গাছের পাতায় জমা হয়। এর ফলে গাছ কিন্তু ঠিক মতো সালোক সংশ্লেষণ করতে পারে না, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, ধীরে ধীরে শুকিয়ে পড়ে, অতিরিক্ত ধোঁয়া বিষাক্ত গ্যাস গাছের বৃদ্ধি কমিয়ে দেয়। তো মাটির দূষণটাকেও দেখতে হবে, মাটি দূষণের কারণেও গাছের ক্ষতি হয়। অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক এগুলো ব্যবহার করলে কিন্তু মাটিটা খারাপ হয়ে যায়, মাটির উর্বরতা কমে যায়, উপকারী যেসব জীবাণু রয়েছে গাছের জন্য সেগুলোও কিন্তু ধ্বংস হয়, যার ফলে গাছের যে স্বাভাবিক বাড়টা হতো সেটা কমে যায়, স্বাভাবিক বৃদ্ধি কমে যায় গাছের। এছাড়া শব্দ দূষণ, মানে অবাক হয়ে যাবেন, শব্দ দূষণ, তাপমাত্রা বৃদ্ধি এগুলোর প্রভাবও কিন্তু গাছের ওপর পড়ে। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে গাছেরও তো জীবনচক্র ব্যাহত হয় আর বনভূমি ধীরে ধীরে হারিয়ে যায়। দূষণ গাছের জন্য একটা বড় হুমকি, গাছকে রক্ষা করতে হলে আমাদের দূষণ কমাতে হবে, তাই বেশি বেশি গাছ লাগাতে হবে, পরিবেশ সচেতন হতে হবে। গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে আমরা প্রাণীকুল, মানুষ সহ অন্যান্য প্রাণীরাও বাঁচব। তো প্রতি বছরই আজকের দিনের একটা থিম থাকে, এই বছর মানে 2026 সালে আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবসের থিম হলো খাদ্য নিরাপত্তার জন্য উদ্ভিদ জৈব নিরাপত্তা, প্লান্ট বায়োসিকিউরিটি ফর ফুড সিকিউরিটি। তো এই দিবসের যে মূল উদ্দেশ্যটা সেটা হলো উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, খাদ্য নিরাপদ আর পরিবেশ রক্ষায় উদ্ভিদের ভূমিকা তুলে ধরা। সেই জন্যই বলছি যে গাছ বাঁচান, গাছের যত্ন নিন, গাছের স্বাস্থ্য ভালো রাখুন, আর তাহলেই দেখবেন আমরা প্রত্যেকে ভালো থাকব। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, আর পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আসছি নমস্কার কলকাতা, মাঝখানে রয়েছে খবর, একটা মজার গান রেখে গেলাম আপনার জন্য গাছকে নিয়েই, অবশ্য স্বপন বসুর কণ্ঠে, শুনুন 107 FM রেনবোয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 6 দিনের জন্য 5 দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে এবং সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালিতে যাবেন। পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের সবচেয়ে বড় সমস্যা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকটের সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বডোদরায় গতকাল সর্দার থাম হস্টেলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একথা বলেন। সরকার জানিয়েছে দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের LPG মজুত রয়েছে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভার শপথ নেবে। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন বলে জানা গিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার উপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ার অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা ও কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবের জবাবে তেহরান পাল্টা শান্তি প্রস্তাব দিলে মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $105 উপরে উঠে যায়। সৌদি তেল সংস্থা আরামকোর কর্মকর্তারা সতর্ক করেছেন যে এই সংঘাতের ফলে ইতিহাসে

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আজ আমি অরুণিমা আপনার সঙ্গী হলাম হালকা হালকা ঠান্ডা সকালে। চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন যে গানটা রেখেছি আপনার জন্য, আমি জানি আপনার ভালো লাগবেই। তিমির বিশ্বাসের গাওয়া নির্জন যমুনার কূলে, শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায় আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর খুলে ফেলেছি এবার দিনের ডায়েরি। আজ ইন্টারন্যাশনাল নার্সেস ডে, প্রত্যন্ত এলাকাতেও মাত্র একজন ডক্টর যেখানে, সেখানে সহযোদ্ধা হয়ে যেভাবে নার্সরা রোগীকে বাঁচিয়ে তোলেন, যেভাবে রোগীর সেবা করেন, সেটা কিন্তু সত্যি প্রশংসার মতো। সারা পৃথিবী জুড়ে নার্সরা আমাদের সেবা করে চলেছেন, আমাদের বাঁচিয়ে তুলে চলেছেন, অথচ তাদের কজনের নাম আমরা মনে রাখি, ভুলেই যাই। আজ এই বিশেষ দিনে পৃথিবীর প্রত্যেকটি নার্সকে স্যালুট জানাই 107 FM রেইনবোর তরফ থেকে। আজকে তো আবার গাছেদেরও দিন, মানে গাছেদের স্বাস্থ্যের দিন, ইন্টারন্যাশনাল ডে ফর প্লান্টস হেলথ। তো গাছ লাগানো শুধু না, গাছেদের স্বাস্থ্য রক্ষাতেও যত্নশীল হন, কারণ এই গাছই আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তাহলে এবার বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার পর আপনার জন্য যে গানটা রেখেছি সেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: হাওয়া অফিসের হালচাল,
5: হালচাল,
6: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, 7:19, আর এইবার আপনাকে জানিয়ে দেব হাওয়া অফিস কি বলছে, হাওয়া অফিসের হালচালটাই বা কি। হাওয়া অফিস আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা বলছে, সকালবেলা আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও অল্প বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 88%, সর্বনিম্ন 54%। গত 24 ঘন্টায় সেভাবে কোনো বৃষ্টি হয়নি। আর আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য আলাদা করে আজকে কোনো রকম সতর্কবার্তা নেই।
4: হাওয়া অফিসের হালচাল,
5: হালচাল,
6: হাওয়া অফিসের হালচাল জানিয়ে দিলাম। এবার শুনুন অনুপম রায়কে আলোতে আলোতে ঢাকা 107 FM রেইনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

রেইনবো নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। এইবার আপনাদের সবাইকে উইশ করব, আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। আদা খান, অভিনেত্রী আদা খানের জন্মদিন আজ। অমৃতা প্রকাশ, অভিনেত্রী অমৃতা প্রকাশের জন্মদিন আজ। আর রেসলার প্রিয়াঙ্কা ফগতের জন্মদিন আজ। ডিরেক্টর বিজয় ভাটের জন্মদিন আজ। তো এতজনের জন্মদিন আজ, সেই সঙ্গে সঙ্গে আপনারও জন্মদিন। প্রত্যেকে জানাই 107 FM রেইনবোর তরফ থেকে হ্যাপি বার্থডে।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি কি জানেন আপনি কার কার সঙ্গে, কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শহরের ইতিকথা। এই কলকাতা শহরের মধ্যে লুকিয়ে আছে আরেকটা কলকাতা, সেই কলকাতাকেই খুঁজতে বেরোই আমরা শহরের ইতিকথায়। 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর শহরের ইতিকথায় এমন একটা বাড়ির কথা বলবো, সেই বাড়িটার আশপাশ দিয়ে আপনারা হয়তো অনেকেই গেছেন। বালিগঞ্জ 59 বালিগঞ্জ সার্কুলার রোডে এই বাড়িটি। এই বাড়িটার নাম ত্রিপুরা হাউস। এটা ত্রিপুরার রাজপরিবারের কলকাতার আবাস ছিল একটা সময়। 1891 সালে মহারাজা বীর চন্দ্রমাণিক্য এই রাজবাড়ি নির্মাণ করেন। এরপর 1931 সালে বীর বিক্রম মাণিক্য এটি সংস্কার করেন। বাড়িটির স্থাপত্য যেটা, সেটা কিন্তু ইউরোপীয় ভারতীয় নকশার মিশ্রণ দিয়ে তৈরি। বড় গম্বুজ, বিশাল বাগান, রাজকীয় প্রবেশদ্বার, এটাই ছিল এই বাড়ির আকর্ষণ। আর এই বাড়ির আরেক আকর্ষণের কথা আমি জানাই, রবীন্দ্রনাথের সঙ্গে অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল ত্রিপুরার রাজপরিবারের। ত্রিপুরার মহারাজারা শান্তিনিকেতন ও বাংলা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতেন। আর এখন যে অবস্থা, বর্তমানে ত্রিপুরা হাউসের একটা অংশ সংরক্ষিত ঐতিহ্যবাহী ভবন হিসেবে হাইকোর্ট স্টেট, মানে এ হাইকোর্টে একটা মামলা চলছে যদিও হেরিটেজ স্টেটাস নিয়ে, তবুও কিন্তু একটা অংশ ঐতিহ্যবাহী ভবন হিসেবে পরিচিত। আর কলকাতার বুকে এই যে ত্রিপুরার রাজার বাড়ি, এটা একটা ঐতিহাসিক আর সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন। ভাবুন, ত্রিপুরা আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, দুটো জায়গাতেই বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলেন, হ্যাঁ। আর সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরার রাজাদের সাথে আমাদের এখানকার বিশিষ্ট মানুষদের, কলকাতা শহরের, বহু বহু বছরের সম্পর্ক। এই রাজবাড়ি শুধু একটা প্রাসাদ নয়, বরং ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে বাংলার ঐতিহাসিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ স্মারক। কলকাতায় ব্রিটিশ আমলে বহু দেশীয় রাজ্যের নিজস্ব আবাস ছিল, তার মধ্যে এই ত্রিপুরার রাজবাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। ত্রিপুরার মহারাজারা প্রায়ই প্রশাসনিক ও সামাজিক কাজের জন্য কলকাতায় আসতেন, সেই কারণেই শহরে তাদের থাকার জন্য এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। আর ত্রিপুরার রাজপরিবারে বাংলা সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন, এবং যুগে যুগে তারা কিন্তু বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত সব কিছুকে তারা উন্নত করেছেন। এসডি বর্মন, আরডি বর্মন, তারা তো সেই ত্রিপুরার রাজপরিবারেরই সন্তান। তো এই মুহূর্তে রাজবাড়ির অনেকটা অংশ আগের জৌলুস হারিয়ে ফেললেও এটা এখনও কলকাতার ইতিহাসপ্রেমী মানুষদের কাছে খুবই মূল্যবান একটা জায়গা। এটা শুধু প্রাসাদ নয়, এটা ইতিহাস, সংস্কৃতি ও রাজকীয় ঐতিহ্যের এক মূল্যবান স্মারক। দেখে আসবেন নাকি? বালিগঞ্জে তো খুব বেশি দূর নয়। তাহলে শহরের ইতিকথা পেরিয়ে আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, সে গানের কথা বলছি। তার আগে শহরের ইতিকথাটাকে গুটিয়ে ফেলি।
1: শহরের ইতিকথা।
0: শহরের ইতিকথা পেরিয়ে এবার এগিয়ে যাব পরপর তিনটে গানের দিকে। তিন এককে তিন গানের হ্যাট্রিকে 107 FM রেইনবোয়, আমি অরুণিমা আপনাকে শোনাতে চলেছি। সবচেয়ে প্রথমে লগ্নজিতার গাওয়া ভেঙে যায়, আর তারপর সাইয়ারা ফিল্মের টাইটেল ট্র্যাক ফাহিম আবদুল্লার কণ্ঠে, আর তারপর তিমির বিশ্বাস।

0: আশা সোমলতা আচার্যের কণ্ঠে ফিরিয়ে দিও না গোড়াই। শুনতে থাকুন 107 FM রেইনবো। আমি ফিরছি তিনটে গানের পর।
1: FM রেইনবোতে তিন

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 7:51, কিছুক্ষণের মধ্যেই আপনারা রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে পড়বেন অনেকেই। তো বাইরে বেরোনোর আগে আমাদের একটা সানস্ক্রিন মাখার অভ্যেস আছে, আর তাড়াহুড়োয় অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না, মারাত্মক ক্ষতি হতে পারে কিন্তু ত্বকের, বিশেষ করে এখন যে চড়া রোদটা উঠেছে সেটা যেমন ত্বকের ক্ষতি করে, সেই সঙ্গে সঙ্গে মেঘলা আকাশও কিন্তু স্কিনের ক্ষতি করে। সেই জন্য সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন বাড়ি থেকে বেরোনোর সময়। তবে বেরোনোর কিছুক্ষণ আগে সানস্ক্রিনটা লাগাবেন, লাগালেন ঝট করে তক্ষুনি বেরিয়ে গেলেন, তাতে কিন্তু উপকারের থেকে অপকারই বেশি হবে। এই জ্ঞানটা আমি না, বিশেষজ্ঞ দিচ্ছেন। আমার কাছে রয়েছিল

গানটা, তাই আপনাকে জানিয়ে দিলাম। আমি জানি আপনি যথেষ্ট বুদ্ধি আছে আপনার, আপনি নিশ্চয়ই নিজের ঠিকঠাক যত্ন নেবেন। আর এইবার আপনার জন্য আসতে চলেছে যে গানটা, সেই গানটা আমার খুব পছন্দের, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। অরিজিৎ সিং এর কণ্ঠে শুনুন 107 FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টার দিকে এগিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার কারণ 9:57। একটা ছোট ঘোষণা আছে, ভালো করে শুনবেন। আকাশবাণী 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শুনে নিলেন, এবার আপনার যদি যাবার ইচ্ছে হয় পৌঁছে যাবেন। আর এবার আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে অবশ্যই এমন একটা গান শোনাতে চলেছি যা কোনোদিন পুরনো হবে না, আর সেই জন্যেই চলে আসে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে কিশোর কুমারের গাওয়া একটা খুব বিখ্যাত গান। না, আমি এর বেশি আর কিছু বলছি না, সেই গানটা শুনবেন এবার ফ্ল্যাশব্যাক সঙে। আর আমি তারপর চলে যাব, ফিরে আসছি খবরের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 6 দিনের জন্য 5 দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহিতে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে এবং সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালিতে যাবেন। পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের সবচেয়ে বড় সমস্যা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকটের সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বড়োদ্রায় গতকাল সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই কথা বলেন। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে সরকার জানিয়েছে দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের LPG মজুত রয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন বাইক ও ক্যাব সার্ভিস প্রদানকারী কোম্পানি র্যাপিডোর ওপর প্রয়োজনীয় অনুমতি

0: চুক্তি না থাকার কারণে নিষেধাজ্ঞা জারি করেছে। জম্মুর আঞ্চলিক পরিবহন কর্মকর্তা জসমিত সিং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র্যাপিডো কোনো অ্যাগ্রিগেটর সার্টিফিকেট ছাড়াই কাজ করছে, যা কেন্দ্রশাসিত অঞ্চলে বেআইনি। বাংলাদেশ সরকার 2026 সালের আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়জল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্তর দেব, ভালো করে শুনবেন। 8:07 আর মন্তর দেবার সময়টা, তবে মন্তরটা কিন্তু যাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তাদেরকে পরবর্তীকালে যে পরীক্ষাগুলো দেবে তার জন্য এই মন্তরটা। আসলে পরীক্ষার আগে সবসময় দেখা যায় বেশ কিছু বন্ধু কোথার থেকে যেন চলে আসে আর কি, তারা সারা দিন বারবার ফোন করবে, মেসেজ করবে, সারাদিন তো পড়ায় ব্যস্ত বাচ্চাগুলো, আর তার মধ্যে এই হঠাৎ করে আসা বন্ধুদের উৎপাতে তাদের একটু ভালোও লাগে যে সারাদিন পড়তে পড়তে বোর হয়ে গেছে, মাঝে মাঝে বন্ধুরা মেসেজ করছে, লম্বা লম্বা কল করছে। এই লম্বা লম্বা কলের ফলে যেটা হচ্ছে, রাত্রিরে ঘুমের সময়টা তো ঘুমিয়ে পড়ছে, দিনের বেলা পড়ার সময়টা কমে যাচ্ছে। সেই জন্য বলি, বন্ধুত্ব যত সব পরীক্ষার আগে নয়, বন্ধুত্বগুলো সারা বছর রাখতে হয়। সেই জন্য এই সময়ে যেসব বন্ধুরা আসবে খুব ভালো করে জেনে রাখো, তারা যদি তোমার পড়ার সময়টা জেনে যায় সেই সময় কিন্তু তারা তোমাকে ফোন করবে ডিস্টার্ব করতে। মানে তুমি ধরো রাত জেগে পড়ো, দেখবে রাত্রির 12টার সময় তোমার একটা খুব প্রিয় বন্ধু খুব প্রিয় প্রিয় বিষয় নিয়ে কথা বলছে, আর তুমি তার সাথে গল্প করতে করতে দেখলে 2 বেজে গেল, মাঝখান থেকে তোমার রাতের পড়াটা নষ্ট হলো। যারা সকালবেলা পড়ে তাদের এই প্রিয় বন্ধুরা সকালবেলায় উৎপাত করে, এরা কিন্তু নিজেদের টাইমটা অন্যভাবে ভেবে নেয়। মানে যদি তোমায় রাতে ফোন করে জ্বালাতন করে, জানবে এরা সকালবেলা সারাটা দিন দারুণ পড়েছে, এবার লোকজনকে ডিস্টার্ব করতে নেমেছে। আর যদি সকালবেলায় ডিস্টার্ব করে, জানবে যে অ্যালার্ম দিয়ে বসেছিল তোমায় ডিস্টার্ব করবে বলে, আরও কয়েকজনকে ডিস্টার্ব করবে বলে, যাদেরকে কম্পিটিটর ভাবে। তো এই সব বন্ধুদের থেকে সাবধান, কারণ পরীক্ষার আগে ফোকাসটা পড়াশুনোতেই থাকা ভালো। আর যদি একটু মানে মাঝে মাঝে ব্রেক নেওয়ার দরকার হয়, তখন তো তোমার হাতে ফোন আছে, বাড়িতে টিভি আছে, 5-10 মিনিট আধ ঘন্টা দেখলে, দেখে আবার নিজের মতো পড়াশুনায় বসে গেলে। ওকে, তো মন্তরটা দিয়ে দিলাম, আর মন্তরটা এর পরে অ্যাপ্লাই করো, কারণ আমি জানি যাদেরকে মানে যারা এই সমস্ত বন্ধুদের পাল্লায় পড়ে গেছে অলরেডি, তারা তো যা হওয়ার হয়ে গেছে আর কি, পরের বার পরীক্ষার আগে এরা যেন কোনো রকম বিরক্ত না করতে পারে। আর এবারে যে গানটা আসতে চলেছে সেটা রূপম ইসলামের কণ্ঠে, শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এবার একটা ভালো ব্যাপার জানাই, মেয়েদের জন্য একটা ভালো ব্যাপার জানাই, সেটা হচ্ছে সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুনতে হবে না মহিলা যাত্রীদের। পয়লা জুন থেকে লাগু হবে এই নির্দেশিকা। একটা কথা জানিয়ে রাখি, এটা আমাদের এখানে প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটা রাজ্যের বাসিন্দাদের এরকম অভিজ্ঞতা হয়েছে। দিল্লিতে সরকারি বাসে ভাড়া লাগে না মহিলাদের। গত অগস্ট থেকে অন্ধ্রপ্রদেশেও মহিলা যাত্রীদের সরকারি বাসের সফরে কোনো ভাড়া দিতে হয় না। তামিলনাড়ু আর কর্ণাটকেও এই সুবিধে মেলে। আগামী মাস থেকে আমাদের এখানকার মহিলাদের ক্ষেত্রেও সরকারি বাসে লাগবে না কোনো টাকা। আচ্ছা, আমি ভাবছি যে এসি বাসগুলো আছে সেগুলো এই গরমে বিনা পয়সায় যাওয়া যাবে। উরি বাবা, কি লম্বা লম্বা মানে ভাড়া থাকে আর কত লম্বা যাত্রা। যাই হোক, সরকারি বাসে যখন বিনা ভাড়ায় যাওয়া যাবে এটা খুবই আনন্দের ব্যাপার। তো এই আনন্দে আনন্দে একটা ভালো গান শুনিয়ে দিই, মেঘলা দাশগুপ্তর গাওয়া ভেজা ভেজা স্বপ্নগুলো। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনি এবার মেসেজ করা শুরু করুন। আজকে তো একটা বিশেষ দিন, মানে আজকে অনেকগুলো বিশেষ দিন, তার মধ্যে থেকে আজ কিন্তু নার্সদের দিন, মানে ওয়ার্ল্ড নার্সেস ডে। তো নার্সদের দিনে আজ আপনি এমন একজন নার্সের কথা বলুন যার সেবায় আপনি কোনো একটা সময়ে সুস্থ হয়ে উঠেছিলেন, যার সেবায় আপনার মনে হয়েছিল আহা ইনি আছেন বলেই আমি বেঁচে গেলাম, বা ইনি আছেন বলেই আমার অনেকটা সুবিধে হলো। এরকম কোনো নার্সের কথা আপনার যদি মনে পড়ে, হয়তো তার নাম মনে নেই বা নাম মনে আছে, যাই হোক না কেন, সেটা শেয়ার করতে পারেন আমাকে মেসেজে। আর এবারে যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেই গানটা এবার রইল, ফিরছি ঠিক 5 মিনিট পর

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো এ 8:21 আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর রয়েছে মেসেজ, প্রচুর মেসেজ এসছে, তো একটু একটু করে পড়া শুরু করি, নাহলে তো সবারটা পড়া যাবে না, তারপরে আবার রেগে যাবেই, বিচ্ছিরি ব্যাপার হবে। তো সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, উনি লিখেছেন, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে গাছ নিয়ে আলোচনা খুব ভালো লাগলো, গাছ আমার খুব ভালো লাগে, আর মর্নিং মন্ত্র অসাধারণ ছিল ছাত্রছাত্রীদের জন্য। টপিকে বলি, আমার একজন নার্স দিদি ছিলেন, আমার একটা

ছোট্ট অপারেশন হয় ছোটবেলায়, ভর্তির দিন থেকে শেষ দিন মাথায় হাত বুলিয়ে খোঁজ খবর নিতেন, অপারেশনের পর ড্রেসিং করানো, খাইয়ে দেওয়া সব করতেন। শেষ দিনে কেঁদে ফেলি, কারণ এই নার্স দিদিকে আর পাবো না। সে আমাকে জড়িয়ে ধরে স্নেহের সঙ্গে মাথায় একটা চুম্বন দেয়, বলে ভালো মানুষ হও আর ভালো থেকো। শৌভিক সরকার ফ্রম কসবাহালতু। সত্যিই তাই, মানে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়।

কলকাতাবি তরুণিমা দি আজ ভোরাইতে গাছের স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান খুব ভালো হয়েছে। অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল দুজনের সাথে দেখা করব। ওনারা আমার খুব প্রিয়, টিভিতে দেখতাম। 25শে বৈশাখ দেখা হলো, ওনাদের সাথে ভালোবাসা পেলাম, আর আমার হাতে খেলো। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আমি হ্যাপি। এইসব বন্ধু নিজের কাজ গুছিয়ে নিয়ে অন্যকে ডিস্টার্ব করে, কারণ হচ্ছে যাতে নাম্বার ভালো না তুলতে পারে বন্ধুরা, আর ফোকাসটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। জাস্ট অ্যাভয়েড করে চলা ভালো, মানে মন্ত্রা নিয়ে বলছে, মর্নিং মন্ত্র নিয়ে। তো আর বিষয় বলি, সুপর্ণা, আমি ঘুড়ি ধরতে গিয়ে নাক ফেটে গিয়েছিল, পাশেই হসপিটাল ভর্তি হয়েছিলাম 3 দিন। এত সুন্দর সেবা করেছিল বলার মতো নয়। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন। আর তারপরের মেসেজ যে লিখেছে সে হচ্ছে রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং দিদি, আমার আত্মীয়র মধ্যে একজন হাসপাতালে নার্সের কাজ করেন। একবার শরীর খারাপ হলে উনি আমাদের অনেক সাহায্য করেন, কোথায় কি করতে হবে। হাসপাতালে তিনি কাজ করতেন, অন্য জায়গায় তবে ফোন নিয়ে খোঁজ নিতেন। সত্যি আমাদের বিপদের দিনে এরাই পাশে দাঁড়ান। মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সকাল। এই মুহূর্তে যে নার্সের কথা বলবো, তিনি হলেন নীলরতন সরকার হাসপাতালের নার্স পার্বতী পাল, যার অকৃত্রিম সেবায় প্রাণ ফিরে পেয়েছিলেন আমাদের গ্রামের এক বধূ। পার্বতী পাল না থাকলে জটিল অপারেশন কোনো মতেই করানো যেত না। সিস্টার পার্বতী পাল যাবতীয় ব্যবস্থা করে দিয়েছিলেন এবং উনি বলেও দিয়েছিলেন আর রাখতে হবে না, সুস্থ না হওয়া পর্যন্ত সিস্টারের সেবা, সুস্থ হয়ে বাড়ি আসেন এই বধূ। সিস্টার দিবসে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। মাধাই দাস বহরু থেকে এই মেসেজ করেছিল। আরও অনেক মেসেজ এসেছে। কোনো একজন নার্স, তিনি আপনাকে বা আপনার পরিবারের বা আপনার চেনা জানা কাউকে এত সুন্দর সেবা করেছেন যে সেবা আজও আপনার মনে রয়ে গেছে। তার নাম যদি মনে থাকে অবশ্যই নাম বলবেন, নাম মনে না থাকলেও সময় এবং ঘটনা উল্লেখ করে আমাকে ছোট্ট করে জানান, আমি নিশ্চয়ই আপনার মেসেজ পড়ব। আর এখন যে গানটা আসতে চলেছে সেটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে, শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:30। আর ফুড ফান্ডায় এমন একটা খাবারের কথা বলবো যেটা দেখে না প্রথমবার আমি চমকে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা কি, মানে ছোটবেলায় তখন নেপাল বেড়াতে গেছি ঠাকুমা কাকু আমার কাজিন দিদি তাদের সাথে, কান্নাকাটি করে তো গেছি, গিয়ে নানা রকম খাবার দাবার দেখছি সবই অচেনা রকম চেহারায়, কোনটা মুখে দেবো বুঝতে পারছি না। তো এইটা একটা জিলিপির মতো দেখতে, কিন্তু জিলিপি নয়, অনেকটা বড়, অনেকটা মোটা, আবার রুটির মতো, এটা কি জিনিস সেটা নিয়ে না আমার ভীষণ কৌতূহল হয়েছিল। তারপর অর্ডার করা হয়, অর্ডার করে খেয়ে তো আমি মুগ্ধ, সেই থেকে আমি সেল রুটির ফ্যান। সেল রুটি সাধারণত নেপালি স্টাইলে বা সিকিমের লোকেরা তাদের মতো করে তৈরি করেন, তো কলকাতা শহরে যেসব নেপালি রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন। এবার আমাকে যেটা করতে হবে, আপনাকে রেসিপিটা বলতে হবে, আমি কিন্তু এটা বাড়িতেও বানাই মাঝে মাঝে। চালের গুঁড়ো ভিজিয়ে রাখুন 2 কাপ, চিনি 1/2 কাপ, দুধ 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, এলাচ গুঁড়ো সামান্য, আর তেল লাগবে ভাজার জন্য। এবার কি করবেন, সমস্ত উপকরণ মিশিয়ে পাতলা একটা ব্যাটার বানান, গরম তেলে গোল আংটির মতো ঢেলে ভাজুন, মানে যেইভাবে আমরা ভাজি হচ্ছে জিলিপি বা অমৃতি ওই রকমই প্রসেস। কিন্তু আপনাকে যে জিনিসটা নিতে হবে, সেল রুটি বানানোর না ছোট্ট ছোট্ট ইয়ে পাওয়া যায় আর কি, ওই যেরকম মানে জিলিপির জন্য কর্ন পাওয়া যায়, এটা একটু গোল মতো জিনিস কিনতে পাওয়া যায়, খুঁজে দেখবেন, তো এটা দিয়ে করতে পারেন। বা আপনি এমন একটা হাতা নিলেন যে হাতাটা একটু মোটা হয়ে গোল গোল করে আংটির মতো আর কি ঢেলে ঢেলে ভেজে নিলে, তারপর দুদিক সোনালি হলে তুলে নিন, খুব সুন্দর খেতে, মানে কিছু দিয়েও খাওয়া যায়, কিছু ছাড়াও খাওয়া যায়, কারণ এতে তো খানিকটা চিনি থাকে, দুধ থাকে, ঘি থাকে, খুব সুন্দর খেতে, খানিকটা পিঠের মতো অথচ পিঠে নয়, আবার রুটির মতো রুটি নয়, এর নাম সেল রুটি, বানিয়ে দেখতে পারেন।
3: ফুড ফান্ডা, ফান্ডা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি,
4: গান মিলান্তিতে আমাদের বাংলাদেশের বন্ধু অনিক শুনতে চেয়েছে বোঝে না সে বোঝে না থেকে কঠিন এই গানটা। এই গানটা তাহলে রাখলাম অনিক আর অন্যান্য বন্ধুদের জন্য। আমি অরুণিমা, ফিরে আসি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রচুর মেসেজ রয়েছে, মানে হুড় হুড় করে মেসেজ ঢুকছে। তো এবারের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন, সুপ্রভাত আর জে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ বৈশাখী শুভেচ্ছা জানাই। টাইফয়েড জ্বরে কাবু হয়ে বাড়িতে যখন বিছানায় পড়ে থাকতাম তখন আমার মা নার্স হয়ে আমাকে সেবা করে সুস্থ করেছেন। আজ আমার মা নেই, মাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজ নার্স দিবসে সব নার্সদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, আজ ভোরাই আপনার অসাধারণ উপস্থাপনাতে কথায় গানে গাছেদের স্বাস্থ্য নিয়ে সতর্কতামূলক আলোচনা শুনলাম ও খুবই সমৃদ্ধ হলাম। খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদি ভাই। এটা লিখেছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। এর পরে যে মেসেজটা পড়ব সেই মেসেজটা পাঠিয়েছেন লালমোহন মাঝি, জালালসি বৌবাজার হাওড়া থেকে। তখন আমার ছেলেবেলা, আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিলাম জরাজীর্ণ। যে নার্সের সেবায় আর যত্নে আমি সুস্থ হয়ে উঠেছিলাম সেই নার্স হলো আমার মা। তার জন্যেই এখন আমি আমার জীবনের মধ্য গগনে। হয়তো আমার মা লেখাপড়া জানা নার্স নয়, তবে তার সেবা যত্ন কোনো শিক্ষিত নার্সের চেয়ে কম নয়। আর তারপরের মেসেজ যিনি করেছেন দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া, লিখেছেন, গুড মর্নিং দিদি ভাই, গত নভেম্বর মাসে আমার মায়ের বাঁ পায়ের হিপ জয়েন্টটা ভেঙে যায়, তার ফলে অপারেশন করে প্রায় দু মাস বেডে শোয়া অবস্থায় ছিল। সেই সময় আমার ভাগ্নের বউ, মানে বৌমা, প্রকৃত নার্স কাকে বলে, তার সেবায় আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। সে যেভাবে দিদাকে যত্ন করে সারিয়ে তুলেছিল তিল তিল করে, আমার পুরো পরিবার সেই নার্সের কাছে মুগ্ধ। এখন মা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে, তাই বৌমা হিসেবে নয় নার্স হিসেবে আজকের দিনে আমি তোমায় স্যালুট করি। দীপক কুমার তুং এই মেসেজটা পাঠিয়েছিলেন। আর তারপরের মেসেজ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি ভেরি গুড মর্নিং আর জে অরুণিমাদি, ভেরি নাইস টপিক। আমি কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে একটা নার্সিংহোমে ভর্তি ছিলাম। সেখানকার ডাক্তারবাবু এবং নার্সরা সবাই আজ আমায় সুস্থ করিয়ে বাড়ি ফিরিয়েছে। বাহ, খুব ভালো। তো প্রচুর মেসেজ এসছে, কিছু কিছু করে পড়ার চেষ্টা করছি। আর এখন যে গানটা আসতে চলেছে সেই গানটা একটু অন্যরকম, কিন্তু আমার মনে হয় আপনার ভালো লাগবে। মধুমন্তী বাগচির কণ্ঠে 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 8:50, প্রচুর মেসেজ রয়েছে এখনও, যারা মেসেজ পাঠাননি তারা পাঠাতেই পারেন, আমি পরের ঘন্টাতেও কিছুক্ষণ কিন্তু মেসেজ পড়ব। সেই সঙ্গে সঙ্গে আজকে নার্সদের সম্মান তো আমরা জানাচ্ছি, জানাবো, যেহেতু আজ তাদেরই দিন। হ্যালো ডক্টরে একজন ডক্টর চলে আসবেন, একজন গাইনাক চলে আসবেন, তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কিন্তু রেডি করে রাখতে পারেন, মেসেজে পাঠাবেন। আর একটা জিনিস আপনাকে জানাই, আমরা ছোটোবেলায় না মানে ইউএফও নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে পূজাবার্ষিকীতে যেসব গল্প আসতো সেই গল্পের মধ্যে ইউএফও থাকতো, মানে ইউএফওর কথা থাকতো, অন্য স্পেস থেকে চলে আসা কিছু মানুষের মতো কিছু প্রাণী, তারা আবার অন্যরকম দেখতে। তো 1999 সালে 31 ডিসেম্বর কিছু ছবি FBI প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন সামরিক বিমানের কাছে রহস্যময় কিছু উড়তে দেখা গিয়েছে, এমনকি বিমানের পাইলটের নেওয়া ছবিও প্রকাশ করা হয়েছে। তো এটা দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে, মার্কিন ইউএফও ফাইলসের প্রথম কিস্তি প্রকাশ করেছে ইউএস গভর্নমেন্ট, প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে একাধিক ছবি, ভিডিও ও পুরনো সরকারি রেকর্ড, আর সেখান থেকেই উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। FBI এর প্রকাশিত গোপন নথিতে বলা হয়েছে 1960-এর দশকে কিছু মানুষের মতো দেখতে ছোট কাঁধ বিশিষ্ট রহস্যময় কিছু প্রাণীকে ইউএফও থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল, যাদের মাথায় ছিল হেলমেট আর পরনে ছিল স্পেস স্যুট। তার মানে এই যে আমরা ছোটবেলাটা তোলপাড় করে ফেলতাম, গোল কিছু আকাশে দেখেই বলতাম যে ইউএফও, সেটার কিন্তু একটা উৎস ছিল এবং উৎসটা খানিকটা সত্যি, কারণ ছবি তো এরকম পাওয়া গেছে। যাই হোক, তাই বলে এখন আকাশের দিকে চোখ করে বসে থাকবেন না, সবসময় এসব

0: দেখা যায় না। আর এবারে যে গানটা শোনাতে চলেছি গান মিলান্তিতে, সেই গানটা রিকোয়েস্ট করেছে সৌভিক সরকার কসবাহালতি থেকে। শুনুন গানটা, ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
0: শুভমিতার কণ্ঠে দেখেছো কি তাকে?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, 8:57 আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, তার মানে আমার তৃতীয় ঘন্টা

0: মানে নমস্কার কলকাতার শেষ ঘন্টায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর যেতে যেতে আপনাকে বলে যাই ব্রেকফাস্ট করে ফেলেছেন, তাহলে আরেকবার চা হয়ে যাক। আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো, মানে সতর্ক করব, বেশিবার চা কফি এসব খাওয়া উচিত নয়, এটা কিন্তু আমাদের শরীরের ক্ষতিই করে। আর যদি খেতেই হয় নিতান্ত, তাহলে চিনি ছাড়া দুধ ছাড়া খান, সেটা প্র্যাকটিস করুন, তাহলে খেতে পারেন। আর চিনি ছাড়া দুধ ছাড়া কফির কিন্তু একটা সাংঘাতিক গুণ আছে, এটা আমাদের শরীরকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে ওজন কমায়, এমনকি ফ্যাটি লিভারের সমস্যাও অনেকটা কমিয়ে দেয়। এটা আমার কথা নয়, বিশেষজ্ঞদের মতামত। এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, আর পরের ঘন্টায় যেতে যেতে যে গানটা রেখেছি, যেটা পুরনো হয়েও কোনো দিন পুরনো হয় না, লতা মঙ্গেশকরের কণ্ঠে তোমাকে শোনাতে, শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। অসমে বিজেপি নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নেবে। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন ছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ সরকার 2026 সালের আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনার তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়জল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15টি কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফ্রান্সের ভূমধ্য সাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরায় ইন্ডি ফিল্ম বা স্বাধীন চলচ্চিত্রের বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। লালগালিচায় হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার ও বারবারা স্ট্রেইস্যান্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। হিমালয় পাদদেশীয় এলাকায় ঘূর্ণাবর্তের জেরে আজ উত্তরবঙ্গের উত্তরের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় আজ ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে থেকে তো শুরু হয়ে গেছে মানে সিনেমার মহাযজ্ঞ। আজ থেকে 23 মে কান চলচ্চিত্র উৎসব, বিশ্বজুড়ে সিনেমা সংস্কৃতি ফ্যাশন দুনিয়ার গল্প বলার একটা মিলনস্থল এই উৎসব। পাশাপাশি বিনোদন জগতের নারীদের মানে ভীষণভাবে দেখা যায় কান উৎসবে। আমাদের বলিউডের তিন সুন্দরী থাকছেন, ঐশ্বরিয়া রাই, আলিয়া ভাট আর আদিতি রাও হায়দারি। আলিয়া তো কালকেই পৌঁছে গেছেন, সোমবার ভোরেই কানের উদ্দেশ্যে উনি রওনা দিয়ে দিয়েছেন, পৌঁছেও গেছেন। আর আলিয়া ভাটকে একদম অন্যরকম কস্টিউমে দেখা যাচ্ছে, সাদা ট্যাঙ্ক টপের সঙ্গে কালো কোট আর ডেনিম জিন্স বুটে সুপার কুল আলিয়া। আর এইবার কিন্তু আপনাকে জানিয়ে দিই, প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে থাকছেন আমাদের কলকাতার আমাদের চেনা অভিনেত্রী পার্নো মিত্র। এবার এই যে কান উৎসবে এত এত সিনেমা দেখানো হবে, এত এত সিনেমা অ্যাওয়ার্ডেড হবে, সেই সঙ্গে সঙ্গে আরেকটা ভালো ব্যাপার জানিয়ে দিই যে কণ্ঠস্বর, যারা কণ্ঠস্বর নিয়ে কাজ করেন এবং যারা সিনেমার নানান রকম নির্মাণের ক্ষেত্রে নানান কিছু কন্ট্রোলের জায়গায় থাকেন আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু কানে এবার সুযোগ থাকছে। সত্যি এটা কিন্তু আমার বারবার মনে হয়, আমার মতো অনেকেরই মনে হয়, যারা বহু নায়িকার কণ্ঠ হয়ে উঠেছেন, তাহলে কণ্ঠ কেন গুরুত্ব পাবে না? সেই জায়গা থেকেই কিন্তু এই যে কান চলচ্চিত্র উৎসবে এই জায়গাটা এসেছে এই বছর থেকে, সেটা জেনে খুব আনন্দ হচ্ছে। তো কানে তো সিনেমার মেলা হচ্ছে, আমরা বরং গ্রামের মেলা একটু ঘুরে আসি, বুঝলেন? অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া মেলার গান এবার আপনার জন্য 107 FM।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:18 এইবার অসংখ্য মেসেজ রয়েছে, বেশ কয়েকটা পড়ে ফেলার চেষ্টা করি। ভবানী নায়ক ডিহিমণ্ডল ঘাট শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, যেদিন জানতে পারলাম আমি কোভিডে আক্রান্ত, সেদিন ভয় আর আতঙ্ক আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছিল। দিনটা ছিল 8 জুন 2020। ঘরবন্দি সেই কঠিন সময়ে সরকারি হাসপাতালের এক নার্স প্রায় প্রতিদিন ফোন করে সাহস জুগিয়েছিলেন, মানসিক শক্তি দিয়েছিলেন। আজও তার নাম জানি না, কিন্তু তার সেই মানবিকতা কোনোদিন ভুলবো না। সেই অজানা নার্স দিদিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনার মতো মানুষদের জন্য এই কঠিন সময়েও আশা বেঁচে থাকে। একদম ঠিক বলেছেন, ভবানী নায়ক এই মেসেজটা করেছিলেন। তারপরের মেসেজ শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে, শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি, অনেক গাছের কথা শুনলাম, খুবই ভালো লাগলো। আর তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, তিনি গৌতম দত্ত কিষানগঞ্জ বিহার থেকে। শুভ সকাল অরুণিমা, আজকের টপিক আমার খুব পছন্দের হয়েছে। আমার ছাদ বাগান আর বাড়ির নিচে টব নিয়ে প্রায় 300টার বেশি গাছ রয়েছে, যার পরিচর্যা করার সময় আমাকে নানাভাবে দেখতে হয় তার স্বাস্থ্য ঠিক রয়েছে কিনা। আমার বাগানে বেশিরভাগ এডেনিয়াম অর্কিড বাগানভেলিয়া রয়েছে, যার সুন্দরতা মানে সৌন্দর্য দেখি আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাই। যতই স্ট্রেস থাকুক, এদের কাছে পেয়ে মন সুন্দর হয়ে যায়। খুব সুন্দর সুন্দর উনি ছবিও পাঠিয়েছেন ওনার ছাদ বাগানের, সত্যিই খুব সুন্দর। আর তারপরের মেসেজ গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, রৌদ্র করজ্জল সুপ্রভাত। প্রথমেই আমার প্রিয় আর যে ফ্রেন্ড অরুণিমা দিকে বৈশাখী শুভেচ্ছা জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকেও জানালাম। আজকে টপিকে বলি, আমার জীবনে সেই চেনা জানা নার্স নেই যে কিনা আমার মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। তবে নার্সিং একটি মহৎ কাজ ও সেবা, যেটির কোনো বিকল্প হয় না। আর এই মহৎ প্রফেশনের সঙ্গে যুক্ত তারা সত্যি সমাজকে একটা বড় ভালো কিছু দিচ্ছেন। আর তাছাড়া প্রতিটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বড় হওয়া পর্যন্ত মায়ের মতো বড় সেবা নিঃস্বার্থভাবে এই জগতে কেউই বোধহয় করতে পারেন না, সেই জন্যই তো মায়ের কোনো বিকল্প হয় না। তারপরের মেসেজ পাঠিয়েছেন চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। উনি লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, 2017 সালে আমি পিজিতে একটা অপারেশন হয়েছিল আমার, তাতে একজন নার্সের ব্যবহার আমার এত ভালো লেগেছিল, তার সঙ্গে আজও অবধি আমার ফোনে যোগাযোগ আছে। বা তারপরে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে কবিতায় লিখেছেন, শুভ সকাল অরুণিমা, তখন খুবই ছোট ছিলাম, মনে পড়ে সেই কষ্ট, খেজুর কাটা বের করেন বিনাদির মুখটি দেখি স্পষ্ট, খেজুর খাওয়া গাছে চড়া ছিল সহজ, জল ভাত সেবার কাঁটা ফোটে পায়ে তাতেই কুপকাত, গজ ভরতে ভরতে বলেন গাছে ছড়া যেন চলে, হাসতে হাসতে ধরেছিলেন মিষ্টি হাসিতে গোলে। বাহ, আপনি বেশ গোলে গোলে মেসেজটা লিখেছেন, খুব ভালো লাগলো আপনার বিনাদির কথা জেনে। আর তারপরে মৌসুমি দত্ত ধানবাদ থেকে লিখেছেন, গুড মর্নিং দিদিভাই, আজ নার্স ডেতে আমি আমার মা প্রতিভা দত্ত ও

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর।
4: হ্যালো ডক্টর, 107 FM রেইনবো নমস্কার কলকাতায় যেমনভাবে কথা দিয়েছিলাম আমি অরুণিমা আপনাকে, সেইভাবেই নিয়ে এসেছি বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দিরা দে পালকে। গুড মর্নিং ম্যাম।
5: গুড মর্নিং।
4: আপনাকে প্রথমেই অনেক শুভেচ্ছা জানাই আর স্বাগত জানাই আমাদের শোতে। তো ম্যাম, আজকে তো নার্সদের দিন, মানে ওয়ার্ল্ড নার্স ডে, তো এমন কোনো একটা অভিজ্ঞতার কথা বলতে পারেন যেখানে আপনার মনে হয়েছিল যে এই মানুষটি ভীষণ অপরিহার্য, আপনার নিজের না হোক অন্য কারুর কথাও বলতে পারেন?
5: একদমই তাই, মানে নার্সরা তো আমাদের, ধরুন যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তার মধ্যে একটা মানে বিশিষ্ট পিলার বলা যেতে পারে, তাদের ছাড়া আমাদের এক মুহূর্ত চলা যায় না। ডাক্তারবাবুদের কিছুক্ষণের জন্য পেশেন্টরা পায়, কিন্তু মোটামুটি নার্সদের 24 ঘন্টা তারা পাশে পায়। এবং সত্যি কথা বলতে আমরা যখন ডাক্তারি পড়তাম, আমরা যখন ইন্টার্ন ছিলাম, তখন নার্স দিদিরা এত মানে দক্ষ হতেন যে মানে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, তাদের স্কিল এত ভালো থাকতো, তাদের কাছ থেকেই আমরা হয়তো ছোটবেলায় মানে সবসময় তাদের যা সাহায্য চেয়েছি তাদের কাছ থেকে সেগুলো পেয়েছি। সেই দিকটা একটা ছিল। এখন যদিও মানে আমাদের টার্সিয়ারি মেডিকেল কলেজগুলোতে সেই সুবিধাটা হয়তো অনেক সময় আমরা দেখতে পাই না, যেহেতু আমাদের অনেক বেশি সংখ্যক ডাক্তার রয়েছে, তাই জন্য হয়তো সবসময় সেটা দেখা যায় না। তো একদম আমার জীবনে তো মানে খুবই আমরা সাহায্য পেয়েছি এই দিক থেকে, হয়তো একটা চ্যানেল করতে হবে, তারা সবসময় আমাদের পাশে থাকতো, শিখিয়ে দিত, এইরকম ছিল আর কি। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যেটা বলছি মানে তারা তো একটা ইম্পর্টেন্ট পিলার, সবসময় তাদের পেশেন্ট এবং পেশেন্ট পার্টিদের সাথে, পেশেন্টের রিলেটিভ যারা রয়েছে তাদের সাথে একটা খুব সুন্দর ব্যবহার, এইটা খুব পেশেন্টের রিলেটিভরা আশা করে যে যাতে তারা যা যা জানতে চায় সেটা যেন নার্সদের কাছ থেকে তারা জানতে পারে। তো এই দিকটা একটু মানে কমিউনিকেশন স্কিলটা কিন্তু এখন একটু নার্সদের ডেভেলপ করার দরকার একটু বেশি ভালো করে, কারণ আমাদের এখন পেশেন্ট রিলেটেড যারা রয়েছে তাদের এক্সপেকটেশনটাও খুব বেড়ে গেছে আমাদের কাছ থেকে। তো সেই হিসেবে আমি বলবো যে নার্সদের এখন কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং তারা যেন গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখে, তাহলে কিন্তু আমাদের মানে অনেকটা সমস্যা, মানে যখন একজন পেশেন্ট আসছে তখন তার যেরকম শারীরিক সমস্যা রয়েছে তার সাথে একটা তো মানসিক স্ট্রেস অ্যাংজাইটিও থাকে, তো সেই জায়গাটায় একটু মলম দেওয়ার মতন
4: এবার একটা একদম অন্যরকম বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে মেয়েদের জীবনে পেরিমেনোপজ, মানে মেনোপজের আগের যে স্টেজটা বেশ কয়েক বছর, এটা তো একটা ইম্পর্টেন্ট সময়, এই সময় অনেক রকম হরমোনাল চেঞ্জেস হয় শরীরে মনে, নানান রকম চেঞ্জেস হয়, কিন্তু এটা অনেকেই না ঠিকমতো এটা নিয়ে ভাবেন না, এটাকে নেগলেক্ট করেন, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছেন না, এটা কি নেগলেক্ট করা উচিত নাকি কোনো রকম এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাওয়া উচিত, মানে কতটা জরুরি এই বিষয়টা?
5: হ্যাঁ, মানে এই ধরুন মোটামুটি 40-45 বছর বয়স থেকে এরকম চেঞ্জেস গুলো দেখা যায়, যেখানে আমাদের হয়তো মানে হরমোনাল চেঞ্জেস গুলো হচ্ছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোডাকশনটা কমে যাচ্ছে, তখন নানা রকম মেনস্ট্রুয়াল প্রবলেমস, ঠিক বলবো না এটা মানে একটা ধরনের হতেই পারে যে কারোর হয়তো ক্ষেত্রে খুব বেশি হচ্ছে, কারোর হয়তো কম হচ্ছে, কারোর হয়তো অনেক বেশি দিন ধরে চলছে, কারোর হয়তো 2 দিন হয়ে বন্ধ হয়ে গেল, তারপরে হয়তো 2 পিরিয়ডস এর মাঝখানে কোনো স্পটিং দেখা যাচ্ছে, কি হয়তো ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এইগুলো হতে পারে। তো এইটা যে খুব একটা অ্যাবনর্মাল কিছু তা নয়, কিন্তু এটা যদি মানে মনে হয় আগে যেরকম ছিল তার থেকে খুব চেঞ্জটা যদি খুব বেশি রকমের হয়, তখন কিন্তু একদমই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং হচ্ছে কখনো কখনো অ্যাংজাইটি স্ট্রেস এগুলো দেখা যেতে পারে, হট ফ্ল্যাশেস আমরা বলি, খুব গরম লাগছে হঠাৎ, মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, ঘাম হচ্ছে, এইরকম পর্যায়ে যদি চলে যায় তখন কিন্তু একদমই খুব মানে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত এবং যেরকম বলবে সেইরকম করা উচিত। তবে খুব একটা যে আপনার মানে এটার সাথে অনেকেই মানিয়ে নিতে পারে এবং বেশিরভাগ মহিলাই মানিয়ে নিয়ে চলে সত্যি কথা বলতে, তো সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু মানে যদি মনে হয় যে আমার আগে যেরকম ছিল তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে অবশ্যই।
4: আচ্ছা, হরমোনাল ইমব্যালেন্সের ফলে কি মানে কি কি সমস্যা হতে পারে? আপনি তো মোটামুটি বলেই দিলেন কি কি সমস্যা হতে পারে।
5: সমস্যাগুলোর মধ্যে কি হয়, একটা তো মানে এই জিনিসগুলো হতে পারে, এছাড়াও আরো অনেক কিছু প্রবলেমস দেখা যায়। যেমন ধরুন আস্তে আস্তে যে হরমোনস গুলো কমে গেলে আমাদের বোন ডেন্সিটি কমে যায়, নানা কোমরে ব্যথা, মানে আমাদের গাটে জয়েন্ট গুলোতে ব্যথা, এই জিনিসটা বেড়ে যেতে পারে। কারুর আবার হয়তো কিছু হার্টের প্রবলেম দেখা দিতে পারে, মানে এই এইটা তো অন্যরকম ভাবে দেখা দেবে। এটা তো ঠিক পেরিমেনোপজাল এজের ওই আপনার মানে মেনস্ট্রুয়াল প্রবলেম হিসেবে দেখা দেবে না, এটা হচ্ছে অন্যরকম ভাবে যে হরমোন গুলো কমে যাওয়ার জন্য আমাদের আস্তে আস্তে বয়স হলে
4: যাদের অনেকদিন ধরে ধরুন তারা পিরিয়ড মিস করছে আর কি, হ্যাঁ দু তিন মাস চার মাস, সেই সময় হঠাৎ দেখা গেল তিনি প্রেগন্যান্ট হয়ে গেলেন, এটা এটাও কি হয়?
5: একদমই, কারণ যতক্ষণ না আপনার মেনোপজ হচ্ছে ততক্ষণ হচ্ছে আমাদের ওভিউলেশন হতেই পারে, এবং ওভিউলেশন হলেই প্রেগন্যান্সির সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং যতক্ষণ না, এটা জেনারেলি বলা হয় যে মানে বারো মাস কন্টিনিউয়াসলি যদি পিরিয়ডস না হয় সেটাকেই মোটামুটি মেনোপজ বলে ধরা হয়। তো তখনই যখন মানে এইটা কনফার্মেশন হবে যে বারোটা মাস আমাদের পিরিয়ড হয়নি, তখনই কিন্তু হলো যে মেনোপজ। তার আগে অবধি কিন্তু যদি সে প্রেগনেন্সি না চায় তখন তাকে কন্ট্রাসেপটিভ কিছু ইউজ করাটা খুবই জরুরি। এবং এখানে এই ক্ষেত্রে এটা বলে রাখা ভালো যে প্রেগনেন্সি এই বয়সে মানে আফটার 40 আমরা বলি সেটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়, সেটা মায়ের দিক থেকেও রিস্কি এবং বাচ্চার দিক থেকেও রিস্কি। আমরা দেখতে পাই সেখানে নানা রকম কনজেনিটাল অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে, তো সেই ক্ষেত্রে এই সময়টা প্রেগনেন্সি না হওয়াই ভালো। সুতরাং কিছু একটা গর্ভনিরোধক ব্যবহার করা, এখন তো আমাদের মানে হাতে নানা রকমের গর্ভনিরোধক রয়েছে, তো সেই রকম কিছু গর্ভনিরোধক মানে ব্যবস্থা নেওয়াটাই ভালো আর কি।
4: তার মানে এই যে সময়টা পেরিমেনোপজের সময়টা, এই ট্রানজিশনে কি কি করা উচিত সেটাও আপনি মোটামুটি বলে দিয়েছেন, আর কি কিছু আমাদের বন্ধুরা জানতে পারে আপনার কাছ থেকে? কারণ এই সময় মানুষের মুড সুইং হয় ভীষণ, বাড়ির লোকেরাও বুঝে উঠতে পারেন না যে কেন এরকম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে
5: সেইটা হচ্ছে যে মানে বাড়ির লোকেদেরও একটু এটা মানে সচেতন থাকা দরকার, যাতে তারা এই ফেজটার সাথে মানিয়ে নিতে পারে। এটাই খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সবসময় যে খুব একটা শারীরিক প্রবলেম হয় তা নয়, মানসিক প্রবলেমটাও হয়, একটা মেন্টাল স্ট্রেস এর মধ্যে দিয়ে হয়, একটু কিছুতেই হয়তো খুব চিন্তায় পড়ে গেল, এমন কিছুই ব্যাপার নয় কিন্তু মনে হচ্ছে যেন খুব চিন্তা হচ্ছে, সেই স্ট্রেস অ্যাংজাইটি এগুলো বেড়ে যায়। এবং মানে খুব যদি কিছু অ্যাবনর্মালিটি দেখা যায় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মানে সব দিকই, সেটা ফিজিক্যাল হতে পারে মেন্টাল হতে পারে, সেই পরামর্শ নেওয়া উচিত। আর বাড়ির লোকের এখন একটু সচেতন, যেহেতু আমরা সবাই জানছি এই ব্যাপারগুলো, তো সকলেই যদি একটু সচেতন হয় তাহলে আমার মনে হয় কোনো প্রবলেম হবে।
4: আপনাকে

0: অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনার ভীষণ ব্যস্ত সময় এটা, আপনি হসপিটালে পৌঁছেও গেছেন হয়তো এতক্ষণে, তবু আমাদের সময় দিলেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।
1: হ্যালো ডক্টর,
0: আর এইবার আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান, তিনে কে তিন গানের হ্যাট্রিকে প্রথম গান ফসিলসের আরও একবার, তারপর বরবাদ জুবিন নাটিয়ালের কণ্ঠে, আর একেবারে শেষে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গাওয়া গানে গানে। শুনতে থাকুন 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
2: FM রেনবোতে তিনে।

FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। রূপা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:55, তার মানে আজকের মতো টাটা বাই বাই বলার সময় হয়ে গিয়েছে। কিন্তু যাবার আগে যেটা করে যাব সেটা হচ্ছে রাস্তাঘাটের কী অবস্থা এই মুহূর্তে সেইটা জানিয়ে যাব। চলুন পৌঁছে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে।
4: এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক আছে, আজকে কোনো অফিসিয়াল মিটিং মিছিল কিছু নেই রাস্তাঘাটে, তাই আসার আগে সারাদিন ট্রাফিক স্বাভাবিক থাকবে।
3: নমস্কার। তাহলে রাস্তাঘাট আজকে একদম স্বাভাবিক, এই মুহূর্তে স্বাভাবিক, অফিস টাইম এই মুহূর্তে যখন স্বাভাবিক, তাহলে নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারবো। আর যেতে যেতে যে গানটা রেখে গেলাম আপনার জন্য, যে গান পুরনো হয়েও কোনো দিন হয় না পুরনো, বৃদ্ধাশ্রম নচিকেতা চক্রবর্তীর গাওয়া এই গানটা রইল। শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, চললাম
1: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
5: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: 100 বছর।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভার শপথ নেবে। খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন ছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত বিজেপি সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কারের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে গতকাল যুক্ত করা হয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধা এবার থেকে পাবেন রাজ্যবাসী। পাশাপাশি রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ করে দেওয়া হবে না বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি ও প্রশ্ন উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে কর্মীর অভাব রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর বেলা 11টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হচ্ছে। ইডি তাকে ব্যাংকশাল আদালতে স্পেশাল কোর্টে নিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে বিচারকের সামনে। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল সাড়ে দশ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত নটা নাগাদ গ্রেপ্তার করা হয় সুজিত বসুকে। বিজেপি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীত প্রামাণিক বলেছেন এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেই দিকেই তাকিয়ে রয়েছেন। সিপিআইএম বলেছে সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। রাজ্য পুলিশ সিবিআই এর নাম সুপারিশ করে, আজ তারা তদন্তভার গ্রহণ করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। সিবিআই জানিয়েছে তারা এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করবে। কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের অধীনে কাজ করবে এই দল। তদন্তের স্বার্থে যখন যেরকম প্রয়োজন সেই রকমভাবেই আধিকারিক নিয়োগ করা হবে। রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ হবে বলে দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাজ্য সরকারের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দপ্তর, তবে সেখানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় কর্মীর অভাব রয়েছে। এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গত সন্ধ্যায় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ভবনে গিয়ে তাঁর দপ্তর পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, শহরে থমকে থাকা মেট্রো রেলের প্রকল্পগুলি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: अल्टीमेट गोल एग्जाम के नंबर नहीं हो सकता है, अल्टीमेट गोल संपूर्ण जीवन के विकास का होना चाहिए।
2: एनसीपीसीआर आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट

0: ncpcr.gov.in पर लॉगिन करें।
1: कालो जोई बांग्ला गानेर धारा छुए जाक मन सुनछेन गान दोरिया 107 FM रेनबो ते गान दोरिया छुए जाक मन
2: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:03 হয়ে 40 সেকেন্ড, সময়টা গান্দরিয়ার। এবং গান্দরিয়া নিয়ে এ প্রান্তে যারা বসে আছি আমরা, স্বপ্না নীলাঞ্জনা আমরা জুটি, এবং ও প্রান্তে আছেন আমাদের অসংখ্য বন্ধু, অসংখ্য মানুষ যারা আমাদের, কারণ আমাদের এই পরিবার বিশাল পরিবার। তো সবাইকে নিয়ে আমরা জার্নি শুরু করলাম সকাল 11:03 এবং আমরা থাকছি কিন্তু বেলা একটা পর্যন্ত।
3: এবং গতকালই আমরা বলে দিয়েছিলাম যে স্বপ্না নীলাঞ্জনা মানেই কিন্তু একটা অন্য রকমের গান্দরিয়া। আর আজকে আপনারা জানেন কলকাতা ভ্রমণ, কলকাতা ভ্রমণ সিরিজ আমরা বেশ কয়েক মাস ধরেই নিয়ে আপনাদেরকে ঘুরছি। তো এর আগের দিনও আমরা কলকাতার কিছু বিখ্যাত সৌধ, বিখ্যাত বিল্ডিং সেগুলো ঘুরেছি, তার অনেক তো বাকি আছে বলো, এত বড় শহরে এত তাড়াতাড়ি তো শেষ করা যায় না। আজকে বরঞ্চ আমরা একটু বিবাদী বাগ চত্বরের আনাজ কানাজগুলো ঘুরে দেখি।
2: একদম, এবং এই মুহূর্তে যে বাড়িটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের লোমহর্ষ হচ্ছে, যে বাড়িটা জেগে উঠবে অনেকদিন পরে, সেই বাড়ি দিয়ে শুরু করব আজকের কলকাতা ভ্রমণ। তার আগে একটা ভালোবাসার গান।

0: Los amorosos buscan su corazón.
1: নীলাঞ্জনা স্বপ্না ভালোবাসে তার বন্ধুদের, আমরাও আপনাদের খুব ভালোবাসি, তাই আপনার মন পছন্দ গান দিয়ে সাজাই প্রত্যেক দিনের গান দরিয়া। আর চেষ্টা করি একটুখানি বেড়াতে কিনা ভালোবাসে বলুন, সে মানুষ ভ্রমণই হোক আর পায়ে পায়েই হোক,
2: যাই হোক। এবং আমাদের এই ভালোবাসা শহরকে ঘিরে আমাদের এত নস্টালজিয়া, এত গল্প জড়িয়ে রয়েছে যে সকালবেলা হাঁটতে খারাপ লাগে না। সেই কারণেই কিন্তু আমরা এই কলকাতাকে একটু অন্য রকম করে দেখি।
1: হ্যাঁ, শুরুতেই বলছিলাম নীলাঞ্জনা যে রাইটার্স বিল্ডিং এর কথা, এবং বন্ধুরাও নিশ্চয়ই মানবেন যে রাইটার্স বিল্ডিং যে আবার মানে সাড়ম্বরে একটা ঐতিহাসিক বাড়ি, ঐতিহাসিক ভবন, সেটা যে আবার তাতে আলো জ্বলবে, মানুষের পায়ের ধ্বনি সেখানে বাজবে এবং সে যে আবার প্রাণস্পন্দন ফিরে পাবে, আলো জ্বলে উঠবে, এটা সত্যি সত্যি কলকাতাবাসীদের জন্য একটু ইতিহাস ছুঁয়ে দেখার মতো ব্যাপার ঘটতে চলেছে। এবং একটা সময় ছিল যখন দেশের রাজধানী কলকাতার বিবাদীবাগ অঞ্চলে লালদিঘির উত্তর দিকে এই রাইটার্স বিল্ডিং ছিল। কিন্তু কেন কলকাতার এই ঐতিহাসিক ভবনের নাম রাইটার্স বিল্ডিং হলো, এর পেছনে একটা আশ্চর্য গল্প আছে। আমরা কখনো ভেবে দেখি না যে রাইটার্স বিল্ডিং নামব, কিন্তু কেন রাইটার্স বিল্ডিং? সেখানে কি রাইটার্স যারা যারা কবি সাহিত্যিক তাদের সম্মেলন হতো, তাই জন্য কি এটার নাম রাইটার্স বিল্ডিং?
2: নাকি এখনো সেখানে তারা বসবাস করেন, সেই কারণেই এটাকে রাইটার্স বিল্ডিং বলা হয়? সেই ইতিহাসটাই কিন্তু আজকে ছুঁয়ে দেখবো গান দরিয়ায়। আজ থেকে প্রায় 250 বছর বা 253 সেটাও বলতে পারেন, তো সেই সময় সালটা ছিল 1770। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ইউরোপীয় যারা ক্লার্ক ছিলেন তাদের বসবাসের জন্য এই রাইটার্স বিল্ডিংয়ের নকশা তৈরি করেছিলেন, এবং এই নকশা বানিয়েছিলেন টমাস লিয়েন্স। এটা কিন্তু আমরা প্রত্যেকবার মেনশন করি যে আর্কিটেক্ট কে, কারণ এইরকম অসাধারণ স্থাপত্য যারা তৈরি করতে পারেন সত্যি তারা কিন্তু আমাদের কাছে প্রণম্য।
1: এবং 1776 সালে টমাস লিয়েন্স, যার কথা তুমি বলছিলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় ক্লার্কদের থাকার জন্য মোট 17 বিঘা জমিতে 19টি আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট তৈরি করেন, এবং এই অ্যাপার্টমেন্টগুলি অনেকটা সারিবদ্ধ দোকানের মতো দেখতে ছিল। 1777 সালে এই অ্যাপার্টমেন্টগুলি ইউরোপীয় ক্লার্কদের থাকার জন্য খুলে দেওয়া হলো, এবং 1800 সাল পর্যন্ত এই অ্যাপার্টমেন্টগুলি ইউরোপীয় ক্লার্কদের থাকার জন্যই ব্যবহৃত হতো, এবং এরপরে এগুলিকে একসঙ্গে প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়।
2: 1889 এই সময় গথিক স্থাপত্যের আদলে এই রাইটার্স বিল্ডিং এর পরবর্তী ভবন যেটা সেটা তৈরি করা হয়, এবং এই ভবনের একেবারে যে সামনের অংশটা সেটা কিন্তু আবার মানে গথিক স্টাইল নয়, সেটা হচ্ছে কোরিয়েন্থিয় স্টাইল। এবং রাইটার্স বিল্ডিং কিন্তু সেকালের কলকাতার প্রথম তিনতলা ভবন ছিল।
1: সেই সময় ব্রিটিশ শাসিত ভারত সরকারের প্রশাসনিক ভবনের নাম রাইটার্স বিল্ডিং কি করে হলো, এর পেছনে একটা মজার গল্প রয়েছে। সেই সময় সমস্ত সরকারি নথিপত্র দলিল খাগের কলমে হাতে লিখে তৈরি করা হতো, এবং এই সমস্ত সরকারি নথিপত্র দলিল লিখতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব কেরানিরা। প্রতিদিন প্রায় সখানেক সরকারি দলিল নথিপত্রের প্রতিলিপিও হাতে লিখে তৈরি করতেন এই সব ক্লার্ক সাহেবরা। সারা দিন ধরে দিস্তার পর দিস্তার সরকারি দলিল নথিপত্র হাতে লিখে তৈরি করাই ছিল এদের একমাত্র কাজ। এই ইউরোপীয় কেরানিদের সেকালে রাইটার বলা হতো, আর এই রাইটারদের ভবনের নাম পরবর্তীতে হয়ে গেল রাইটার্স বিল্ডিং।
2: এই কারণেই আমরা বলছিলাম যে এই শহর কলকাতার আনাচে কানাচে প্রত্যেকটা ভবনের দেয়ালে পরতে লুকিয়ে আছে নানান ইতিহাস, নানান গল্প। ছুঁয়ে দেখুন সেগুলো স্বপ্না নীলাঞ্জনার সাথে 107 FM রেনবোর গান দরিয়ায়।
1: ইতিহাসের পাঁজরে পাঁজরে নানান রকম ফিসফিসানি, তার মধ্যেই গান দরিয়া। গান গাই, না হলে গান শোনায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এক ছুট্টে তোমার জন্য ভালো ভালো গান বাজাতে পারি, ভালো ভালো গল্প শোনাতে পারি, সেটাও তো একটা পারা। তো সুতরাং আমরা এবারে বিবিধ বিভাগেই কিন্তু আছি। প্রথমে আমরা রাইটার্স বিল্ডিং এর কথা বলেছি, এবার এই যে বিবাদীবাগ, এই বিবাদীবাগ আমরা সবাই জানি যে হুগলি নদীর কাছে মধ্য কলকাতার পশ্চিম দিকে রয়েছে এবং লাল দিঘি নামে একটা প্রাচীন দিঘিকে কেন্দ্র করে এই চত্বর বা বাঘটি গড়ে ওঠে। কলকাতা মহানগরীর পত্তনের আগের যুগে ডিহি কলকাতা গ্রামের কেন্দ্রে অবস্থিত এই অঞ্চলটি ইংরেজ আমলে হোয়াইট টাউন বা কলকাতার শ্বেতাঙ্গ পল্লীর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে এটা কিরকম আস্তে আস্তে পাল্টে গেল
1: এবং ডালহৌসি স্কোয়ার এখনও বাসে উঠলে ডালহৌসি ডালহৌসি এইটাই আমরা শুনি, কিন্তু বিবাদীবাগ এখন আমাদের কাছে যথেষ্ট পরিচিত একটা নাম। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি নামে এই মধ্য কলকাতার লালদিঘি সংলগ্ন প্রশাসনিক কেন্দ্রটা ডালহৌসি স্কোয়ার নামে অভিহিত হয়। এবং এরপর যে ঘটনাটা ঘটে সে সালটা ছিল 1930 এবং 8ই ডিসেম্বর দীনেশ গুপ্ত, বিনয় বসু, বাদল গুপ্ত এই তিন অসম সাহসী বাঙালি বিপ্লবী ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে এবং কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন।
0: তারপর রাইটার্সের ঐতিহাসিক অলিন দে ব্রিটিশ পুলিশের সঙ্গে তিন বিপ্লবীর সংঘর্ষ বাধে। পুলিশ অফিসার টোয়াই নাম, প্রেন্টিস ও নেলসন আহত হন। গ্রেপ্তারি এড়াতে বাদল বসু ঘটনাস্থলেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন, কিন্তু বিনয় বসু এবং দীনেশ গুপ্ত নিজেদের উপর গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে হাসপাতালে ডাক্তারি ছাত্র বিনয় সকলের অলক্ষ্যে ক্ষতস্থানে আঙুল দিয়ে সেপটিক করে আত্মহত্যা করেন। দীনেশ অবশ্য সুস্থ হয়ে ওঠেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন, তার ফাঁসি হয়। স্বাধীনতার পর কুখ্যাত লর্ড ডালহৌসির নামাঙ্কিত এই অঞ্চলটি তাই এই মহান বিপ্লবীত্রয়ের সম্মানার্থে উৎসর্গ করা হয় এবং চত্বরের নতুন নাম হল বিনয় বাদল দীনেশ বাগ বা সংক্ষেপে বিবাদী বাগ। রাইটার্স বিল্ডিংয়ের দ্বিতীয় তলে এই বৈপ্লবিক আক্রমণের স্মৃতিতে রয়েছে একটি ফলক।
1: বর্তমানে কিন্তু এই অঞ্চল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য অঞ্চল এবং সরকারি বিভিন্ন রকমের প্রশাসনিক কাজকর্মের কেন্দ্র এবং বলা যায় একে কলকাতার হৃদয়, কারণ কলকাতাবাসীর কাছে এই অঞ্চলটা

0: অফিস পাড়া নামে পরিচিত। আর এই রাইজার্স বিল্ডিংয়ের আশেপাশে আরও অনেক ঐতিহাসিক ভবন আছে, সেই সমস্ত কথা বলবো। আরেকটা কারণে কিন্তু এই বিবাদীবাগ চত্বর খুব ফেমাস, কী বলো তো স্বপ্না?
1: খাবার
0: একদম সস্তা অথচ একেবারে ঠিকঠাক টেস্টি খাবার, সেটার জন্য কিন্তু মানুষরা এই অঞ্চলে মোটামুটি এসপ্ল্যানেড বিবাদীবাগ অঞ্চলে যারা অফিস করেন তারা অপেক্ষায় থাকেন কখন যাবেন আর টপটপ মুখে পুড়ে দেবেন।

0: আর তিলোত্তমার গলার হার এমন সুন্দরভাবে আছে একেবারে বিবাদিবাগ অঞ্চলে, যে যার উপরে অনেকের ছবি পড়ে মুক্তোর মতো ঝিকমিক করতে থাকে। কার কথা বলছি বলতো?
1: লাল দিঘি,
0: একদম লাল দিঘি। লাল দিঘির উপরে তোমার ভিক্টোরিয়ার শ্যাডো পড় আমরা দেখেছি, লাল বাড়ির ছবি দেখেছি, এবং সেটা যেন মনে হয় কলকাতার কলকাতার গলার হার মানে মণিমাণিক্য দিয়ে সাজানো। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিনয় বাদল দীনেশ বাগ অঞ্চলের একেবারে কেন্দ্রে অবস্থিত একটা বিশাল ঐতিহাসিক জলাশয়। এই দিঘি ঐতিহাসিক কেন? এই কারণে যে এই দিঘির ইতিহাস কলকাতা মহানগরীর ইতিহাসের চেয়েও প্রাচীন। ব্রিটিশ যুগে এই জলাশয়টি ছিল শহরের অন্যতম মিষ্টি পানীয় জলের উৎস, আর এখন এই দিঘির উত্তর ভাগে মহাকরণের সামনে রাজ্য সরকার একটি ভূগর্ভস্থ কার পার্কিং প্লাজা নির্মাণ করেছেন। এইবার জপচার্ণকের আমলে আমরা যদি একটুখানি চলে যাই, তাহলে কি দেখা যাচ্ছে বলতো?
1: তাহলে দেখা যাচ্ছে যে জপচার্ণকের আগমনের অনেক আগেই কিন্তু এই ডিহি কলকাতা নামে লাল দিঘির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। আর এই লাল দিঘির কাছেই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের একটা কাছারি ছিল এবং তাদের গৃহদেবতা শ্যাম রায়ের মন্দির ছিল। আর অনুমান করা যায় যে এই যে শ্যাম রায়ের মন্দির, সেখানে দোলযাত্রা উপলক্ষে যখন রং খেলা হতো, সেই রং খেলার পর দিঘির জল লাল হয়ে উঠত। সেই জন্যেই হয়তোবা এই দিঘির নাম
0: লাল দিঘি
1: হয়ে যায়।
0: ঠিক, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই কাছারি বাড়িটি প্রথমে ভাড়া এবং পরে কিনে নিয়েছিল। অবশ্য লাল দিঘির নামকরণ নিয়ে আরও অনেক গল্প জানা যায়। কেউ কেউ বলেন যে পুরনো কেল্লার লাল রংটি এই দিঘির জলে প্রতিবিম্বিত হতো, যেটা একটু আগে তোমাকে বলছিলাম, প্রতিবিম্বিত হতো বলে দিঘিটির নাম লাল দিঘি হয়েছে। আবার অন্য মতে বলছে জনৈক লালচাঁদ বসাক এই দিঘিটি খুঁড়েছিলেন, খনন করেছিলেন, এবং তার নাম অনুসারে দিঘিটির নাম হয় লাল দিঘি।
1: এবং অন্য আরেকজন গবেষক, তিনি কিন্তু আবার একটা অন্য মত বলছেন। তার মতে গোবিন্দপুরের মুকুন্দরাম শেঠ বা তার ছেলেরা, তারা এই দিঘি খনন করিয়েছিলেন হয়তোবা, এবং এই দিঘির ধারে তার কাছারি ছিল। তো দোলের দিন রং খেলার পর সেই দিঘির জল লাল হয়ে যেত বলে দিঘির নাম হয়
0: লাল দিঘি।
1: পরবর্তীকালে মানে 1709 নাগাদ এই জল সেখানে অনেক কিছু শ্যাওলা বা কচুরিপানা হওয়ায় সেটাকে সংস্কার করা হয় এবং পরবর্তীকালে একটা মিষ্টি জলের জলাধারে পরিণত করা হয়।
0: ভাবো, অষ্টাদশ শতকে ট্যাঙ্ক স্কোয়ার বা লাল দিঘি সংলগ্ন চত্বরটি ছিল শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত, আর এই দিঘির আয়তন ছিল 25 একর। উরে বাপরে! ডাচ অ্যাডমিরাল স্টেভারনিয়াস 1770 সালে এই অঞ্চল পরিভ্রমণের পর লেখেন, সরকারের আদেশক্রমে কলকাতাবাসীদের শুদ্ধ ও মিষ্টি পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে এই ঘিয়ে দিঘি খনন করা হলো।
1: এবং একাধিক জলের উৎস থাকে, সেই কারণে এই দিঘির জল কিন্তু সবসময় সব স্তরে রাখতে সাহায্য করে। চারদিকে রেলিং দিয়ে ঘেরা, তাই কেউ দিঘির জল ব্যবহার করতে পারে না। আগে অবশ্য দিঘিটা আরও বড় ছিল, ওয়ারিং হেস্টিংসের আমলে দিঘিকে পরিষ্কার করে পার বাঁধিয়ে দেওয়া হয়েছিল, এবং এই দিঘির জল সেই সময় কিন্তু ছিল শহরের সবচেয়ে মিষ্টি জল। এবং আরও ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে, 1756 সালে 18 জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে কিন্তু লাল দিঘির যুদ্ধে ইংরেজ বাহিনীর পরাজয় হয়েছিল, আর তার ফলে কলকাতা ব্রিটিশদের হাতছাড়া হয়েছিল। সেই

0: হাতছাড়া হওয়া ঘটনাটার প্রতিশোধ নেওয়ার জন্যই 1757-র 23 জুন পলাশির যুদ্ধ হয় এবং ইংরেজরা আবার শহরের দখল নেয়। তাহলে দেখো স্বপ্না, একটা দিঘি, সেই দিঘি কিন্তু সামান্য নয়, সেই দিঘির জলে রয়েছে
1: কত গল্প,
0: কত গল্প, কত ইতিহাস।
2: গড়িয়াহাটার মোড়।

বেদম ট্রাফিক জ্যাম, ঠান্ডা সালামি হ্যাম, চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি, আমাদের জন্য সব আমাদের জন্য, বাজারের দরাদরি রুটি ভাত তরকারি সানি ধাবা মাদার সাম মাদার টেরেসা, আমাদের জন্য সব আমাদের জন্য, ধোঁয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাদা,

চিত্রাঙ্গদা আর শ্যামা সাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাঁধনে কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের।

আকাশ, লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যে মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই।

বেঁধেছে আমাদেরই খামে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে, সব্বার জন্যে।

0: মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: মনোময় ভট্টাচার্যের গলায় এই অসাধারণ একটা নস্টালজিক গান,
1: সত্যি সত্যি ব্যালকানিতে বসা মানে কিন্তু তুমি দেখবে দুপুরবেলা ব্যালকানিতে বসে রাস্তা দেখা তার একটা আলাদা ইমেজ, সন্ধ্যাবেলা ব্যালকানিতে বসে রাস্তা দেখা সেটার আবার একটা অন্য রকমের ফিলিংস। আর তুমি যদি
0: আমি বৃষ্টি ভেজা ব্যালকনিতে বসি তখন কি হবে? গানে গানে শুনবো সে কথা, শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব সংবাদ বিরতির পর। স্বপ্না নীলাঞ্জনা, আপনি কিন্তু কোথাও যাচ্ছেন, আপনি কি করেছেন?
1: আরো অনেক ইন্টারেস্টিং গল্প আপনার জন্য অপেক্ষা করছে।
0: আর আপনি টিউন করেছেন 107 আপনার প্রিয় চ্যানেল, রঙিন চ্যানেল, সাত রঙে রঙিন। শুভমিতা ব্যানার্জী।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে। টানা দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এই শপথ। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আজ আরও চারজন মন্ত্রী শপথ নিচ্ছেন। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে সরকার জানিয়েছে দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে তোলা হচ্ছে। ইডি তাকে ব্যাংকশাল আদালতে স্পেশাল কোর্টে নিয়ে গেছে। সিটিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের নতুন বিজেপি সরকার দায়িত্বে নেওয়ার আনন্দে বর্ধমানের বিধানপল্লীতে আমজনতার জন্য আয়োজিত হল ঝালমুড়ি উৎসব। বিজেপি রাজ্য কমিটির সদস্য দেবাশীষ সরকার ও অন্যান্যরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঝালমুড়ি বিলি করার পাশাপাশি এই খাবারের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ উপেক্ষা করার জন্য বারুইপুর পুরসভার প্রধান শক্তি রায়চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার নির্দেশ জারি করেছে। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা আগামী 2 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন পুর প্রধানকে হাইকোর্টে হাজিরা দিতে বলেছেন। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরায় ইন্ডি ফিল্মের বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, বারবারা স্ট্রেইসেন্ড সহ অনেক সুপারস্টার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স বা সেবিকা দিবস উদযাপিত হচ্ছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: অনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: शिक्षा की जीवन में भी जरूरत है, समाज जीवन में भी जरूरत है, इसको अंडर एस्टिमेट नहीं करना चाहिए।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी

0: পুরনো কলকাতার গল্প বলতে বলতে আমরা অনেক দূরে যেতে পারিনি, মানে মোটামুটি লাল দিঘি, রাইটার্স বিল্ডিং, তার চারপাশ দিয়েই ঘোরাঘুরি করছি। এবং আজকে আমার মনে হয় ওই ওই জায়গাতেই আপনাদের আটকে রাখবো, আমরা টুকটুক করে পায়ে পায়ে ঘুরব। একটু জিপিওতে আমরা যেতে হবে, কারণ জিপিওতে না গেলে, মানে ওই অঞ্চলে ঘুরে এলাম জিপিও দেখালাম না, সেটা কীরকম ব্যাপার, তখন আপনাদের আবার আপনাদের গাল ফুলবে আর কি। সেই জন্য 150 বছরের বুড়ো জিপিও, না বুড়ো হয়নি সে, এভার ইয়াং,
1: একদমই তাই। ভাবতে পারেন যে জিপিও আবার দেখার কি আছে, জেনারেল পোস্ট অফিস।
0: হ্যাঁ, জেনারেল পোস্ট অফিস 1780 সালে কলকাতায় এসে এমনই উচ্ছ্বসিত চিঠি পাঠিয়েছিলেন মিসেস এলিজা ফে। কি ছিল সেই চিঠিতে? তার চিঠিতে ছিল, তিনি লিখেছেন, অবশেষে প্রায় 12 মাস 18 দিন পর আমি কলকাতা শহরে এসে পৌঁছেছি। কলকাতা আমার কাছে কল্পনার শহর, কত দীর্ঘশ্বাস যে ফেলেছি এই শহরের কথা মনে করে তার ঠিক নেই। আমার কত কামনা বাসনা, কত ভয় ভাবনা, ভবিষ্যতের কত আশা আকাঙ্ক্ষা, কত বিলাস ব্যসনের স্বপ্ন যে গড়ে উঠেছে এই মহানগরীকে কেন্দ্র করে, তা তোমাদের বুঝিয়ে বলতে পারবো না। তো এই চিঠি তিনি সুদূর ইংল্যান্ডে তার পরিবার পরিজনদের কাছে পৌঁছে দিয়েছিলেন, কলকাতাকে ঘিরে তার মুগ্ধতার কথা। এবং 24 বছর তিনি কাটিয়েছিলেন এই শহরে, আর সেই সময় লেখা তার অনেকগুলো চিঠি কলকাতা মহানগরীর গুরুত্বপূর্ণ শৈশব স্মৃতি তো বটেই। তো আমরা ডাক ব্যবস্থা এবং এই যে জিপিও, সেই প্রসঙ্গে একটুখানি কথা বলবো। এই জিপিওর প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস, 1774 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এবং প্রথম পোস্টমাস্টার কে ছিলেন জানো?
1: কে ছিলেন?
0: ডেফিনেটলি তিনি একজন ব্রিটিশ হবেন,
1: অবশ্যই। হ্যাঁ,
0: পোস্টমাস্টার ছিলেন জেনারেল মিস্টার রেডফার্ন। ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের কোথাও একটা ছিল সেই ডাকঘর, পরে তা উঠে আসে চার্চ লেন এবং হেস্টিংস স্ট্রিটের মাঝামাঝি।

0: সেখানেই নাকি এখন ব্যারিস্টার আর সলিসিটারদের চেম্বার, টেম্পল চেম্বার যেখানে সেখানেই কি হয়তো
1: মানে হয়তো বা হাইকোর্ট চত্বরে যেটা টেম্পল চেম্বার্স, মানে একদম হাইকোর্টের ঠিক উল্টো দিকে ফুটে।
0: হ্যাঁ, পুরনো ডাকঘরের বাড়িটাতে নাকি কিছুকাল থেকেছিলেন এলিজা ফে।
1: সেই জিপিওর গল্পই কিন্তু আমরা গল্প করে আপনাদেরকে বলছি। ডাক ব্যবস্থা কিন্তু জুড়ে আছে জানো তো কলকাতার দুর্গাপুজোর সঙ্গেও।
0: একদম,
1: নবকৃষ্ণ দেবের বাড়িতে পূজোর সময় রূপোর তবক এসেছিল জার্মানি থেকে ডাক যোগে, এবং সেই থেকেই নাম হলো ডাকের সাজ। ভাবো, আমরা তো সবসময় বলি যে ডাকের সাজের ঠাকুর, ডাকের সাজের ঠাকুর, কিন্তু কেন এই ডাকের সাজ? তবকটা যেহেতু ডাক যোগে এসেছিল এবং সেই তবক দিয়ে প্রতিমা সাজানো হয়েছিল, তাই নাম হয়ে গেল ডাকের সাজ। হুগলি নদীর তীরে চিঠি বোঝাই জাহাজ নোঙর করলেই নাকি বিউগল বেজে উঠত, এবং অবশেষে এলো আজকের জেনারেল পোস্ট অফিস। এবং এর কাছেই রয়েছে এজি বেঙ্গল, রাইটার্স বেঙ্গল, রাইটার্স ভবন, তারপরে সেন্ট জোন্স চার্চ, ইস্টার্ন রেলওয়ের অফিস, সমস্ত মানে একটা পুরো জোন এই অঞ্চলটা আর কি। আর তার খুব কাছেই রয়েছে হুগলি নদী। অবশ্য সে সময় সেই নদী আরও কাছে ছিল, যেটা জিপিওর যে পুরনো হাতে আঁকা ছবি, সেই ছবিগুলো দেখলে বোঝা যায় যে জিপিওর পেছন থেকে জাহাজের মাস্তুল উঁকি দিচ্ছে। সেটা আমাদের কাছে কল্পনা করে নিতে হবে, কারণ সেরকম দৃশ্য তো এখন আমরা দেখি না যে জিপিওর ঠিক পেছন থেকে জাহাজের মাস্তুল উঁকি দিচ্ছে।
0: তো আমরা জিপিও নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম, এবং এখন পরপর দুটো গান আগে একটু শুনে নিই। প্রথম গানটি শুনব হচ্ছে রূপরেখার গলায়, এবং তারপর শুনব রূপঙ্কর বাগচির গলায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সময় এগিয়ে চলেছে, বেলা 12:22 হয়ে 20 সেকেন্ড। স্বপ্না নীলাঞ্জনা যথারীতি আছে এবং কলকাতা শহরেই গরমে বাইরে কি মেঘ হয়েছে জানি না, কালকেও জিজ্ঞেস করেছিলাম এই প্রশ্নটা।
1: যদিও শুভমিতা বলেছেন আমি বৃষ্টি চাই,
0: আমি বৃষ্টি চাই,
1: আর
0: তার সুরে সুর মিলিয়ে আমরাও বলছি বৃষ্টি চাই, কারণ রোদ্দুরের খুব তাপ। আজকে যখন মানে স্টুডিওতে ঢুকছি সেই সময় দেখছিলাম, ওরে বাপরে, ওই সকালবেলা রোদ্দুর গায়ে লাগছে আর মনে হচ্ছে যেন জামড়াটা পুড়ে যাচ্ছে।
1: তুমি বলছো যদি ওই দলের বন্ধুরা থাকেন যারা লোপামুদ্রার সঙ্গে বলেছেন যে যদি কাল দেখা হবে যদি বৃষ্টি না হয়। আসলে কি জানো তো, মানে সবটাই আপেক্ষিক, ভাবা যাচ্ছে না যে কোনটা কি হতে পারে, ধ্রুবক
0: নয়, হ্যাঁ
1: কোনটাই ঠিক নয়। তবে আপাতত যেটা ঠিক সেটা হচ্ছে জিপিওর গল্প,
0: জিপিওর গল্প।
1: জিপিওর একটা অন্য ইতিহাসও আছে জানো তো, প্রতিদিন অসংখ্য মানুষ তো এখানে যাতায়াত করেন এবং

এর চারপাশ ব্যস্ততায় মানে একদম ঠাসা থাকে, এটা নিয়ে দ্বিমত নেই। যদিও এই ইতিহাস সেসব কারণেও খানিকটা চাপা পড়ে গেছে। লর্ড কার্জন গোটা জিপিও জুড়ে সেই ইতিহাস খোদাই করেছিলেন একটা সময়। আসলে জিপিও তো পুরনো কেল্লার সীমানা। 1756 সালে সিরাজদৌল্লা যখন আক্রমণ করেছিলেন সেদিন কিন্তু এই মারাঠা ডিচের পাহারা পেরিয়েছিলেন অনায়াসে। তাকে অনেক রকমভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল, বিফল হয়েছিল। কেল্লা ঘিরে ফেলেছিল নবাবের সেনা এবং 146 জন ইংরেজকে নিয়ে আত্মসমর্পণ করেছিলেন হলওয়েল। আর সিরাজ ইংরেজের দর্প চূর্ণ করে সে সময় কলকাতার নাম রেখেছিলেন আলীনগর।

0: লিখে রেখেছিলেন কেল্লার সীমা, আর কেল্লার দক্ষিণ সীমা ছিল আমাদের আজকের জিপিও। আর এই জিপিওর উত্তর দিক থেকেই কিন্তু সিরাজ আক্রমণ করেছিলেন। ভাবো তুমি ঘটনাটা ভাবো, জিপিওর উত্তর দিক থেকে সিরাজ আক্রমণ করছেন, এবং জেনারেল পোস্ট অফিসের ভিতর নাকি আজও বেশ কিছু খিলান রয়েছে যেগুলো পুরনো কেল্লার চিহ্ন বহন করছে, যদিও মানে আজ থেকে প্রায় এত বছর পর তাদের চিনে নেওয়াটা
1: কঠিন, যথেষ্ট
0: কঠিন, তবে আছে এমনটা ইতিহাস বলে।
1: তো সে যাই হোক, আমাদের প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া কলকাতায় আজও যে 1868-এর বাড়িটি বহাল তবিয়তে রয়ে গেল সেটা কিন্তু ভাবতে ভালো লাগে। আর হাতে যদি সময় থাকে জিপিওর থামে হেলান দিয়ে দিব্যি ঝিমোতে ঝিমোতে কল্পনা করা যেতে পারে যে ওই কাছেই বিউগল বাজিয়ে হুঁশিয়ার করছে ইংরেজ সেনা এবং অতুরেই সিরাজদৌল্লার সৈন্যের গর্জন, এগুলো কল্পনা করা যেতে পারে। তবে এখন তো সেলফির যুগ, চাইলে একটু সেলফিও আপনি তুলে নিতে পারেন। কিন্তু আমি একটা অন্য কথা ভাবছিলাম, জিপিও মানে পোস্ট অফিস, পোস্ট অফিসে তো চিঠি আসে এবং সেই সেই চিঠিতে কি লেখা থাকে, হয়তো কারোর চাকরি হয়েছে সে খবরও যেমন এই জিপিওর মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, আবার কেউ চাকরি পায়নি সে খবরও তো আসে।
0: একদমই,
1: তাহলে চাকরি পায়নি এমন একটা ছেলের গল্প যদি আজকে শোনানো যায় যার খবরটা আসবে ওই চিঠির মাধ্যমে।

0: হ্যাঁ, আমরা দুজন সুজন সুজনা, স্বপ্না নীলাঞ্জনা, এই সুজন সুজনা দুজনে আমরা আছি স্টুডিও প্রান্তে। আর আপনারা
1: আমাদেরও নামের পরে কিন্তু না আছে,
0: না আছে স্বপ্না
1: নীলাঞ্জনা, কিন্তু তাই বলে না না আমরা শুনবো না, না আপনারা সকলে আমাদের সাথে আছেন আর আমরা সকলে মিলে কিন্তু কলকাতা ঘুরছি।
0: একদম,
1: আসলে চেনা ভবনগুলো যার পাশ দিয়ে হয়তো রোজ যান, সত্যি সত্যি হয়তো এই প্রচণ্ড গরমে জিপিওর থামে হেলান দিয়ে কিছুক্ষণ জিরিয়েও নেন, কিন্তু কখনো আমরা সেভাবে তো ভাবি না যে এইগুলোর নির্মাণের পেছনে এত রকমের গল্প আছে। সেই জন্যই আজকে এই রকম সমস্ত গল্প আপনাদের সামনে নিয়ে আসা।
0: একদমই তাই, এবারে একটু শহীদ মিনারের গল্পগুলো জেনে নেওয়া যাক। 1825 সালে ইঙ্গো নেপালি যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির বিজয়কে সম্মান জানাতে 1848 সালে অক্টারলোনি মনুমেন্ট নামে এই শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভাবো, স্থপতি ছিলেন জেপি পার্কার এবং তিনি মিশরীয় ও সিরীয় শৈলীর মিশ্রণে এই 48 মিটার উঁচু স্মৃতিস্তম্ভটির কাঠামো পরিকল্পনা করেন, যার গম্বুজটির সাথে তুর্কি নকশার এক উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। 1969 সালে অক্টালনি মনুমেন্ট ভারতের স্বাধীনতা সংগ্রামীদের, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি উৎসর্গ করা হলো এবং এর নতুন নামকরণ করা হলো শহীদ মিনার, যার বাংলা অর্থ শহীদের মিনার। তাহলে অক্টালনি মনুমেন্ট হয়ে গেল শহীদ মিনার, শহীদের মিনার।
1: এবং এই মনুমেন্ট ছোট থেকে আমরা দেখতে দেখতে তো বড় হচ্ছি এবং মনুমেন্টের উপরে উঠব এরকম একটা কিন্তু ছোটবেলায় সকলেরই আকাঙ্ক্ষা থাকে। যদিও শহীদের মানে শহীদ মিনারের চূড়ায় পৌঁছানো যায়, সেখান থেকে পুরো শহরের একটা বিস্তৃত দৃশ্য দেখা যায়, কিন্তু সেটার জন্য পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হয়, কারণ কখনো এখানে হয়তো মানে একটি দুর্ঘটনা হয়েছিল, সেই থেকে ওরকমভাবে পারমিশন না ছাড়া কিন্তু ওই মনুমেন্টের ভেতরে যে সিঁড়ি আছে সেখান দিয়ে যাওয়া যায় না। আর শহীদ মিনারের দক্ষিণে একটা বিরাট বড় মাঠ আছে, সেটা আমরা সকলেই জানি, শহীদ মিনার ময়দান বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এই গ্রাউন্ডে সেখানে কিন্তু মানে বহু বহু দশক ধরে রাজনৈতিক সমাবেশ সবসময় হয়, তবে শহীদ মিনার ময়দানে প্রথম রাজনৈতিক সভার সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ। সেখানে তিনি 1931 সালে হিলজিতে ব্রিটিশ যখন একজন যুবককে মেরেছিলেন তার নিন্দা করেছিলেন। মানে কলকাতা শহরের কোনো মাঠই কিন্তু সাধারণ নয়, কোনো দিঘি কিন্তু সাধারণ নয়, আর কোনো মনুমেন্ট, কোনো ভবন, কোনোটাই
0: স্মৃতিসৌধ, হ্যাঁ, তার নেপথ্যে রয়েছে অনেক অনেক লোমহর্ষ গল্প। তাই যেন এই সৌধগুলোর, এই ভবনগুলোর, এই হেরিটেজ বিল্ডিংগুলোর প্রতিটি ইট যেন ফিসফিস করে সেই সব কানাঘুষো করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে।
2: অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, লাল আকাশ, সন্ধে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে বললো, চিনতে পারছিস? বললাম, না। বলো, ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণ। আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ কী করছিস এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, মানুষের মাঝখানেই আছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বললো তো দেরি হয়ে গেছে, আমি গাড়িতে গিয়ে বসলাম। ও জানলার কাছে এসে বললো, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখেই আছিস, কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অনির্বাণ আমার জীবন থেকে মিলেই যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে

0: জয়তীর গলায় শুনছিলাম এই গান, জয়তী চক্রবর্তী। সময়ও প্রায় চোখ রাঙাচ্ছে আমরা।
1: কাজে তুমি যে বায়না করছো যে ওই 158 ফুট উঁচু শহীদ মিনারে যেখানে দুটো বারান্দা আছে সেখানে তুমি যাবে, কটা সিঁড়ি ভাঙতে হবে জানো নিচ থেকে?
0: কটা বলো তো?
1: খুব বেশি নয়, মাত্র 198।
0: 198, একদিন চেষ্টা করে দেখলে হয় যে এটা হাঁটুতে কতটা জোর আছে আর বুকে কতটা অক্সিজেন আছে।
1: আরো 25টা সিঁড়ি বেয়ে দ্বিতীয় বারান্দায় যাওয়া যায় কিন্তু।
0: ওরে মা গো, সে পারমিশন আছে তো?
1: পারমিশন নিয়ে নেওয়া যেতে পারে।
0: কিভাবে?
1: পুলিশের কাছে গিয়ে। কিন্তু কে উঠবে সেটা হচ্ছে কথা আর কি, কারণ মার্ক টুয়েন যেন তো এই কারণেই শহীদ মিনার কি বিখ্যাতভাবে মেঘ চুম্বনকারী স্মৃতিস্তম্ভ বলে অভিহিত করেছে। কাজেই ওই সামান্য কটা সিঁড়ি বেয়ে উঠে তারপরে যে কি হাল হবে সেটা আমি জানি না, কিন্তু বন্ধুদের জানিয়ে দিলাম, কারোর যদি মনে হয় সত্যি সত্যি মেঘ ছোব, আকাশ ছোব, আপনি কিন্তু ট্রাই করতে পারে।
0: কিশোর কুমার কি বলছেন গানে গানে একটু মাফ করবেন, আশা ভোসলে এবং আর ডি বর্মন কি বলছেন দেখা যাক।

0: তাহলে আর কি, চলো চলে যাই,
1: চলো চলে যাই, হাতে হাত তো রাখাই আছে, কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়েছি। এবার অবশ্য আমরা চলো চলে যাই একটু ছায়ায়, একটু বসি,
0: একটু বসি, একটু জিরো, একটু চা কফি খাই, হ্যাঁ,
1: এবং প্ল্যান করি পরবর্তী দিন আর কলকাতার কোন কোন দিকটা বন্ধুদেরকে ঘোরানো যায়।
0: এখনো অনেক বাকি, অনেক বাকি। তো আপনারা কিন্তু চিঠি লিখে জানাবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোন কোন জায়গাগুলো আপনাদের দেখতে ইচ্ছে করছে বা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। অবশ্যই চিঠি দেবেন কিংবা মেসেজ করবেন কিংবা মেইল করবেন। আর
1: কলকাতার অন্য কোন গল্প শুনতে আপনাদের ইচ্ছে করছে সে কথাও কিন্তু আমাদের জানাতে পারেন।
0: স্বপ্না নীলাঞ্জনা জুটি আগামী মাসে আবারও আসবে, তবে আমাদের আলাদা আলাদা করে অনুষ্ঠান আছে, কিন্তু জুটিতে আজকেই এ মাসের মতো শেষ হচ্ছে,
1: মাসের মতো শেষ হচ্ছে।
0: সামনের মাসে আবার আমরা জুটি বেঁধে আসবো এবং
1: আকাশবাণীর গপ্প শোনাবো, কলকাতা ভ্রমণ করাবো। আর আজকে এটুকুই থাক তাহলে।
0: তাহলে চলো স্বপ্নের গাড়ি ছুটিয়ে টাটা সবাইকে, সবাই ভালো থাকুন, নমস্কার।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন নার্সদের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্য মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এই শপথ। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আজ আরও 4 জন মন্ত্রী শপথ নেন। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নমিত সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালো বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখবন্ধ খামে তদন্তের

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির যে পরীক্ষা গত 3রা মে নেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতা পুলিশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কালীঘাটে তার বাসভবন, কোথাও যাতায়াত বা রাজনৈতিক কর্মসূচির সময় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল কংগ্রেস। আবেদনকারী আইনজীবী শিশ্বর্ণ বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবীর অভিযোগ, প্রায় 2000 তৃণমূল কর্মী সমর্থক আক্রান্ত, 365টির মতো তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয়েছে। লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে তদন্ত নেবে গতকাল গভীর রাতে মোহালিতে পাঞ্জাব ভিজিলেন্স ব্যুরোর দপ্তরে তল্লাশি চালায় সিবিআই। দুর্নীতি দমন আইনের আওতায় চণ্ডীগড়ের সিবিআই এর একটি দল এই অভিযান চালায়। একই সঙ্গে পাঞ্জাবের মুক্তসর জেলার মালৌত এলাকার একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। সূত্রের দাবি, এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে রাজ্য পুলিশ এই হত্যার ঘটনার তদন্তের জন্য সিবিআই এর নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতে আজই সিবিআই তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। দাবায় চলতি বছরের গ্র্যান্ড চেস ট্যুরের দ্বিতীয় পর্বে প্রথম ক্লাসিক্যাল টুর্নামেন্ট সুপার চেস ক্লাসিক আজ রোমানিয়ার বুখারেস্টে শুরু হচ্ছে, চলবে 24 মে পর্যন্ত। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।

0: গায়ে কি গুজব উঠেছে শুনতে পাও না?
1: গুজব? কি গুজব?
0: এক ঘরে করবে তোমায়, এক ঘরে।
1: কি?
0: হ্যাঁ, কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়ার জল নাকি কেউ খাবে না আর।
1: না, খাবে না। কোত্থেকে কি সব শোনো না?
0: ঠিকই শুনি। রাত দিন তোমার মতো আদারে বাদারে ঘুরে বেড়ালে কি আর খোঁজ খবর কিছু পাওয়া যায়? চিন্তা নেই, ভাবনা নেই, আশীর্বাদ পর্যন্ত হয়ে বিয়ে হলো না মেয়েটার।
1: আরে হলো না হবে, একবার বিয়ে ভেঙেছে বলে এক ঘরে করবে? ক্ষমতা কত তোমাদের ওই কালীময় ঠাকুরের।
0: থামো থামো, তোমাকে এক ঘরে করতে ক্ষমতা লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না মাতব্বর? চল নেই, চুলো নেই, এক করার অনুরোধ নেই।
1: বেশ যাও, নেই তো নেই, আজে বাজে কথা বলে মিছিমিছি আমি এই কি বলে কাঁসার বাটিটা নিয়ে চললাম।
2: বাবা, দিদি এসেছে।
1: আরে এ তো পুঁইডাটা, কোথায় পেলি দেখেন?
2: শুধু পুঁইডাটা পুঁটি রাতে দেখো না।
1: দেখি দেখি দেখি দেখি, ও মা, আরে এই যে চিংড়ি মাছ রে পুঁটি।
2: গয়া বুড়ির কাছে নিলাম বাবা, দিতে চায় না, বলে আগের দিনের দরুন তোমার বাবার কাছে দু পয়সা পাওনা আছে। আমি বললাম, তাও পিসি, আমার বাবা কি তোমার এই দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে?
1: ঠিক বলেছিস।
2: কি মোটা মোটা ডাঁটা দেখো না বাবা, খাটের ধারে রায় কাকা বললে যা কিনতে নিয়ে যা, চিনি মাছ দিয়ে যা হবে না।
0: ধরি মেয়ে কোথাকার, খাওয়ার নামে জ্ঞান থাকে না? ওই পই করে বলেছি না, বাড়ির বাইরে পা দিবি না?
1: নিয়ে এসেছে একদিন তুমি
0: আমার যেমন বাপ তেমনি মেয়ে। একজন সারাদিন কচু ঘেঁচু খুঁজে বেড়াচ্ছেন, আরেকজন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পোষ। এই বেরো বেরো বলছি বাড়ি থেকে, বেরো, ফেলে দিয়ে ওই ডাঁটাগুলো।
2: বারে আমি তো শুধু
0: হে কথা, ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে আসব য।
1: আরে রাখো রাখো মাছটা রাখো, ছেলে মানুষ এনেছে খাবে বলে একটা টিনি আবার।
0: কিরে কথা কানে যাচ্ছে না? ওই পুঁইডাটা রাগাছা তোল তোল শিগগির, যা নিয়ে যা নিয়ে যা।
2: যাচ্ছি তো। আরে দিদি,
1: না না, মিছি মিছি মেয়ে দুটোকে
0: তুমি অবিদে হও, যাও রস নিজে গেলো গে, হর মাস ভাজা ভাজা করে দিলে গা, যত পাপ জুটে কিনা আমার কপালে। রাধে
2: কি মা?
0: ওই দোর খোলা রইল, দেখিস দুপটা দিয়ে ফিরে আসছি।
2: দুটো পুঁই ডগা পড়ে আছে মা, রেখে দেব?
0: ফের ফের নোলা শকশক করছে,
2: দিদিটা কষ্ট করে এনেছিল।
0: থাক থাক, তোমাকে আর কাদা ঘাঁটতে হবে না, দেখছি দেখছি। উঠোন হয়তো ছড়িয়ে রেখেছি,
2: বাইরেও পড়েছে মা, দেখো
0: দেখছি। এখন আবার সব কোটরে বাছুরে
2: আমি ধুয়ে দেব মা, তুমি কত কষ্ট করে কুড়োলে।
0: থাক, আদিক খেতে আর কাজ নেই, বঁটিটা নিয়ে তো
2: এই নাও,
0: এক টুকরো কুমড়ো পড়ে আছে বোধ হয় রান্নাঘরে, দেখ দেখি।
2: চিংড়িগুলো বাঁচবে না মা,
0: হাত যখন লাগিয়েছি সবই হবে, কতক্ষণেরই বা কাজ। পদ্ম পাতাটা নিয়ে আয় তো,
2: ওরা এসে অবাক হয়ে যাবে তাই না?
0: কখন এসে জটেন তারা দেখো, মুখ গুঁজ করে তো বেরিয়ে গেলেন সব। তুমি যেন আবার আগে ভাগে বলতে বসো না।
2: ইস, আমি যেন অত বোকা
0: না, তুমি পাকা বুড়ি। সরে দাঁড়া, কড়াই তেল দেব।
1: মুসুর ডালের সঙ্গে যদি তোর ওই পুঁই চচ্চড়ি থাকতো না খেতি।
0: নে নে, ভাতটা একটু সরাতে পুঁটি, একটু জায়গা করো না।
2: পুঁই চচ্চড়ি
1: সে কি বলবো, পুঁইটা তো ওরা তখন
0: পাচ্ছ, খেয়ে নাও না, কত সব আজে বাজে কথা।
2: রাধি তুই খুঁজে নিয়ে এসেছিলি? মাই তো কুড়লো একটা একটা করে, উঠোন ময় ছড়ানো ছিল। ইস, যা হচ্ছে না মার, সব তো দিদির পাতেই দিলে, আমাকে একটু দাও না মা।
0: কারোর পাতের দিকে একদম থাকাবে না, নাও না, তুমি কত নেবে? কি গো, তোমায় দেবো একটু
2: মা। ও মা, হ্যাঁ আমাকে একটু দাও না মা।
1: যে কি রে, হ্যাঁ আর্ধেকের উপর তো তুই মেরে দিলি,
0: বেশ করেছে খেয়েছি। কত কালিয়া পোলাও রেঁধে খাওয়াচ্ছে জানো? সে কপাল কি করেছে, শুকনো কটা পাকা পুঁই ডাটা, তাই মেয়েটা সোনা মুখ করে মানে হাতটা সরা হাতটা সরা

0: যাকে আর বেশি কথায় কাজ নেই, মেয়েটার বিয়ের বন্দোবস্ত করে ফেলো চটপট, এই হলো গিয়ে মোদ্দা কথা। উঠুন চৌধুরী
1: মশাই, এই ব্যাপারে আরেকটুখানি দাঁড়িয়ে যান ঠাকুর মশাই। মেয়ে বিয়ে বলে কথা, বন্দোবস্ত করব বললেই কি আর করা যায়? মানে আমার অবস্থা তো আপনি জানেন।
0: আরে জানি বলেই তো শ্রীমন্ত মজুমদারের ছেলেটাকে ঠিক করে দিলাম, কি বলো হে চৌধুরী?
2: তবে আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছিল, দেমাক দেখছি বিয়েটা তো ভেঙে দিলে।
1: কি করি বলুন, মানে একেবারে একেবারে কক্ষর গোমাংস।
0: ওই দোষে, ওই দোষেই তো মরলে তোমরা। বলি জজ ম্যাজিস্ট্রেট না হলে আর মানুষ হয় না। অমন বাড়ি বাগান পুকুর বলতে গেলে রাজার হাল, সেই ছেলে কিনা তুমি?
2: হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছো হে সহায় হরি, হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছো। আরে বাবা, পাত্তর পাত্তর, রাজপুত্র না হলে পাত্তর মেলে না, কি বল হয় বৃষ্টিচরণ?
3: হ্যাঁ সে তো বটেই, ব্যাটা ছেলের আবার।
0: হ্যাঁ সেই কথাই বলো, ওই রকম একটা অনাচার করার পরেও কিন্তু তোমায় আমরা এক ঘরে করিনি চাটুচ্ছে।
2: ঠিক কথা,
0: বলতে পারবে না যে কালীময় ঠাকুর অনেক বিচার করেছে কি চৌধুরী?
2: আরে আমরা তো বলতে গেলে কিছুই করিনি, 13 বছরের বাড়ন্ত মেয়ে তুমি এখনো যদি।
1: না না না, এই শ্রাবণে তো সবে 13-এ পড়বে।
2: আরে ওই হলো, 13-এ আর 16-এ তফাৎটা কি শুনি?
0: হ্যাঁ 16-ই হোক আর 85-ই হোক, সেই হিসেব তোমার কাছে।
2: হ্যাঁ
0: আমার কথা হচ্ছে যে সমাজের বামুনদের জাত মেরো না, বিয়েটা চটপট দিয়ে দাও। চলো হে চৌধুরী চলো।
2: হ্যাঁ চলো চলো চলো চলো চলো। যশসা
1: শুনলে বিষ্ণু, শুনলে?
3: শুনলাম, বিধান দিয়ে চলে গেলেন সমাজপতি, এবার তুমি মরো আর বাঁচো।
1: মরার জোগাড়ই তো করেছিল, বেঁচে গেছি সে বরার জোরে। খবরটা তো তুমি এনেছিলে ওদের গাঁ থেকে, কি গো?
3: তবে শ্রীমন্ত মজুমদারের ছেলে, শুধু মুখ হলে তোমার একটা কথা ছিল, চরিত্রই নেই যে ছেলের, তাকে আবার মানে ওই গাঁয়ের মেয়েরা বউরা সব ভয় ওকে সিটিয়ে থাকে ওর জন্যে। আর তা
1: বলো দেখি, তুমি তুমি আর বলো দেখি, একবার এরকম একটা ছেলে জেনে শুনে ওই কালীময় ঠাকুর
3: মানে স্বার্থে গো, নিজের স্বার্থে
1: যা বলেছ।
3: টাকা কুমির তো শ্রীমন্ত মজুমদার, যখন ধার করেছেন তখন তো আর ভাবেননি, সুদে আসলে গলা পর্যন্ত ডুবে আছে।
1: সত্যি তাই?
3: এবার গরিবের সব বোনাস কর।
1: হ্যাঁ ওদের তো মানুষের চামড়া নয় গো।
3: হ্যাঁ ঠিকই তো বলেছো। না না ভাইয়া না, এবার আর খোঁজ খবর না নিয়ে তুমি সম্বন্ধ করো না, সে তোমার ওই কালী ঠাকুরই হোক আর যেই হোক, সে যে যত তাড়াই দিক সম্বন্ধ তুমি দেখে শুনে না করে।
1: তুই খেপেছো নাকি?
3: হ্যাঁ
1: আচ্ছা চলি।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: খেন্তিটা বড় পাটালি পাটালি করে, যে দাম দেখি একবার বঙ্কুর দোকানটা, চলি।
3: হ্যাঁ।

0: তুমি যেন আবার এই ভরসন্ধ্যেবেলা বেরিও না, ও সংক্রান্তির দিন পিঠে করছি দুটো।
1: করছো? আরে ওই জন্যই মনটা কেমন পিঠে পিঠে করছিল।
2: দিদিটা যে কি করে না মা, সকলে মিলে বেশ পিঠে খাবো।
0: দাঁড়া, তিনি যে মস্ত কাজের লোক, সন্ধে হয়ে গেল, বুড়ো থারি মেয়ে।
2: দিদি আসেনি মা, আমি যে একটু আগে দেখলাম ওইটা রেডি।
0: মা, এ কি কাণ্ড রে, এত কাদা মাটি লাগালি কি করে হাতে, কি করছিলি?
2: এসো না মা, একটু বার এসো। ও মা এসো না।
0: আহ, কি হয়েছে তাই বল না, এসব ফেলে যেতে পারি এখন?
2: গাছ পুঁতলাম মা, দেখো দেখো ওই ভাঙা পাঁচিলের পাশটায় পুঁই গাছ।
0: পাগলি কোথাকার, শীতকালে পুঁই গাছ? ওগো শোনো তোমার মেয়ের কথা, উনি পুঁই গাছ পুঁতে এলেন এতক্ষণ ধরে।
1: মরে যাবে রে, মরে যাবে, বর্ষাকালে পুঁততে হয়।
2: আমি জল ঢালবো রোজ, রাধিরাও ঢালবে, কোয়ঞ্চের উপর তুলে দিয়েছে বাবা, বলো মরবে না।
0: আচ্ছা আচ্ছা মরবে না, তুমি এবার হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে আমার পাটের শাড়িটা পরে এসো দেখি।
2: যাই,
0: একটু নারকল কুড়ুতে হবে।
2: পিঠে করছো?
0: হ্যাঁ,
2: এক্ষুনি আসছি মামি।
1: একটা একটা মাচা করে দেবো কোন, বুঝলি? কাল দেখি যদি বাঁচানো যায়।
2: হ্যাঁ মা, তাহলে বাঁচতে পারি।
0: রাখ তো তুই, যে জঙ্গল ওখানে গাছ বাঁচবে।
2: কি চটকাচ্ছ মা? ওটা
0: চটকাচ্ছে কে রে, গোলা তৈরি করছি, চালের গুঁড়ো, ময়দা আর গুড়। ও বাবা, পিঠের নামে খেঞ্চি আমার ফুটবলতেই তৈরি। ভালো করে ধুয়েছ তো হাত পা?
2: হ্যাঁ, তুমি বলো না কি করতে হবে।
0: ওই এদিকে এসো, ওই গুরুনির নিচে ওই কলা পাতাটা টেনে নে।
2: হ্যাঁ তো
0: নে নে। আহ, আর একটু ঢুকিয়ে নে না, নইলে তো মাটিতে পড়ে যাবে। নে নে। আহ দেখ দেখ, এবার এবার কর।
2: আচ্ছা,
0: ওই যে ওই মালাটা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খোলাটা চাপাই
2: একটু দে না রে দিদি, নারকল কোড়াটা।
0: এই একদম না, এসব শুদ্ধ আচারে করতে হয়। নে নে, গোলাটা একটু নে তো, যা সরে জানো ওদিকে, হাত বাড়া
2: মা আমাকে।
0: হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। এই খেন্তি, জুলজুল করে তাকাচ্ছিস কি রে, কাজ করতে করতে খায় না, তোর এই নারকলের মালাতে রইল। হ্যাঁ
2: দিদির ওই অতটা মা? আহ ঠিক পার না, বুঝলে মা, রাঙা দিদি সকালে না ক্ষীর তৈরি করছিল, অনেক রকম হলো তো ওদের, পায়েস, ছোলপুলি, মুক্তি, পাটির সাপটা। ক্ষীর না হলে নাকি পাটির সাপটাই হয় না, তাই মা
3: খেয়ে দিয়ে বললে বুঝি সব জানে ও।
2: নারকেলের ছাই দিয়ে মা কি সুন্দর করে।
0: নে এক এক টুকরো পাতা পেতে বস থেকে গরম গরম দিয়ে দি, তোমায় দিচ্ছি গো একটু পরে। নে খেন্তি ধর,
2: দাও দাও।
0: হ্যাঁ,
2: ও কি সুন্দর হয়েছে মা। সেদিন খুড়িমা দোকানে পাটি সাপটা দিলে বুঝলে, কেমন ধরো ধরো গন্ধ। দিদি আর যাই দি, তোমার মতো পাটি সাপটা কেউ করতে পারে না মা।
0: নে নে, আর দুটো নে নে নে। কি রে,
2: আর পারছি না মা।
0: হয়ে গেল, খাবো খাবো করে তো একেবারে হেঁদিয়ে মরছিলি।
2: ও জয় ঢাক হয়ে গেছে পেট।
0: হেঁতি নিবি আর?
2: অনেকগুলো খেয়ে ফেললাম তাই না মা?
0: ও মা, খাবি না কেন, পেট বুঝে খা। এই নে এই নে,
2: বেশ খেতে হয়েছে মা, তাই না রে পুটি?
4: হ্যাঁ রে দিদি, মার মতো পিঠে করতে কেউ পারে না।
0: থাম তো, তোদের যেমন কথা কি বা পরে তার ঠিক নেই।
2: না গো মা সত্যি, ওই যে তুমি কেমন ফের নিয়ে নাও না, ওতে কিরকম যেন।
0: হ্যাঁ হ্যাঁ হয়েছে, বোনেদের নিয়ে চুপটি করে বসো গিয়ে ঘরে, আমার এখন ওই হাতা খুন্তি চুলো সব তুলতে হবে। হ্যাঁ যাও যাও। হ্যাঁ গো এসো না এখানে, গরম গরম দিয়ে একেবারে।
1: না না, ঘরে দিলেই তো হতো, নাও দাও দাও।
0: বসো বসো, ওই পিঁড়িটা টেনে নাও, বসো। শোনো, এবার তুমি মেয়ের একটা সম্বন্ধ দেখো।

0: কতক্ষণ আগো?
1: হঠাৎ?
0: না, খেন্তি আমার যার ঘরে যাবে অনেক সুখ দেবে, বড় ভালো মেয়ে আমার, বকো মারো গাল দাও টু শব্দ নেই মুখে।
1: সেটাই তো চিন্তা গো, ভালো করে খবর টবর না নিয়ে তো আর।
0: কলকাতায় তোমার বোনের কাছে একবার যাও না গো, এসব হিন্দু পাড়া গায়ে বিয়ে নাই বা হলো। যতীন কলকাতার ছেলে, খবর টবর রাখে অনেক।
1: হ্যাঁ, ওর কাছে একবার যাবো ভাবছি। দেখি একটা পিঠে দাও দেখিনি। তাছাড়া সুকুমারীরও বহুদিন খোঁজ পাই না।
0: যাও, এক কাজে দু কাজ হবে
1: সেই, দেখি ঘুরেই আসি কাল।

0: এই দেখো, আমি না এলে তো কথাটা জানতেই পারতাম না যতীন।
1: দেখুন দাদা, এই বিয়ের ব্যাপারে থাকাটা খুব ঝকমারি, মানে সেই জন্যই আমি খালি
2: শুনলে তো, সেই কবে থেকেই আমি জানাবো জানাবো করছি, তোমার জামাই খালি বাগড়া দিচ্ছে।
1: না দাদা, তারপরে যে কি দাঁড়াবে।
2: না গো দাদা, একবার এসেছিলেন আমাদের বাড়িতে, বড় লোকই দেমাক একেবারে নেই, বছর দুয়েক আগে বউ মারা গেছে, ছেলে পুলে নেই, এ আর এমন কি খারাপ সম্বন্ধ শুনিয়া।
0: না তা নয় শুকু, তবে দোজবরে শুনে তোর বৌদি যে কি বলবে, তাই তো আমি।
2: সে দাদা দেখতে গেলে খেন্তিরও তো একরকম বিয়ে হয়েই গেছে, নাকি বলো? আশীর্বাদ আর বিয়ে কি আলাদা হলো?
1: আরে রাখো তো তোমার ওসব মেয়েলি কথা। হ্যাঁ, কাজের কথায় আসুন দাদা।
0: হ্যাঁ যতীন, বলো বলো।
1: আসলে হয়েছে কি, বিপিনবাবুর বয়স হয়েছে, 40-এর কম হবে না, তবে অবস্থা খুব ভালো, ইমারতি মালের চালু ব্যবসা, কলকাতা শহরে বাড়ি,
2: একেবারে সোনার টুকরো ছেলে।
0: মানে ওই আসলে ওই বয়সটাই একটু,
1: না তা না, আমি বলি কি দাদা, ওই টাকা পয়সাটাই সমস্যা।
0: মানে
1: কিছু মনে করবেন না দাদা, নিতান্ত আপনার লোক বলি বলছি।
0: না না বলো বলো, বিয়ের ব্যাপার
1: সম্বন্ধটা আসলে সমানে সমানে হলেই ভালো।
2: রাখো তো, ওরা সেরকম লোকই নয়, দেখলে বোঝা যায় না?
1: কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছুটি বোঝা যায় না। শুনুন দাদা, বড় মানুষের বড় বড় কেতা, আমার মনে হয় আপনি আরেকটু খোঁজ খবর নিয়ে বরং।
0: না খোঁজ আর কোথায় নেব ভাই, দেখি খেন্তির মায়ের সঙ্গে একটু একটু কথাবার্তা বলে।
2: তা বলো দাদা, কিন্তু মেঘে মেঘে বেলা তো আর কম হলো না, সেটাও খেয়াল রেখো।
0: না রে শুকু, গাঁ ঘরে সেটা কি আর কেউ ভুলতে দেয়? দেখি কি করা যায়।
2: দেখো

0: না না, তুমি ওখানে ঠিক করো বিয়ে, বেশি ভাবনা চিন্তা করতে গেলে বিপদ।
1: কি আশ্চর্য, তুমি তো বলছিলে বয়সটা বেশি, অন্তত 25 বছরের তফাৎ।
0: হোকে, বিয়ে থা হয়ে গেলে ঠিক মানিয়ে নেবে। মেয়েটা আমার বড্ড খেতে ভালোবাসে গো, অবস্থাটা অবস্থা যেমন বলছো, বড় ঘরের বউ হলে।
1: যতীন কিন্তু বলছিল,
0: শুনেছি সেরকম কপাল করলে গরিবের ঘরেও কি আর লেটা কম? ও নিয়ে মিছিমিছি ভেবে কি করবে বলো?
1: পরে তো আর ভেবে লাভ নেই, যা ভাববার আগেই তো তোমাকে ভাবতে হবে।
0: ভাবতে ভাবতে মেয়েটা যে থুপি হয়ে যাবে, তখন ঠাকুরজি তো বলেছে ছেলেটি ভালো।
1: হ্যাঁ, সেটাই ভরসা আর কি।
0: না না, তুমি আর দ্বিমত করো না, লাগিয়ে দাও।
1: সেই তারপর আবার বড় ঘাটে নৌকো বাঁধা, এমনিতেই নুন আনতে পান্তাপুরে অবস্থা।
0: সে বললে তা চলবে না, যা গায়ের আছে দুগাছা খুলে দেব। তুমি দেখো, গায়ের 5 জন বড় লোককে বলে কয়ে চিরকাল তা তোমাদের এই অবস্থা ছিল না, 5 জন জানে সে কথা।
1: অবস্থা মানে, পরমেশ্বর চাটুর্যের নামে একসময় এখানে বাগে গরুতে এক ঘাটে জল খেয়েছে। কি বলবো বলো দেখি খেন্তির মা, সে রামও নেই, সে অযোধ্যাও নেই।

0: মাস তো মোটে।
1: আষাঢ় মাসে তোর বাবাকে পাঠাবো।
0: ছিমা চোখ মুছ, দেরি করবে না তো মা।
1: না না না রে, আমাদের বুঝি মন কেমন করে না।
2: আমারও খুব মন কেমন করছে মা।
3: দূর পালি, দিদি তো চলেই আসবে কদিন পর।
0: আমার আমার পুঁই গাছ যেন মরে যায় না বুটি।
3: ওর জল দেব, দেখিস বাবা তো কি সুন্দর মাচা তৈরি করে দিয়েছে।
4: ওরে সব ঠিক থাকবে খেন্তি, তোর কোনো চিন্তা নেই। আরো আর দেরি করলে তো ওইদিকে আবার।
1: বাবা কি আর বলবো তোমাকে, পাড়া গাইন মেয়ে তো, ভুল টুল হয়তো হবে অনেক, কিন্তু মেয়ে আমার বড় সরল বাবা। হাজার কষ্ট পেল মুখে কিচ্ছু বলবে না। তোমার হাতে দিলাম বাবা, তুমি একটু সামলে সামলে রেখো।
4: এই দেখো এই সময় চোখের জল। ওরে ওরে পালকি তোল রে, আরে সময় মতো আবার স্টেশনে পৌঁছতে না পারলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ তোল, ধীরে ধীরে ধীরে ধীরে, হ্যাঁ ঠিক আছে ঠিক, চলো।

0: হ্যাঁগো,
1: তুমি কি পাষাণ? আর 6টা মাস মেয়ের কোনো খোঁজ খবর নাওনি? পুজোর দিনেও মেয়েটা বাবার বাড়ি আসতে পারবে না?
2: কি করি বলো, বেয়াই মশায়ের রকম সকম তো শুনলে যতীনের মুখে। 1 মাস আগেই তো সে এসেছিল, তো টাকা পয়সা জোগাড়টা না হলে
1: তারা মেয়েকে পাঠাবে না, এমন লোক তারা।
2: সে কথা হচ্ছে না, ধরো নতুন সম্বন্ধ, পুজোর আগে একটা কি বলে বই বেশ বড় সড় রকমের তত্ত্ব নিয়ে না গেলে তো আর।
1: শোনো শোনো, আর এক কাছা চুরি খুলে দেবো তোমায়। হ্যাঁ,
2: কি
1: এমনি বাঁচলে তো পরে তুমি তুমি যাও গো, একটু ঘর যাও, মেয়েটা নইলে আমার কেঁদে কেঁদে মরে যাবে।
2: সে তো আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি কি বলে তারা।
1: যা বলে বলুক, ছেলের বাপ বলে কথা, 1000টা কথা বলতে পারে, তুমি শুনবে, দরকার হলে হাতে পায়ে ধরবে। তাই বলে মেয়েটা আমার পুজোর দিনে ওখানে পড়ে থাকবে?
2: আরে বাবা, বলছি তো যাব, কেনাকাটা গুলো করে নিয়ে কাল সকালেই রওনা হয়ে যাব এখন। ঠিক আছে।

0: আরে না না, আপনার জামাইকে এখন পাবেন কোথায় চারুজ্য মশাই? সিমেন্টের ডিলারশিপ নিয়ে একটু ঝামেলা হয়েছে, সেই নিয়েই ছোটাছুটি করছে এখন।
1: সে কি এই পূজোর সময়ও?
0: ওই তো হলো কথা, লোকে টাকাটাই দেখে, কি পরিমাণ মেহনত যে করতে হয় সেটা তো লোকে বোঝে না।
1: না না না, এ তো ভারী অন্যায়। হ্যাঁ, বাঙালির সবচেয়ে বড় উৎসব এটা, এই কটা দিনও যদি উনি বিশ্রাম না পান তাহলে তো
0: উপায় নেই চারুজি মশাই। যাকগে, এসব বড় বড় ব্যাপার আপনি বুঝবেন না, তা কি প্রয়োজনে এসেছেন সেটা বলুন।
1: মানে প্রয়োজন মানে ওই পূজোর সময় তো, তা খেন্তির মা বড্ড উতলা হয়ে পড়েছে তাই আর কি।
0: মেয়েকে আপনি নিতে এসেছেন, কথাটা আপনার নিজের কানে কি খুব ভালো শোনাচ্ছে?
1: আগে মানে মানে কি কি বলছেন? আমি আমি তো ঠিক
0: বলছি, জামাই নেই, এই অবস্থায় শুধু বৌমা যদি বাপের বাড়ি যান সেটা কি সকলে ভালো চোখে দেখবে?
1: সে ধরুন মানে জামাই যদি ব্যবসার কাজে ব্যস্ত থাকে, মেয়েটা বেআই মশাই একবার পুজো

0: সময় বাপের বাড়ি যাবে না?
1: দেখুন, এসব ব্যাপারে তো ভেতরে একবার কথা না বলে
2: ভেবেছিলাম সামনে বেরুবো না, অত ঢাক ঢাক গুড় গুড় করার কি আছে গো? স্পষ্ট বলে দিতে পারছো না মুখের উপর যে মেয়ে আমরা পাঠাবো না?
0: নমস্কার নমস্কার বেয়ান ঠাকুরুন, মানে আমি তো কথাটা
2: বুঝতে পারলেন না? না কি গো, কথাটা একটু বুঝিয়ে দাও না ভালো করে।
1: এইসব কথা বলার জন্য তুমি আবার?
2: দরকার নেই বলছো? ঠিক আছে শোনো, ওই 250 টাকার কথাটা বলে দাও, আমি চললুম।
0: ওই সেই নগদের বাকি টাকার কথাটা বলছেন তুমি? সেটা সেটা সেটা আমি আমি আমি আমি আমি আমি আমি আমি যত তাড়াতাড়ি পারি
1: তত তত তাড়াতাড়ি আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন।
0: বিয়াইমশাই বিয়াইমশাই, এটা একটু অবিচার হয়ে গেল না? মানে খেন্তির মা কিন্তু মানে মেয়ের পথে বসে আছে, আপনি একটু বুঝুন।
1: আমাদেরও আপনি 6 মাস বসিয়ে রেখেছেন।
0: ও তাহলে তাহলে

0: ওই সেই নগদের বাকি টাকার কথাটা বলছেন তো উনি? সেটা সেটা সেটা আমি আমি আমি আমি আমি আমি আমি আমি আমি যত তাড়াতাড়ি পারি
1: তত তত তাড়াতাড়ি আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন।
0: বিয়াইমশাই বিয়াইমশাই, এটা একটু অবিচার হয়ে গেল না? মানে খেন্তির মা কিন্তু মানে মেয়ের পথে বসে আছে, আপনি একটু বুঝুন।
2: আমাদেরও আপনি 6 মাস বসিয়ে রেখেছেন।
0: ও তাহলে তাহলে

0: যদি অনুমতি করেন তাহলে তাহলে খেন্তিকে একবার একবার দেখে যাই।
1: ওই একই সঙ্গে হবে, মেয়ে আপনার ভালোই আছে চাটুর্য মশাই, চিন্তা নেই।
0: না না, সেটা সেটা আমি বুঝতে পারছি, আপনার মতো সদাশয় মানুষ থাকতে তো আর।
1: ওকে ওকে ওকে, উঠছেন কেন? এলেন এত দূর থেকে কুটুম।

0: ওই নিয়ে আর কতদিন চাকরাবাজি করবেন বলতে পারেন?
1: কি বলবো বিয়াই মশাই, একটু বিপাকে পড়েছি, নইলে এই চাটুর্য বংশ একদিন।
2: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভেতর থেকে তো সবই শুনছিলুম। ওহ, বংশে গর্ব করছেন আপনি?
1: না না, বিশ্বাস না হয় বিয়াই, আপনি আমাদের গায়ে গিয়ে একবার
2: রক্ষে করুন, রক্ষে করুন।
1: আগে
2: বাপ আর মেয়েকে দেখেই আমার শিক্ষে হয়ে গিয়েছে। আহ, বড় বংশ গো, শুনছো, বড় বংশের কুটুম পৌষ মাসে তত্ত্ব করতে এলেন ঝাড়া হাত পায়ে, বলতে করতেও লজ্জা। ছি,
1: একটু একটু আস্তে বলুন বেয়ান, মানে খেন্তি শুনতে পেলে না?
2: শুনুক শুনুক না, বাপকে চেনা না নাকি? যেমন বাপটা তেমনি মেয়ে।
1: ছি ছি বেয়ান, আপনি আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু খেন্তি আমার
2: হাড় হাবাতে মেয়ে, একটা সহবত নেই, শিক্ষে নেই, তার উপর আবার নোলা কি গো, ছোট লোকের মতন একেবারে হাই হাই করছে খাবার জন্য, কোত্থেকে যে জোটালে এমন সম্বন্ধ?
1: কপাল বেয়ান, নইলে যতীনের সম্বন্ধ দেবেই বা কেন বলুন?
0: সর্বনাশ করেছে আমাদের, মুখ ডুবিয়ে দিয়েছে।
1: যদি বলেন তাহলে মেয়েকে নিয়ে না হয় আমি আমি মানে আপনি
0: মেয়ে ভালো চান তো মেয়ে জামাইয়ের নামও করবেন না মুখে, একটা জাঁদরেল পরিবারে মেয়েটাকে গুছিয়ে দিতে পেরেছেন, এই আনন্দেই থাকুন। যান
1: বেয়াই মশাই, বেয়াই মশাই, একটিবার শুধু শুধু মেয়েটাকে আমাকে একবার বেয়াই মশাই।
2: কি বৌমা তুমি?
1: খেন্তি
3: বাবা,
1: খেন্তি একই একই চেহারা হয়েছে মা তোর।
3: তুমি তুমি তুমি চলে যাও বাবা, তুমি তুমি এ বাড়ি থেকে এক্ষুনি চলে যাও।
1: খেন্তি, আমি আমি তোকে নিয়ে যাবার জন্য এসেছি মা।
3: আসবে না, আর কোনো দিন আসবে না, লজ্জা নেই তোমার?
1: কি বলছিস?
3: ঘেন্না নেই, কায়ের পাঁচজন তোমাকে মাননি করে না?
1: কিন্তু কিন্তু তোকে না দেখে যে তোর মা
3: মোরা মুখ দেখবে আমার, ফের যদি আসো এই দিব্যি দিলাম আমি তোমাকে, চলে যাও চলে যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও।

0: যাক, তোমার মেয়ের বিয়ের পাকা দেখাটা হয়ে গেল। তবে বিষ্টু, আমার মতো ভুল কিন্তু তুমি করো না বাবা। নগদ যা বলেছো ওই পুরোপুরি ধরে দাও, ওসব বাকিটা কি দেখো না, বুঝলে?
1: খেপেছো? ওই ভুল আমি আবার করি? তোমার কাছে খেন্তির কথা শুনে আমার তো আক্কেল গরম হয়ে গেছে।
0: যা বলেছো
1: না, নইলে একবার তো ভেবেছিলাম টাকা তো কিছু হাতে এসেছে, কিছু তোমায় দি, ঝামেলাটা তুমি চুকিয়ে এসো,
0: তারপর তুমি বাকি দায় এই আমার হালি তো হবে।
1: হ্যাঁ সেই তো। আচ্ছা মানুষ এরকম হয় গো চাতুর্যে? হ্যাঁ, এত বড় লোক মানুষ আর ওই সামান্য কটা টাকার জন্যে?
0: আরে বড় লোক বলেই তো, চোখে চামড়া থাকলে কি আর বড় লোক হওয়া যায়? মেয়েটাকে জানো?
1: হ্যাঁ,
0: মেয়েটাকে পেট ভরে খেতে পর্যন্ত দেন। এই লিকলিক করছে চেহারা, প্রায় দু মাস হয়ে গেল মেয়ের সেই মুখ আমি আর ভুলতে পারছি না ভাই বিষ্ণু। কি কান্না, সে যদি তুমি দেখতে না।
1: তুমি চুপ করো, চুপ করো, একটা একটা কথা বলবো চাটুর্যে।
0: হ্যাঁ বলো,
1: বলছো মনে করো না।
0: না না, কি বলো না।
1: বলছিলাম আমার মেয়ের বিয়ে আমি পিছিয়ে দিই, টাকা পয়সা নিয়ে দেনাটা বরং তুমি শোধ করে দিয়ে এসো।
2: বিষ্ণু কাকা, বাবা আছে? এই যে বাবা, এই নাও।
0: কি রে?
2: চিঠি যতীন পিসের, মা বলল তোর বাপকে দিয়ে। আমি চললাম বাবা।
0: হ্যাঁ এসো এসো। সে কি যতীনের চিঠি?
1: দেখো দেখো দেখো দেখো তো কি লিখেছে, দেখো তো খেন্তির কথা কিছু আছে কিনা দেখো তো।
0: দাদা
1: পড়ো পড়ো।
0: হ্যাঁ এই তো দাদা, আজ
1: হ্যাঁ

0: দুদিন হলো খেন্তি আমাদের কাছে আছে। প্রচন্ড অসুস্থ অবস্থায় পাঠিয়ে দিয়েছিল আমাদের কাছে, গুটিতে ভরে গেছে সারা দেহ।
1: মায়ের দয়া, কিসব প্রয়াস! তারপর
0: ডাক্তার দেখিয়েছি, কিন্তু খুব ভালো বুঝছি না। আপনি যদি একবার
2: বিষ্ণু,
1: হ্যাঁ হ্যাঁ বলো
2: বিষ্ণু,
1: হ্যাঁ বলো,
2: আমি চললাম,
1: ওই
2: বলছিলাম যে তোমার কাছে কিছু টাকা আছে?
1: টাকা? হ্যাঁ হ্যাঁ, না না, বলছিলাম যে তুমি বাড়িতে একবার দেখা করে না গেলে।
0: আমার মন কিন্তু ভালো বলছে না বিষ্ণু, বুঝলে?
2: আচ্ছা আমি চললাম।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক,
3: শোনো,
1: হ্যাঁ
3: খবরটা,
1: হ্যাঁ
3: খবরটা তুমি বাড়িতে জানিয়ে দিও।
1: দেবো দেবো,
3: আমি এখান থেকেই রওনা হয়ে যাচ্ছি।
1: ঠিক আছে, এগিয়ে যাও, এগিয়ে যাও,
3: টাকা যখন পেয়ে গেছি, ঠিক আছে
1: ঠিক আছে।

0: আরে মা, আসুন দাদা, আসুন আসুন।
1: খেন্তি, আমার ও খেন্তি কেমন আছে?
0: আরে আসুন না, ভেতরে বসুন আগে, আসুন ভেতরে আসুন।
1: না না না না, আরে বলো খেন্তি, খেন্তি ভালো আছে?
0: কি আশ্চর্য, ভেতরে এসে না বসলে, আপনি ভেতরে আসুন।
1: তুমি তুমি বলছো না কেন যতীন? খেন্তি, খেন্তি,
2: দাদা গো, দাদা, সেই তো এলে দাদা, আর দুটো দিন আগে কেন এলে না গো?
1: কি বলছিস শুকু, শুকু, কি বলছিস, কি বলছিস তুই? না না না না, খেন্তির মায়ের দয়া হয়েছে, তুমি তো আমাকে আসতে লিখেছিলে যতীন।
0: হ্যাঁ দাদা, একেবারে শেষ করেই পাঠিয়েছিল দাদা, কোন রকমের ধুক ধুক করছিল প্রাণটুকু পরশু রাতে। আর
1: না না না যতীন, না না, আমি আমি কথা রেখেছি খেন্তি, তুই বলেছিলি না ও বাড়ি গেলে তোর মরা মুখ দেখবো। আমি কিন্তু চাইনি, আমি চাইনি তোর কাছে, আমি তুই কথা রাখলি না খেন্তি, তুই তো তুই তো কথা রাখলি না খেন্তি।

0: একটু সরে বস না রাধি, আগুনে পুড়ে মরবি জি।
1: কি শীত গো মা।
2: সত্যি এবারকার শীতে আমাদেরই কাবু করে দিয়েছে তা ওরা।
0: তুমি যেন বেরিও না, আর পিঠে হয়ে গেছে আমার।
1: অন্ধকার
0: হয়ে গেছে, রাধিকে নিয়ে যা।
1: চাঁদের আলোয় দিন হয়ে আছে,
3: দাঁড়া আমিও যাই।
1: আয়,
0: খাবার দাবার কিছু করলেই বুঝলে অন্য সময় কিচ্ছু মনে হয় না। দু বছর আগেও খেতে চেয়েছি। কি হলো, কথা বলছিস না কেন? পিঠে ফেলেছিস?
1: ফেলেছি মা।
0: তাহলে ডাকলি কেন? এই রাধি, আঙুল দেখিয়ে দেখাচ্ছিস।
1: ওই গাছটা দেখো মা, দেখেছো বাবা?
2: আরে দেখছি তো, এত বড় মাচাতেও ধরছে না। তাজা পুরুষ্টু ডালগুলো পূর্ণিমের আলোয় একবার ঝকঝক করছে। দেখো খেন্তির মা, দেখো দেখো দেখো
0: দেখো, আমার খেন্তি নিয়ে এসেছিল, মনে হচ্ছে এই সেদিন। কত সাত করে লাগিয়েছিল গো,
2: আমি মাচা বেঁধে দিলাম, সে কি আনন্দ মেয়ের।
0: বড্ড যে ভালোবাসত খেতে, ডগাগুলো কেটে আনতো মেয়ে, বলতো করোনা মাছ পুই ডাটা।
2: আরে কি সবুজ লক লকে ডগা গো। খেন্তিরে, তোর এত স্বাদের
0: কেন পুঁতেছিলে?

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পুঁই মাচা নাটকের অভিনয় এখানেই শেষ হল। বেতার রূপ ডক্টর হীরেন চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন সহায় হরি চাটুজ্জে, সত্য বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু সরকার, অসিত বন্দ্যোপাধ্যায়, কালিময় ঠাকুর, নিমাই লাহিড়ি, চৌধুরী মশাই, জীবন কুমার ঘোষ, যতীন, সৌম্যদেব বসু, সুকুমারী, সুমিতা বসু, বেয়াই মশাই, অরুণ কুমার মিত্র, বেয়ান, সন্ধ্যা চক্রবর্তী, পুটি, দেবারুতি বন্দ্যোপাধ্যায়, রাধি, বিহঙ্গী বিশ্বাস, খেন্তি, রূপা ভট্টাচার্য, খেন্তির মা অন্নপূর্ণার ভূমিকায় ছন্দা চট্টোপাধ্যায়, শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রযোজনা গৌতম সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অসমে টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ক্ষমতায় ফিরেছে। শ্রী মোদী বলেন, হিমন্ত বিশ্ব শর্মা একজন দক্ষ প্রশাসক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন এবং রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল কংগ্রেস। আবেদনকারী আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ। আইনজীবীর অভিযোগ, প্রায় 2000 তৃণমূল কর্মী সমর্থক আক্রান্ত, 365 মতো তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহ

বিধায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে রাজ্য পুলিশ এই হত্যার ঘটনায় তদন্তের জন্য সিবিআই এর নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতে আজই সিবিআই তদন্তভার গ্রহণ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। আরজিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রায় চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ আজ এই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে সিবিআই মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন সিবিআই নতুন করে তদন্ত করছে না। এর প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ, অন্যান্য মামলা শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাবে না। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছিলেন তার আজ ছ বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12ই মে এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদাসহ পাঁচটি স্তম্ভের উপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূর প্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ চিলির বিদেশমন্ত্রী ও সেদেশের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন, এই বৈঠকে উভয় নেতা ভারত চিলি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা সিইপি এর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বিস্তৃত করার আরও নতুন পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে

0: বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, আর মারিয়া শুনতে শুনতে মোটামুটি 4:06 হয়ে 29 সেকেন্ড বাজিয়া গিয়েছে, আর এখানে রয়েছি কারা?
2: উষসী আর অরুণিতা আপাতত রয়েছি, মারিয়া তো মরিয়া হইয়াও আমাদের সঙ্গে নেই নাকি আছে?
1: অবশ্যই থাকিবে এবং বৈকালিক আড্ডা এইভাবেই চলিবে।
2: না ঠিক আছে, এইভাবে চলিবে,
1: এরকম সাধু ভাষায় আমরা কথা বলবো না,
2: কিছু সাধু নই তো,
1: এবং কিছুক্ষণ বাদে দাঁত পড়ে পা কেটে যাবে এই ভাষায় কথা বলতে গেলে। এনিওয়ে, আপাতত তোমাদের সঙ্গে আড্ডা শুরু করতে চলেছি। আজকের বিকেলের আড্ডায় অনেক কিছু রয়েছে, ঠিক যেরকম থাকে, তোমার সঙ্গে ঝড়াকাটিং হবে, তোমার সঙ্গে আড্ডা হবে বিভিন্ন বিষয় নিয়ে। তবে তার আগে একটু মনের রেডিও বেজে উঠুক বাইজিৎ গাঙ্গুলি এন্ড শিল্পা রাও, তারপর না হয় ফিরছি বাকি কথা নিয়ে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, তোমার মনে রেডিওতে উষসেই আর অরুণিতা একদম 6:30 পর্যন্ত, 6:30 পর্যন্ত, 4:02 থেকে 6:30 PM পর্যন্ত ক্যাফে কলকাতা নিয়ে থাকবে। আর 9903659992 তে তুমি বলবে, কী বলবে সেটা এক্ষুনি বলবো না, আপাতত লিখতে পারো অনুষ্ঠান কেমন লাগছে। কিন্তু আমরা আমাদের যে টপিকটা রেখেছি,
2: হ্যাঁ সেটার আগে হবে, তবে তার আগে বলি
1: আবহাওয়ার টপিক কী বলছে।
2: আবহাওয়া কেসা চল,
1: হ্যাঁ আবহাওয়া তো হাওয়া হাওয়াই চল রা হয়।
2: হ্যাঁ, বিষয়টা হচ্ছে মোটামুটি কদিন ধরে যা বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই মুহূর্তে প্রচণ্ড যে গরম ব্যাপারটা কলকাতায় থাকে নর্মালি মের সেকেন্ড উইক করে, তো সেই ব্যাপারটা নেই, মোটামুটি স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এবং আজকের মধ্যেও, আজকেও বৃষ্টি হতে পারে সেরকমই আপডেট রয়েছে।
1: এবং আমরা স্টুডিওর ভেতরে বৃষ্টিটা দেখতে না পেলেও মোটামুটি ওয়েদার আপডেট এই মুহূর্তে বলছে যে বেশ কিছু জায়গায় কলকাতার আশেপাশেই টুকরো টাকরা বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছে। এবং আজকে কিন্তু ওয়েদার আপডেট এটাও আছে যে বেশ জেলায় জেলায়ও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
2: আচ্ছা,
1: সেহেতু ওয়েদার তোমাকে ভিজিয়ে দেবে কিনা জানি না, কিন্তু তুমি যেই ওয়েদারেই থাকো না কেন মনটা ভিজিয়ে রাখো, কারণ উষসেই আর অরুণিতা রয়েছে একদম 6:30 পর্যন্ত তোমার সঙ্গে।
2: এবং আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে গাল্লা কর দি উইথ জ্যাজিভি অ্যান্ড জ্যোতিকা টেঙ্গরি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আমরা ব্যবস্থাপনা রেখেছি বাইপাসের উপরে, এছাড়া আর কিছু বলার নেই, আসলে বাকি দিন থেকে অবশ্যই।
0: FM Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আরে এত করে বলবার কিছু নেই, আমরা মানে কাছেই আছি, আমি আর অনুনিতা একদম 4:30, মানে দূর বাবা, বারবার 4:30 বলতে গিয়ে 4:30 বলছে, মানে 4:02,
3: এটা 4:30 আটকে,
2: হ্যাঁ আমি 4:30 আটকে গেছি, কিন্তু ঘড়ির কাঁটা এখনো 4:30 অবধি পৌঁছতেই পারলো না, তার আগে আমি আটকে গেলাম। ঘড়ির কাঁটা এই মুহূর্তেও বলছে 4:22:36, অথচ আমি এগিয়ে চলে গেছি 8 মিনিট। যাই হোক, আপাতত আমরা এগিয়ে যাবো 9903655992 তে। তুমি কি নিয়ে 6:30 অবধি আমাদের সাথে বকবক করবে? কারণ শুধু আমরা দুজন বকবক করলে তো হবে না।
3: দেখো, আমরা দুজন বকবক করলে হবে না সেটা বলবো, তবে তুমি কি জানো এবারে ফুটবল বিশ্বকাপ মঞ্চ মাতাতে যাচ্ছেন কে?
2: হ্যাঁ জানি,
3: কে?
2: নোরা ফাতেহি।
3: ইয়েস, ওরে বাবারে, মানে যার নাচ আমরা দেখে দেখে মোটামুটি আমরা সবাই তার ফ্যান,
2: মানে আমরা
3: ফ্যান গার্ল,
2: মানে ইন্ডিয়ানরা আনকোরা থেকে অনেক মানে ম্যাচিওর হয়ে গেলাম নোরা ফাতেহিকে দেখে দেখে, এবার গোটা বিশ্ব দেখুক।
3: হ্যাঁ, নোরা, মানে দেখো বিশ্বকাপের তো আর বেশি দিন বাকি নেই, তবে এই খবরটি মোটামুটি কিন্তু আমাদের ভারতীয়দের মনে বেশ একটা বেশ আনন্দ তৈরি করছে,
2: ঝিঙ্গালালা হু ব্যাপার।
3: হ্যাঁ, একটা বেশ একটা ঝিঙ্গালালা হু ব্যাপার স্যাপার যে নোরা ফাতেহি এবারে কিন্তু ফুটবল বিশ্বকাপের মেগা যে টুর্নামেন্ট, তার মানে যেটা উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে তাকে কিন্তু পারফর্ম করতে দেখা যাবে। পাশাপাশি বহু আন্তর্জাতিক তারকারা থাকবেন, কিন্তু নোরা ফাতেহিকেও দেখা যাবে এই অনুষ্ঠানে।
2: আর অলরেডি মানে যেহেতু এই বছরই ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপে শাকিরার গান তো আমরা প্রত্যেকেই জানি, মানে সেটা ওই ওয়াক্কা ওয়াক্কা গানের মতন আমাদের হৃদয় জিতে না নিলেও অলরেডি 2026 যে নতুন গানটা হয়েছে সেটাও কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে। আজকে যদিও যুব ভারতীতে একটা খেলা রয়েছে, না বিশ্বকাপের খেলা নেই, অন্য একটা ফুটবল খেলা রয়েছে, কিন্তু মানে ব্যাপারটা কিন্তু বেশ একটা, মানে এই কথাটা বললেই কিরকম বুকের মধ্যে কিরকম একটা মেসি।
3: হ্যাঁ দেখো, এই ওয়াকা ওয়াকা আর কামারিয়া এবারে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাবে।
2: আর আমরা আমরা ফিরে আসছি,
3: আমরা এক্ষুনি ফিরবো,
2: নাচানাচি করে,
3: মানে কামারিয়া টুইস্ট করতে করতে, তুমি কামারিয়া টুইস্ট এন্ড বেন্ডিং করতে করতেই আমরা ফিরে আসছি,
2: ফিরে তোমাকে টপিকটা দিতে হবে।
3: একদম একদম, অবশ্যই।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আর আমরা যেটা বলছিলাম, মানে ব্যাপারটা কিন্তু লেটস গো দাই দাই, বুঝলে? তুমি দাই আমি দাই, মানে বুঝতে পারলে কিছু?
3: হ্যাঁ, মানে যারা ফুটবল লাভার সবাই দায়ী এই সময় রাত জাগার জন্য বা বাড়িতে রিমোটটা না পাওয়ার জন্য। এই যে বাড়িতে কিছুদিন বাদে তুমুল ঝামেলা শুরু হতে চলেছে, কারণ কাকিমার সিরিয়ালের টাইম হয়ে যাবে বা বৌদির সিরিয়ালের টাইম হয়ে যাবে, ঠিক সেই সময় যদি খেলা নিয়ে সেই একই গপ্প চলে তাহলে তো হয়েই গেল।
2: হ্যাঁ, তাহলে বাড়িতে খেলার বদলে কুরুক্ষেত্র লাগবে।
3: তখন ওই দাই দাই ব্যাপারটা তো,
2: হ্যাঁ, তাই জন্য শাকিরা আগেই দাই দাই গিয়ে দিয়েছে,
3: আমি সিরিয়াল দেখতে না পারার জন্য
2: তুমি দাই, হ্যাঁ, আমি খেলা দেখতে না পারার জন্য তুমি দাই।
3: হ্যাঁ, তো ওই দুই দিক থেকে ব্যাপারটা চলছে।
2: আর এবারে 2026 এর গানটাও কিন্তু শাকিরা তাই গিয়েছে, লেটস গো দাই দাই।
3: তো ওই দাই দাই তো হলো, কিন্তু তুমি তোমার কোনো বন্ধুকে এইরকম ভাবে ফাঁসিয়েছো কিনা, সেও তোমাকে দায়ী করেছে কিনা তার নিজের খারাপ লাগার জন্য, আজকে কথা সেই নিয়ে, বা তোমাকেও কেউ একইভাবে ফাঁসিয়েছে কিনা, মানে ইটস লাইক, মানে ধরো প্রচণ্ড ভিড় বাসে, মেলায় বা ট্রেনে কোনো দিন তোমার কি এমন ডাকনাম একখানা রয়েছে যেটার জন্য বিপদে পড়েছ? মানে এমন একখানা নাম যেটা হয়তো বন্ধুরা বা মা বাবা আদর করে দিয়েছে, সেই নামের ঠেলায় তুমি মাঝে মধ্যেই অস্থির হও, কারণ সেই নামটা ধরে তোমাকে যে কোনো সময় কেউ ডেকে খুব রাগিয়ে দিতে পারে, বা মাঝে মধ্যে এ ব্যাপারটা মজারও হতে পারে, বা তুমি মজা করে কোনো বন্ধুকে এরকমভাবে ডেকেছো কিন্তু সে বেজায় রেগে গেছে বা বেজায় চটেছে। এইরকম অভিজ্ঞতা যদি ঝুলিতে থাকে তাহলে টুক করে বের করে ফেলো আমাদের কাছে, আই মিন শেয়ার করে ফেলো, ঝুলি থেকে বার করো বা শেয়ার করো, যাই বলি। সেটা কোথায় পাঠাবে? 9903653992 তে। মোদ্দা কথা, সোজা কথা হলো, নিজের ডাকনামের জন্য কি কোনো সময় বেকায়দায় পড়েছো?
2: মানে নিজের ডাক শুনে প্যাঁক খেয়েছো, এরকম একটা ইনসিডেন্ট অবভিয়াসলি সত্যি ঘটনা। আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে হবে 9903653992। আর এইরকম ডেঞ্জারের খবর বলবে তো, এরকম একটা ডেঞ্জার বলা গান শুনবে না, তাও কি হয়? বিশাল দাদলানি তোমার জন্য আপাতত ডেঞ্জার আনছে, আর 9903653992 তুমি তোমার ওই ডাকনামের ডেঞ্জারটা পাঠিয়ে দাও।
4: চুপ নিরতিলে সারিয়ল ঞঙ্ങൾ എല്ലാം ডেঞ্জার।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মানে টুটা ফুটা ঠিক আছে, সে মানে এমন ভাবে গানটা হচ্ছিল টোটা ফুটা, আমি বললাম কি আমাকে কি কেউ মোটা মোটা বলে আওয়াজ দিচ্ছে, তারপরে দেখলাম না ব্যাপারটা হচ্ছে টোটা এইরকম একটা ব্যাপার বলছে। ঠিক আছে, ব্যাপারটা কিরকম একটা ওই কান নিয়ে গেল চিলের মতন, কিন্তু সে ঠিক আছে, আমার কানে যাই ঢুকুক না, কিন্তু কানে আরেকজন দ্বিতীয়বারের জন্য চলে গেলেন, মানে কান ফেস্টিভ্যালে। তিনি কে,
3: মানে বিষয়টা কান ও কান খবর হবে না, ব্যাপারটা এরকম তো নয়, কারণ
2: কান টান উত্তেজনা।
3: হ্যাঁ একদম, দ্যাট ইজ আলিয়া ভাট, যাকে মানে অর্থাৎ গাঙ্গুবাই আলিয়া ভাটকে আগের বার তো আমরা দেখেইছি কানে তার সুন্দর ড্রেসে, এইবারেও কিন্তু আলিয়া ভাট কি চমক আনছেন সেটাই দেখার, কারণ এয়ারপোর্ট লুকে তাকে দেখা গেছে কালো কোট আর ডেনিম জিন্সে, একেবারে সুপার কুল আলিয়াকে। তো সেই সুপার কুল লুক থেকে কি লুকে আসতে চলেছেন আলিয়া ভাট এবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে, সেটাই কিন্তু দেখার। অলরেডি রাধিকা মার্চেন্টের কান লুক মোটামুটি এসে গেছে সবার সামনে, যেখানে একটা সুন্দর একদম স্কাই কালার, প্যাস্টেল স্কাই কালারের একটা গাউন পরেছে, এবং এত সুন্দর একটা লুক যেটাকে মোটামুটি নেটিজেনরা কিন্তু রিয়েল লাইফ প্রিন্সেস বলছে। তো দেখা যাক ইন্ডিয়ার আরও এক বিউটি আলিয়া ভাটকে আমরা কি রকম লুকসে পেতে চলেছি এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে।
2: হ্যাঁ, মানে কানে তো আমরা কান না, কান রাখবো না, চোখ রাখবো। আর তুমি 9903652992 তে তোমার ফোনে হাত রেখে মেসেজ পাঠিয়ে দাও যে কোন ডাক নামটা শুনে তুমি ভীষণ মানে এম্বারেসিং ফিল করেছো, এবং তুমি ভেবেছো মানে না, মানে এইখানে এই নামটা বলার কি দরকার,
3: কি দরকার ছিল। এনিওয়ে, কান হলো, কান ফিল্ম ফেস্টিভ্যাল হলো, আর এদিকে তো হাত দিয়ে মেসেজ করবে,
2: আর আমাদের কানে আপাতত কি থাকবে,
3: আপাতত কানে কানে জোজো আর জিত গাঙ্গুলি উইথ সাধের লাউ।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মানে ছিলাম কানে, সেখান থেকে চলে গেলাম খাওয়া দাওয়ায়। মানে স্বাদের লাউ যেভাবেই বানানো হোক না কেন, সেটা বড়ি দিয়ে হোক বা চিংড়ি দিয়ে হোক, সেটা তো আর কান দিয়ে খাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু কান থেকে হাতে যারা নেমে এসেছেন তারা 9906599 তে অলরেডি মেসেজ সেন্ড করে দিয়েছেন।
3: কি বলছে?
2: গুড আফটারনুন দিদি, গুড আফটারনুন। আমি একদিন এক বন্ধুকে গোলগাপ্পা বলে ডেকেছিলাম স্টেশনে, কারণ সে ছিল একটু স্বাস্থ্যবান, তাই সে চোটে যায়নি, তবে পরে খুবই ধমক ধমক মেরেছিল। রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে।
3: তো এরকম ভাবে ডাকাটা কি ঠিক?
2: কলেজে থাকতে আমার এক সহপাঠী আমাকে একটা নাম দিয়েছিল, বাকিরা আস্তে আস্তে সেই নাম ভুলে গেলেও আজও আমার এক ক্রাশ আমাকে সেই নামে ডাকে। অনেকবার বারণ করেছি, কে কার কথা শুনে, শাওন বারাসাত থেকে।
3: ওহো,
2: ও মাই গড। আচ্ছা, নেক্সট মেসেজ। শুভ দপ্ত বিকেল দিদি ভাইরা, কেমন আছো? খুব ভালো আছি। কি করে তোমরা এলে? হ্যাঁ, আমরা ওই বাসে, ট্রামে, ট্রেনে, ওইভাবেই এলাম।
3: হ্যাঁ, একদম।
2: হ্যাঁ, তোমরা আসো বলে তোমাদের শুনে আমি ভালো থাকি, শেষ অবধি তোমাদের শুনবো। শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাই, হাওড়া থেকে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। আর ওই ডাকনামের যে বিষয়টা,
3: ডাকনামের
2: গোলমালটা, সেটাও তুমি লিখে পাচ্ছো।
3: একদম, ডাকনামের গপ্প করতে থাকো। মানে কোন ডাকনামের জন্য বেকায়দায় পড়েছো বা কাউকে বেকায়দায় ফেলেছো, সেই গপ্প লিখে ফেলো আমাদেরকে 9903659992 তে। আর ততক্ষণ তোমার জন্য থাকুক

0: ইন্ডি পপ, যেটা আমাদেরকে অলওয়েজ বড় বেশি নস্টালজিক করে দেয়, মানে বিশেষ করে যারা আমরা মিলেনিয়াল।
1: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর উশসীর সঙ্গে। আর এই যে ব্যাপারটা, মানে ইটস লাইক বিকেল হয়ে গেছে মানেই এক কাপ চা চাই, মানে বিকেলবেলার আড্ডা আর সেখানে চা এবং তার সহযোগে অরুণিতা আর উশসীকে যদি শুনতে থাকো এই মুহূর্তে, একটু চা নিয়েই গপ্প হয়ে যাক। মানে বিষয়টা হচ্ছে, এই বিকেলবেলা বসে গঙ্গার ধারে একবার গরম গরম দুধ চা খাওয়ার যে মজাটা রয়েছে, সেটা কি তোমাকে কোনো ব্লু টি, গ্রিন টি বা এই যে হাজার রকমের আজকাল টি এসেছে সেগুলো কি দিতে পারে উশসী?
2: না, মানে তুমি যতই রেনবো কালারের ট্রি আমার সামনে এনে দাও না কেন, বা যতই দামি দামি মানে অত্যন্ত বিলাসবহুল ক্যাফেতে কলকাতা সাজানো হোক না কেন, এখনো অবধি সেটা প্রেমিক প্রেমিকার ডেট হোক কিংবা জাস্ট দুই বন্ধুর দেখা কিংবা নিজের সঙ্গে কাটানো একটা বিকেল দুপুর সকাল, যা খুশি হতে পারে, একটা ভারে দুধ চায়ের জাস্ট কোনো বিকল্পই হয় না। এবং এর কিন্তু কোনো মানে কম্পিটিশন কারোর সঙ্গে হবেই না, কারণ একে আমরা বাঙালিরা মূলত একদম মানে টপ মোস্টে তুলে রেখে দিয়েছি।
1: একদম একদম, কারণ এই টপমোস্ট ব্যাপারটা আছে বলেই রাস্তার ধারে হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হলে বলা যায়, এই চল না এই সামনে চায়ের দোকান আছে একটু চা খাই, ওই হাতে যে কোনো একটা বিস্কিট নিয়ে সাথে ওই এক কাপ চায়ের ভারে চুমুক দিতে দিতে কত যে স্মৃতিতে আমরা ডুব দিতে পারি তার কোনো ইয়ত্তা নেই।
2: একেবারেই তাই। এবং এই দুধ চায়ের কিন্তু কোনো বয়স হয় না জানো তো, মানে তুমি বাবা কাকাদের বলো, হ্যাঁ ঠিক আছে, মানে অনেকে হয়তো দুধ চা থেকে একটু লিকারে নেমেছেন, কিন্তু যখন সবাই মিলে মোটামুটি ওই চপমুড়ি হোক বা ঝালমুড়ি হোক বা নর্মালি একটু সন্ধ্যেবেলা মুড়ি সবাই মিলে যখন বসেছে, তখন হয়তো তারাও একটু রুটিন থেকে বেরিয়ে, না রে লিকারে না সেই মজাটা হয় না, এর দুধ চা হোক, সে চিনি ছাড়া হোক কিন্তু দুধ চা হোক।
1: এবং কলকাতায় বহু ঠিকানা রয়েছে যেখানে কিন্তু একেবারে সেলেব্রাও ওই দুধ চায়ের আকর্ষণ ছেড়ে উঠতে পারে না।
2: হ্যাঁ, এবং সেটা নর্থ কলকাতা টু সাউথ কলকাতা বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন অলিগলিতে রয়েছে, যেখানে এক একটা ওই চা ঠেকের সঙ্গে বেশ একটা গল্প, স্মৃতি, ইভেন ইতিহাসও জড়িয়ে গেছে।
1: একদম, এবং অনেক চায়ের ঠেক রয়েছে যেগুলো সারা রাত খোলা থাকে।
2: হ্যাঁ,
1: মানে মানুষজন যারা একটু রাত্রে জাগতে ভালোবাসে বা মানে নাইট আউটে বেরোয়, তাদের জন্য কিন্তু এই চায়ের দোকানগুলো একেবারে বলা যায় মানে বলে না রক্ষাকর্তার মতো কাজ করে।
2: ইভেন আমরা যারা এই যে FM 107 FM রেনবোতে যেরকম এখন ইভিনিং শোতে আমি আর অরুণিতা বসে আছি, আমরা অনেক সময় নাইট শো করি, অনেকেই করি, আমরা যখন মানে রাত্রিবেলা 9-12টা শো করে রাত্রে ফিরি, অনেক সময় আমরাও কিন্তু মানে সেটা যত রাতই হোক না কেন, ওই ঠিক ওই মানে মূলত ওই বেশ কিছু ধাবা রয়েছে কিংবা জাস্ট একটা মানে খুব সাধারণ চায়েরই দোকান, ওখানে শুধু চা
1: দাঁড়িয়ে ওই চাটা খাওয়াটা, ওই যে চা খেতে খেতে গল্প করা, মানে চায়ের সঙ্গে গল্পের একটা সাংঘাতিক সম্পর্ক,
2: কিন্তু সেটাই একটা মানে দুর্দান্ত আমেজ এনে দেয় আমাদের।
1: একদম একদম। তবে একটা জিনিস কি জানো তো, FM রেনবোতে এই মুহূর্তে যে আড্ডাটা চলছে সেটা কিন্তু চা ছাড়াই, শুধুমাত্র ফোনে ফোনেই চলছে, মানে হোয়াটসঅ্যাপে বা মেসেজে। যেরকম আমাদেরকে এই মুহূর্তে মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে মেসেজ করে বলছে, আজকের অনুষ্ঠান শুনে দিল একেবারে গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, সো থ্যাংকস বোথ অফ ইউ।
2: আমার প্রশ্ন, এই গার্ডেন কি টি গার্ডেন? আমাদের আজকে 9999 তে জিজ্ঞাসা করেছিলাম আমরা যে এমন কোনো ডাকনাম যেটা তোমাকে কেউ একটা ভিড়ের মধ্যে বা অনেক লোকজনের মাঝে ডেকে ফেলেছে এবং তুমি ভীষণ এম্বারেসিং একটা মোমেন্টে পড়েছো
1: সেইটা। প্রণব কুমার কলকাতা 18 থেকে বলছেন, ইওর প্রোগ্রাম ইজ ভেরি ইমপ্রেসিভ, থ্যাংক ইউ সো মাচ।
2: থ্যাংক ইউ।
1: তো আমাদের প্রোগ্রাম

0: যখন ইমপ্রেসিভ লাগছে তখন একটু পার্টিসিপেট করে ফেললেই হয় এই বিষয়ে, যে নিজের ডাকনামের জন্য কখনো বেকায়দায় পড়েছ কি না। মানে এমন একখানা ডাকনাম কেউ ডেকে দিয়েছে, ব্যাস মোটামুটি রাস্তাঘাটে চারিদিকে একবার তাকিয়ে দেখে নিচ্ছ যে এই রে কি হলো, কেউ আছে নাকি।
1: হ্যাঁ, 00 6 9 9 2 একটা মেসেজ এসছে, সেখানে মোটামুটি তোমার একটা নতুন নামকরণ হয়েছে।
0: ওকে,
1: সেটা ঠিক আছে। উনি লিখছেন, দুপুরের গরম চাপা দিয়ে দিল ঝড় আর বৃষ্টিতে, স্বস্তি পেলাম গরমের হাত থেকে, তাই বৃষ্টি ভেজার শুভেচ্ছা জানালাম। ক্যাফে কলকাতা খুব সুন্দর হচ্ছে, গানগুলো খুব ভালো লাগছে, বিষয়টা রসিকতায় ভরপুর হবে বলা যায়। আমার কোনো ডাকনাম নেই, একটাই নাম মাধাই, তবে এই নাম নিয়ে অনেকেই ব্যঙ্গ করে, যেহেতু মানে এই নামটার সঙ্গে একটা পৌরাণিক কাহিনীও জুড়ে রয়েছে। তবে আমার এক বন্ধুর কথা বলবো, তার নাম পিন্টু, তার ডাকনাম ছিটকে না। কেউ যদি একবার ছিটকে না বলে ডাকে, তবে কুরুক্ষেত্র বেঁধে যায়, হাতের কাছে যা পাবে তাই নিক্ষেপ করবে, যেই ব্যক্তি ওকে ছিটকে না বলে ডেকেছে। এটা প্রায় প্রতিদিনের ঘটনা, সেই যুদ্ধ আমাদের হিমশিম খেতে হয় আমাদের মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে।
0: বুঝলাম, মোটামুটি বন্ধুদের এই যে যুদ্ধ এখনো যে রয়েছে এটাই কিন্তু দারুণ। মানে পাশাপাশি বন্ধু বন্ধুকে রাগাচ্ছেন, বন্ধু রেগে যাচ্ছে, এবং এই যে যুদ্ধ এরকম চলতে থাকুক আর কি।
1: আর এই যুদ্ধের মধ্যে বেশ শান্তির বার্তা এনেছে, মানে টপিকে কিছু লেখেনি কিন্তু ঈশানি মেসেজ করেছে, হ্যালো দিদিরা কেমন আছো, শো খুব ভালো লাগছে, তোমাদের দুজনকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ ঈশানি,
0: থ্যাংক ইউ সো মাচ। আপাতত তোমার কানে থাকুক অরিজিৎ সিং উইথ কায়দে সে ফ্রম দ্য ফিল্ম মেট্রো ইন্দিনো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে
1: কলকাতা। হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা রুশশীর সঙ্গে। আর তোমাকে মেসেজের টপিক দেওয়া রয়েছে যে নামের জন্য বেকায়দায় পড়েছো কখনো, সেই নিয়ে গপ্প করে ফেলতে পারো আমাদের সঙ্গে। 9903653992 খোলা রয়েছে তোমার জন্য। তবে দ্বিতীয় ঘন্টায় কী নিয়ে আসি, দ্বিতীয় ঘন্টার শুরুতেই এই যে গরমের ছুটি পড়ছে, গরমের ছুটি স্পেশাল বেড়াতে যাওয়ার গপ্প নিয়ে আসছি। আর তার সাথে রয়েছে
2: ছড়া কাটিং,
1: সামার কুল রেসিপিস,
2: অনেক কিছুই রয়েছে। আমরা ফিরছি ঠিক 5টা বেজে 2-এ, ততক্ষণ তোমার জন্য একটা পানির দোকান রেখে গেলাম।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে সিবিআই এর একটি দল আজ ঘটনাস্থলে গেছে। সাত সদস্যের এই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মাধাই পাত্র নামে এক মাওবাদী নেতা আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে এ খবর জানান। একই সঙ্গে তিনি জানিয়েছেন ঝাড়খণ্ড থেকে শ্রদ্ধা বিশ্বাস নামে আর এক মাও নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020-এর মাধ্যমে মাতৃভাষার ওপর গবেষণা ও উদ্ভাবনের বিষয়ে সরকার উৎসাহ দিচ্ছে। এর পাশাপাশি ভারতীয় জ্ঞান ভাণ্ডারের ঐতিহ্য কৃত্রিম মেধাভিত্তিক শিক্ষাকেও উৎসাহ যোগানো হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ চিলির বিদেশমন্ত্রী ও সে দেশের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল জানিয়েছেন,

0: বৈঠকে উভয় নেতা ভারত চিলি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা সেপার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের যে ডাক দিয়েছিলেন তার আজ ছ বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিনেই অর্থাৎ 12ই মে এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো, ব্যবস্থা ও চাহিদা সহ পাঁচটি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে আছে আত্মনির্ভর ভারতের ভাবনা। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস আজ ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল এর ক্রিকেট ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মোকাবিলা করবে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতার দ্বিতীয় ঘন্টায় তোমাকে আরো একবার ওয়েলকাম।
3: হ্যাঁ, মানে তোমাকে চাই, মানে একদম 6:30 পর্যন্ত আমরা, মানে উষশী আর অরুণিতা যতক্ষণ লাইভে রয়েছি তোমাকে চাই চাই। আর 9906599 তে আমরা অলরেডি একটা টপিক দিয়ে রেখেছি, যদিও এই ঘন্টায় আমাদের আর একটা ছড়াকাটিং দেওয়ার প্ল্যানিং রয়েছে, কিন্তু আমাদের টপিকটা কী ছিল?
2: আমাদের টপিকটা ছিল কি, ডাক নামের জন্য কি কখনো বেকায়দায় পড়েছো? মানে কোনো এমন ডাক নাম যেটা কেউ ডেকেছে আর ব্যাস, মোটামুটি রাস্তাঘাটে হয়ে গেছে অবস্থা, যে সেই নামটাই আমাকে এখানে ডাকার কি দরকার ছিল? এরকম নামে কি কেউ ডাকে মাঝে মধ্যে? মানে ডেকে কি মানে রাগিয়ে দিয়েছে, এরকম কিছু হয়েছে? তো সেরকম যদি কিছু থেকে থাকে সেটা জানিয়ে ফেলো আমাদেরকে। অরুণিতা রুশশী, অপেক্ষা করছি তোমার জন্য।
3: হ্যাঁ, আমরা এই ঘন্টায় আর কি কি করবো ভেবেছিলাম,
2: আর যেটা করব সেটা হচ্ছে এই যে ধরো গরমের ছুটি পড়তে চলেছে বা অনেক জায়গায় শুরুও হয়ে গেছে গরমের ছুটি, তো সেই গরমের ছুটিতে তুমি কোথায় বেড়াতে যেতে পারো তার হাল হদিশ তোমাকে দেবো, সেই রকমই কথা দিয়েছিলাম। তো যখন তোমাকে বলেছি সেই কথা থেকে তো আর ফেরা যাবে না, তো সেই রকম একখানা জায়গার কথা তোমাকে জানিয়ে ফেলি। মানে দেখো, এই সময়
3: কথা জানাবে আমাকে আগে বলো, তুমি সমুদ্র না পাহাড় না জঙ্গল না নদী কি কি?
2: দেখো, মোটামুটি এই যে গরমকাল, গরমকালে কিন্তু বেশিরভাগ মানুষের মনটাই একটু পাহাড় পাহাড় করে ওঠে। তো এই পাহাড় পাহাড় মন যখন করে, সব থেকে কাছাকাছি যাওয়ার জায়গা কোথায়? দ্যাট ইজ উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গের এইরকমই তিনখানা গ্রামের কথা আমি আজকে বলতে চাইছি।
3: তাও ভালো, আমি ভাবলাম যে উত্তরবঙ্গ মানে বলে তুমি এখন দার্জিলিং নিয়ে চলে
2: যাচ্ছ। না না না না না, দার্জিলিং নিয়ে যাচ্ছি না। এরকম একটা জায়গা যেমন ধরো রঙ্গারুন, রঙ্গারুন এমন একটা জায়গা দার্জিলিংয়ের খুব স্বল্প পরিচিত একটা গ্রাম, যেখানে গেলে যেখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে আর চারিদিকে মানে একেবারে সবুজ আর সবুজ আর সাথে গ্রাম্য জীবন। মানে যে কোনো হোমস্টেতে বসে যখন বাড়িতে বসে বসে ভাবো যে দূর সব কিছু ছেড়ে যদি পাহাড়ে চলে যেতে পারতাম, ওই রকম পাহাড়ের মানুষগুলোর মতন যদি থাকতে পারতাম, ঠিক ওই জীবনটাই কিন্তু ওখানের হোমস্টেতে তুমি উপভোগ করতে পারবে।
3: হ্যাঁ, তুমি যখন এরকম একটা সুন্দর জায়গার কথা বললে, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি এখন অফবিট বলে থাকি, তাহলে আমি জানি এরকম একটা অফবিট যেটা নর্থ বেঙ্গলেই, সেটা হচ্ছে রামুধুরা। এটা উত্তরবঙ্গেরই একটা জায়গা। এই জায়গাটা কিন্তু এখন অবধি সেইভাবে পরিচিত নয়, তাই জন্যে পর্যটকের সংখ্যাও কিন্তু এখানে বিশেষ দেখতে পাওয়া যায় না। তাই জন্য তুমি যদি নিরিবিলি ভালোবাসো, একটু নির্জনতা ভালোবাসো, তাহলে পাহাড়ে এবং মেঘ এবং কুয়াশার খেলা দেখতে তুমি এখানে চলে যেতেই পারো। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে।
2: আরও একটা জায়গা হচ্ছে চিমনিগ্রাম, যেখানে কার্শিয়াং থেকে যেতে পারো তুমি। আর এখানে গেলে কিন্তু মানে তুমি একেবারে ওই যে কবিতার লাইনের মতো বলতে হয়, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, মানে একেবারে শহুরে জীবনের কোলাহল সব ভুলে যেতে পারো। আর ব্রিটিশ আমলের ডাক বাংলো সুবিশাল চিমনি হচ্ছে এখানের দর্শনীয়, তাই এখানে ঘুরে বেড়াতে পারো। এছাড়া রয়েছে বাগোড়া, চটকপুর, ডাউহিল, মংপু, একেবারেই এর কাছাকাছি। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটু মানে একটা একবেলা ছোট ট্রিপে ঘুরে নিতে পারো।
3: হ্যাঁ, মানে এইরকম জায়গায় যদি ঘুরে আসতেই হয় তাহলে একটু গানে গানেও ঘুরে আসা যায়।
2: নিশ্চয়ই,
3: গানে গানে যখন ঘুরবো তখন ভালোবাসা জারি থাকতে থাকতেই না হয় ঘুরে আসি।
2: অবশ্যই, ভালোবাসা তো জারি আছে বলেই তো সামার ভ্যাকেশনে এত দূর যাওয়ার চিন্তা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, চুপি সারে ভালোবাসা কেন, মানে একদম প্রকাশ্য দিবালোকে ভীষণ লাউডলিও ভালোবাসাটা জারি থাক, তাহলেই হবে। শুনছো 107 FM রেনবোর সঙ্গে রয়েছে উষসী আর অরুণিতা। যদিও সময়টা বসন্ত নয়, কিন্তু বাইরে যেরকম মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, গরমটা পড়লেও সেই রকম ভয়ানক গরম যেটা আমরা মে মাসের দুপুরে পেয়ে থাকি, সেই
3: গরম গরম কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তবে হ্যাঁ, গরমের প্রকোপ কিন্তু বাড়বে বলছে,
2: বাড়বে বলছে। তুমি এরকম দুর্ঘটনার কথা শুনিও না, কিন্তু এই যে ঝিরে ঝিরে বৃষ্টির ওয়েদারে এই সময় যেরকম প্রেমটা খুব ভালো জমে, মানে ভালোবাসাটা যেরকম খুব ভালো জমে, তার সঙ্গে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব ভালো জমে
3: একদম। তবে হ্যাঁ, এই সময় তুমি যাই খাওয়া দাওয়া করো না কেন, একটু পেটের কথা ভাবতে হবে, মানে পেট ঠান্ডা রেখে খাওয়া দাওয়া করতে হবে, কারণ গরমকাল এমন কিছু খেলে, কারণ এই সময় ইনডাইজেশনের সমস্যা অনেকেরই হয়। তো যেরকম ঘণ্ট, চচ্চড়ি, সুক্ত এই সমস্ত আমরা খেয়ে থাকি।
2: হ্যাঁ, মানে তুমি কি আলটিমেটলি নিয়ে যাচ্ছ, মানে ওই গরমকালে আমাদের পেট ঠান্ডা রাখতে ডাবের জল, তুমি কি বলবে আবার ডাবের জলে পেট ভরান?
3: না, আমি কি বলবো সেটা তো পরে বলবো।
2: পরে বলবে, ঠিক আছে, তোমার ফান্ডাটা শুনবো, কিন্তু তার আগে
3: একটু বাজনা বাজিয়ে শুনবো।
2: একটু বাজনা বাজিয়ে শুনি।
0: ফুড ফান্ডা, ফান্ডা।
3: মানে এত সুন্দর করে বাজনা বাজিয়ে দিয়েছ যখন, তাহলে বলেই ফেলি একটা নতুন রান্না, দ্যাট ইজ ডাবের শাঁস দিয়ে রান্না করা ছানার ডাব মালাই। মানে ডাব চিংড়ি খেয়েছো, কিন্তু ছানার ডাব মালাই, ব্যাপারটা কিরকম, যেটা কিন্তু পনিরের একঘেয়ে স্বাদেও কিন্তু মানে একটা
2: নতুন মানে স্বাদ অ্যাড করবে। তুমি আগে আমাকে বলো, এইটা এই যে ডাব মালাই বলছো, আমরা যেরকম মানে ডাব চিংড়ি বলতে বুঝি চিংড়ির প্রিপারেশনটা করে ওটা ডাবের মধ্যে কুকড হয়।
3: তো এবার প্রথমে আমি উপকরণগুলো বলে ফেলি। ছানা লাগবে জল ঝরানো, ময়দা 10-12টা, কিশমিশ পরিমাণ মতো, সাদা তেল 1 কাপ, ঘন নারকেল দুধ, কচি ডাবের শাঁস 1/2 কাপ, 1 চামচ আদা বাটা, 1 চামচ গোটা জিরে, 3-4টে ছোট এলাচ, 2 তেজপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা।
2: মানে নরমালি ছানার ডাল বা মালাই কোফতা করতে
3: যা যা লাগে, মোটামুটি দেখো তুমি লবণ চিনি তো স্বাদ মতো নেবেই, তার সাথে ঈষৎ উষ্ণ জল, ঘি আর গরম মশলা। এবার বলে ফেলি কিভাবে বানাবে। প্রথমে একটা বড় পাত্রে ছানাটা নুন আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না ছানাটা মসৃণ হচ্ছে, মানে ছানার ডাল না যেরকম ভাবে আমরা
2: লাগে, হ্যাঁ, মানে যাতে ভাজতে গেলে ফেটে না যায়।
3: এবার ছোট ছোট বল গড়ে নিতে হবে, প্রতিটি বলের মাঝখানে 2-3টে করে ভেজানো কিশমিশ দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ।

0: করে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে বলগুলোকে হালকা সোনালী করে ভেজে তুলতে হবে। কোপ্তা ভাজা হয়ে গেলেই জিরে, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আদা বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। আদার গন্ধ চলে গেলে এবার তাতে ডাবের শাঁস বাটা আর নারকেলের দুধ দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে নাড়তে থাকলে এর মধ্যে লবণ, চিনি আর চেরা কাঁচা লঙ্কা যোগ করে ঝোল ফুটে উঠলে সামান্য গরম জল দিতে হবে। ঘন করে, মানে এবার ওই ঝোল একটু ঘন হয়ে এলে ছানার কোপ্তার জন্য যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলে সেগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল তোমার ছানার ডাব মালাই কোপ্তা, যেটা কিন্তু তুমি রুটি, পরোটা, পোলাও এর সঙ্গে, মানে নিরামিষের দিনগুলোতে ভীষণ ভাবেই খেতে পারো। আপাতত তোমার কানে থাকুক প্যার কে সাইড এফেক্টের একটা গান। খাওয়ার কোনো সাইড এফেক্ট নেই, বাড়িতে সুন্দর সুন্দর প্রশংসা শুনতে পারো, এরকম একখানা রান্না করলে
1: মানে সাইড এফেক্টটা ভালো এফেক্ট।
0: ইয়েস।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতা শুনছো তুমি, অরুণিতা আর উশশীর সঙ্গে। আর ঘড়ির কাঁটা বলছে 5:22 হয়ে 45 সেকেন্ড। কিন্তু এই যে দ্বিতীয় ঘন্টা চলছে, তোমার কি মনে হয় দ্বিতীয় ঘন্টায় তোমাদের জন্য কোনো চমক থাকবে না উশশী, কি বলো?
2: হ্যাঁ, মানে চমক তো একদম ঝকঝকে চমক আসবে। তবে আমি যেটাতে একটু মনোনিবেশ করেছিলাম সেটা হচ্ছে একটা মেসেজ এসে গেছে 9903655992 যেটা আমাদের প্রিভিয়াস টপিক ছিল, যে ডাক নামে এমন কোন ডাক নাম ধরে তোমায় কেউ ডেকেছে যেটাতে তুমি ভীষণ এম্বারেসিং মোমেন্টে পড়েছো। ঈশানি মেসেজটি পাঠিয়েছে, আমার বান্ধবী একবার আমাদের আমরা একসাথে রাস্তায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে গোলু গোলু বলে ডেকেছিল, তাতে আমার খুব রাগ হয়েছিল। এটা ঈশানি লিখে পাঠিয়েছে। আর 9903655992 বুম্বা লিখে পাঠিয়েছে যে তখন আমি কলেজে পড়ছি, একবার ক্লাসে একটা নোটস মানে বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম এবং মাকে ফোন করে বলেছিলাম যে তুমি এই খাতাটা আমাকে কলেজে এসে পৌঁছে দিয়ে যাও। সে হঠাৎ করে ক্লাসের মধ্যে ঢুকে বাবাই আছে বাবাই বলে এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করেছিল, তারপর থেকে আমার কলেজের ক্লাসের
1: কলেজেও বাবাইদা হয়ে গেছিল,
2: একদম বাবাইদা হয়ে গেছিল। ইভেন বুম্বা এটাও লিখেছে যে রিসেন্টলি আমার বিয়ে হয়েছে, সেখানেও আমাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমার এক বন্ধু লিখেছে, বাবাই তোমার বিয়ে হয়ে গেল, তুমি জানালে না বাবাই।
1: যাক, তো বাবাই এর বিয়ে হয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমাদেরও তো ঘন্টার সঙ্গে সঙ্গে টপিক চেঞ্জ হয়ে গেছে, তো নতুন ঘন্টায় নতুন টপিক, সেটা কি একটুখানি বাজনা বাজিয়ে বলে দিই? বাজনাটা বাজিয়ে ফেলি, তুমি বলে ফেলো।
2: ওকে, তুমি বাজনা বাজাও।
0: ছড়া কাটিং।
2: হ্যাঁ, আমাদের যে দুটি লাইন আমরা তোমাদেরকে দিচ্ছি, তারপরের দুটি লাইন বা ম্যাক্স টু ম্যাক্স চারটি লাইন, প্লিজ নো কাব্যগ্রন্থ। হ্যাঁ, মানে আমাদের তোমরা ছড়াই পাঠাবে, আমরা তোমাদেরকে দুটো লাইন দিচ্ছি, তারপরের দুটো লাইন বা ম্যাক্সিমাম চারটি লাইন পাঠিয়ে দেবে 9903655992। আর দুটো লাইন হলো, রোদ গরমের দুপুরে আর গাছে পাকা আম। নেক্সট, রোদ গরমের দুপুরে আর গাছে পাকা আম। পরের দু লাইন লিখবে তোমরা।
1: হ্যাঁ, রোদ গরমের দুপুরে আজ গাছে পাকা আম, বাকিটা তুমি পাঠাবে, তাই তো? 9903655992 তে। আপাতত গরমকাল, কিন্তু তাতেও দুষ্টু কোকিল, সে কি আর সিজন মানে, এসে যখন তখনই ডাকে, কোনায় ডাকা সুবিধ দুষ্টু কোকিল।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: শুধু দুষ্টু কোকিল ডাকলে তো হবে না, 9903652992 তে তুমি এতক্ষণ ডাকাডাকির কথা লিখেছো যে তোমায় যদি কেউ একটা এরকম একটা ভয়ানক ডাক নামে ডেকে ফেলে তাহলে তুমি কীরকম এম্বারেসিং জায়গায় পৌঁছবে, সেই গল্পই আমরা এতক্ষণ শুনতে চাইছিলাম। কিন্তু তার সঙ্গে আমরা একটা ছড়া কাটিং দিয়েছি।
2: ইয়েস, আগে বাজনা বাজাই তারপর ছড়া কাটিং। ছড়া কাটিং এর ছড়া আবার বলবে? হ্যাঁ, আগে তো হাততালিটা দিয়ে নিতে হবে, কারণ মানে সবাইকে উৎসাহিত করছি যে লিখে ফেলো, আমি জানি তোমাদের কলমে ভীষণ ভালো লেখা আছে। তো মোটামুটি ছড়া কাটিং এর ছড়ার বাজনা আরো একবার।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম। আই রিপিট, রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম। এবার এর পরের দু লাইন বা ম্যাক্সিমাম ম্যাক্স চারটে লাইন লিখে পাঠিয়ে দাও 9903652992 তে। আর আপাতত উশুশি আর অরুণিতা তোমার জন্য রাখছে তিনটে গান।
2: ইয়েস, তিন তিনটে দুর্দান্ত গান এই মুহূর্তে তোমার কানে কানে থাকুক। আর ততক্ষণে তুমি কি করবে, তুমি আমাদেরকে ছড়া লিখে পাঠিয়ে দেবে রোদ গরমে দুপুর আর গাছে পাকা আম,
1: সেটা পাঠিয়ে দেবে 9903652992 তে।
2: Yes, here we go.
0: FM Rainbow Te, Tine.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর উশসীর সাথে। আর ক্যাফে কলকাতায় তিনখানা গানের হ্যাট্রিক শুনিয়ে দিলাম তোমাদেরকে। আর যে গানগুলো শুনছিলে সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার থেকে, ঝিরি ঝিরি বাই জুন ব্যানার্জি, হার কিসি কো ফ্রম দ্য ফিল্ম বস বাই অরিজিৎ সিং অ্যান্ড নীতি মোহন, আর নমক বাই রেখা ভারদ্বাজ ফ্রম দ্য ফিল্ম ওমকারা।
3: হ্যাঁ, মানে এই তিনটে গানের হ্যাট্রিক শুনে আমরা আবারও ফেরত এলাম উশসী আর অরুণিতা 107 FM রেইনবোতে। 6:30 অবধি তোমার সঙ্গে রয়েছি, আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 5:49:32।
2: ঘড়ির কাঁটা বলার আগে ওয়েদার
3: হাওয়া কেয়া হ্যায়,
2: হ্যাঁ আব হাওয়া জোর জোর সে চলনে লাগা হ্যায়,
3: কাহাঁ পর
2: সেটাই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং মানে মাঝারি বৃষ্টি হতে চলেছে উত্তর চব্বিশ পরগনায় আগামী 1-2 ঘন্টার মধ্যে। তাই যারা যেখানে বেরোবে একটু সঙ্গে একখানা করে ছাতা রেখো
3: এবং সাবধানে থেকো যাতে কোনো রকম ভাবে বিপদের আশঙ্কা না ঘটে।
2: হ্যাঁ, এছাড়াও আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে, সাথে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে সেই রকম হতে চলেছে পশ্চিম বর্ধমান বীরভূম ডিস্ট্রিক্টেও। এছাড়াও মুর্শিদাবাদে একইভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহযোগে বৃষ্টি হতে চলেছে আগামী 2-3 ঘন্টার মধ্যে। তাই যে যেখানে বেরোচ্ছ বা যে যেখানে যাচ্ছ একটু সাবধানে, আর সঙ্গে অবশ্যই ছাতা রেখো। আর তুমি তো জানোই যে মোটামুটি বজ্র বিদ্যুৎ যখন তখন ওই দুর্ঘটনা সে দেড় ভালি হয় করতেই হয়, তখন কোথাও যাওয়ার থাকলে না হয় একটু দেরিতে বেরিও।
3: হ্যাঁ, আর যদি অফিস থেকে এই মুহূর্তে তুমি গুটি গুটি পায়ে বেরো তাহলেও একটু দেখে শুনে বেরো,
2: যদি বৃষ্টিটা মনোরম থাকে তাহলে কিন্তু সেই ছোটবেলার মতন ছম ছম করতে করতে,
3: কিন্তু ছমছমের পরে তুমি হাঁচি এইটা করো না, সেহেতু গান শোনো, গানে ডুবো, কিন্তু নাচতে নাচতে পড়ে যেও না বা বেশি বৃষ্টি ভেজো না, মনটাকে ভেজো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর উশসীর সঙ্গে। তবে হ্যাঁ, এই যে তোমার সঙ্গে ছড়া কাটিং নিয়ে গপ্প হয়েছিল অনেকক্ষণ আগে, তো সেই ছড়া কাটিং আরো একবার মনে করিয়ে দিই তোমায়।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
3: আমরা যে দুটো লাইন দিয়েছিলাম সেটা হচ্ছে রোদ গরমে দুপুর আর গাছে পাকা আম, এর পরের লাইনগুলো তোমাদের বলতে বলেছিলাম। 9900662992 বেশ কিছু মেসেজ এসেছে। গণেশ লিখছে, ভাত খাওয়ার শেষে খাবই খাবো আমি কেটে আম, হাত ধুয়ে পেলাম আমি আমের পাতলা ছাল। অন্তমিলবিহীন,
2: মানে ব্যাপারটা
3: একটু ছড়াটা একটু ছড়িয়ে গেছে,
2: ছড়াটা ছড়িয়ে গেছে।
3: আর শেখ ইলিয়াস বজবজ চারিয়াল থেকে মেসেজ করেছে, হ্যালো আর যে দিদিরা, আপনাদের অনুষ্ঠান ক্যাফে কলকাতা শুনছি, আপনাদের সাথে আছি, আমার খুব ভালো লাগছে,
2: থ্যাংক ইউ।
3: আচ্ছা, নেক্সট মেসেজ এসছে, হাই আমি স্পন্দন দমদম থেকে, রোদ গরমে দুপুর আর গাছে পাকা

0: আম এক কামড়েই গলে যায় গরমের দাম, আমের রসে ভিজে ওঠে মন আর প্রাণ, দুপুর যেন হেসে বলে আজই আমার গান।
1: তো এইভাবেই ছড়া কাটিং পার্টনারতে থাকো, আমরা পরের ঘন্টায় ফিরছি আবার তোমার সঙ্গে। আপাতত তোমার কানে থাকুক শিলাজিৎ উইথ জল ফোরিং।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। ভারত চলতি মাসের 14-15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ ওমানের বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপদেষ্টা পঙ্কজ খিমজির সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত ও ওমানের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ দুদেশের বাণিজ্যিক সংযোগকে আরও সহজতর করে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো CBI পাঞ্জাব ভিজিলেন্স ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত 20 লক্ষ টাকা ঘুষ নেওয়ার ঘটনায় 3 জনকে আটক করেছে। এক অভিযুক্ত ওপি রানা এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে। পাঞ্জাবের এক কর আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, NCERT এবং CBSE যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয় নিয়ে পাঠদান শুরু হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের সভাপতিত্ব করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। ইসরায়েলের সংসদ কেনেসেট 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্টিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আহা হা, গরমকালে মাটকি কেউ ভাঙে নাকি? এই সময়তেই তো মাটির কলসিতে জল টল খাবো, ঠান্ডা আরাম হবে, ভালোই লাগবে, তাই তো?
1: হ্যাঁ, আর ফ্রিজের জল খাওয়ার থেকে ওই মাটির কলসিতে জল খেলে ঠান্ডা লাগবে না এবং বেশ প্রাণের আরাম হবে।
0: হ্যাঁ,
1: এইটাই কিন্তু বেশ ভালো। আর আজকে আমরা এইরকমই একটা আরাম মার্কা একটা মানে ইয়ে দিয়েছিলাম, একটা ছড়া কাটিং দিয়েছিলাম, এই বাজনা বাজাবে না, বাজনা
0: ইয়েস বাজনা বাজাচ্ছি।
1: আমরা দিয়েছিলাম রোদ গরমে দুপুর আর গাছে পাকা আম, এর পরেরটা লিখতে হবে তোমাকে। আর তোমরা লিখেছো অনেক কিছু, অনেকে লিখেছো, লিখেছেন একজন শুভ সন্ধ্যা, প্রতিটা গান কিন্তু হেব্বি শোনাচ্ছেন, থ্যাংক ইউ। যাই হোক, সরাসরি ছড়া কাটিং।

0: আসি রোদ গরম দুপুর আর গাছে পাকা আম, কদিন পরেই জামাই ষষ্ঠী, আম কাঁঠালের সঙ্গে জামাই খাবে কালো জাম, মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে।
1: ঠিক, আমের সঙ্গে জাম না মানে পাতে দিলে হয়।
0: নেক্সট সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছেন, রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম, ঢিল মেরে তা পারতে গিয়ে আমার ছুটে গেল ঘাম।
1: এটা কিন্তু একদম ঠিক কথা, মানে ওইভাবে আম পারতে গেলে কিন্তু ঘামও ছুটবে আর সাথে মোটামুটি বেশ একটা ভালো কার্ডিও হয়ে যাবে।
0: হ্যাঁ, আরও অনেকগুলো ছড়াকাটিংই রয়েছে, আমরা পড়ব, কিন্তু ধীরে বৎস, ধীরে।
1: অবশ্যই, তো ধীরে ধীরে ছড়াকাটিং পড়ব, আর তার সাথে এই ঘন্টার সময়টাও এগিয়ে যাচ্ছে। তোমার যদি পাঠাবার থাকে ঝটপট পাঠিয়ে ফেলো 9903653992 তে। আর এই যে ঢিলি মানে কি বলবো, গাছে,
0: হ্যাঁ গাছে ঢিল মারবে,
1: হ্যাঁ গাছে ঢিল মেরে এই যে লোকজন আম পাড়ার কথা বলছেন, তাতে যে ঘাম ঝরছে, তো আরও একটা উপায় ঘাম ঝরাতে পারো, ডিস্কো না চাইবো,

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ মানে ওমাই লাভ বলে ছুটে ছুটে তো গেলাম, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে ওই গাছে উঠতে গেলাম আম পাড়তে, কিন্তু আম পাড়ার আগে ধপাস করে পড়ে গেলাম। না এমনটা হবে বলছি না, কিন্তু বলছি এমনটা হতে পারে, তাই তো রণিতা?
2: হ্যাঁ সে অনেক কিছুই হতে পারে, কিন্তু যেটা আপাতত হয়েছে,
1: হ্যাঁ
2: হয়ে গেছে, প্রচুর ছড়া এসে গেছে, তো সেই ছড়াগুলো পড়বে।
1: ছড়া একদম ফোনের মধ্যে ছড়িয়ে গেছে,
2: হ্যাঁ একদম ছড়ায় ফোন ছড়িয়ে গেছে, কিন্তু ছড়া পড়বার আগে ছড়ার বাজনাটা বাজিয়ে ফেলি চটপট করে।
1: হ্যাঁ হাত পা না কেটে লোকজন অনেক ছড়া কেটে ফেলেছে, তাই জন্য সেই ছড়ায় আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি।
2: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
1: রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম, দুপুর বেলা আম খাওয়া মানে হলো প্রাণ ভর্তি আরাম। হৃদয়পুর থেকে লিখেছে সন্টু।
2: ইয়েস, এই দুপুরবেলা আম খেলে একেবারে প্রাণ ভর্তি আরামই হয়। মানে গরমের দুপুরবেলা ভাতের পাতে একটুখানি আম না থাকলে, বা মোটামুটি আমরা ওই রুটির সঙ্গেও একটুখানি আম না থাকলে ঠিক যেন ব্যাপারটা জমে না। না
1: হ্যাঁ আর একটা জিনিসও থাকে, ওই ছোটবেলায় মনে আছে বাড়িতে যখন প্রচুর পরিমাণে আম, মানে ওই অমুকের বাড়িতে গাছে আম হয়েছে পাঠিয়ে দিল, পিসির বাড়িতে আম হয়েছে পাঠিয়ে দিল, মাসির বাড়িতে আম হয়েছে পাঠিয়ে দিল, বাবা আবার ভুল করে 2 কেজি আম নিয়ে চলে এলো, সেটা নিয়ে মা ভীষণ চিৎকার করলো। এবং তার পরবর্তীকালে যেটা হলো, রোজ সকালবেলা ঘুম থেকে উঠছি, মা জলখাবারে কি আছে, কেন আম মুড়ি, মা দুপুরবেলা কি আছে, কেন ওই যে আমগুলো পাকেনি সেগুলোর আমডাল, তারপরে আবার দুপুরবেলা মা এক বাটি ভর্তি আম কেটে দিয়ে দিল, এই বাড়িতে প্রচুর আম খেতে হবে, সন্ধ্যেবেলা মা কি খাবো, কেন আম মুড়ি, মা রাত্রিবেলা কেন কি খাবো, কেন দুধ আম আর মুড়ি,
2: একদম একদম,
1: এবং রুটিটা তো ছিলই তার সাথে,
2: একদম। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মানে আমময় জীবন হয়ে যায়, যেমন মোটামুটি গরমের শুরুতেই সজনে ডাঁটাময় জীবন হয়ে যায়, ঠিক একইভাবে গরমের এইরকম একটা মাঝামাঝি জায়গায় এসেও কিন্তু জীবনটা একেবারে আমময় হয়ে যায়, মানে ফুল আম জিন্দেগি।
1: মানে সজন তুমি পাও না পাও, সজনে তুমি পাবে,
2: একদম।
1: আর আম, এই যে আম কাহিনী, এই আম কাহিনীর মধ্যে অলরেডি আরেকটা মেসেজ এসে গেছে, শাওন বারাসাত থেকে লিখেছে, রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম, কালবৈশাখী আনে স্বস্তি, কমে প্যাচ প্যাচে গরম।
2: হ্যাঁ প্যাচ প্যাচে গরম ঘাম যা বলবেই তাই।
1: আচ্ছা বেশ, আর একটা মেসেজ, রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম, আম গাছে পাকছে শুধু বাজারে বড্ড দাম, বুলটি ফ্রম বেলঘড়িয়া। হ্যাঁ কোনো আমের সিজন ঠিক সেইভাবে
2: শুরু হবে, ধীরে বৎসর ধীরে আমের সিজন অলরেডি মানে ওই বাজারে এখন দেখা দিতে শুরু করেছে, আর কিছুদিন বাদে আর কি ওই বাড়ি বাড়ি যে বাবা ভুলে 2 কেজি, এদিক থেকে 2 কেজি, এদিক থেকে

0: কেজি ওইভাবে আম আসতে থাকবে,
1: আম আসতে থাকবে। আর আম আপাতত মোটামুটি এই সিজনে এখন একটু বেশ একটু ওই
0: আম যেমন নয়া ক্যারেক্টার, সেরকম একটা নিউ টিউন আমরা শুনিয়ে দিই চট করে।
2: FM Rainbow তে Rainbow New Tune, Rainbow New Tune, Rainbow New Tune।
1: আর এই নিউ টিউনটা এই এই মানে কদিন আগে রিলিজ ভূত বাংলা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, মানে আমও কিন্তু আমাদের কাছে সুন্দরী, তাই জন্যই এই গানটা রইল নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতা শুনছো তুমি অরুণিতা আর উশস্বীর সঙ্গে। আর মোটামুটি ক্যাফে কলকাতা গড়াতে গড়াতে প্রায় শেষের পথে।
3: হ্যাঁ, মানে গড়াতে গড়াতে অনেক দূর গড়িয়ে গিয়েছে, মানে গড়িয়ায় গড়িয়ে গিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু অনেক দূর মানে গড়িয়ে গিয়েছে। আর আজকের মোটামুটি লাস্ট ছড়া কাটিং এবার পড়ে নিতে হবে। আমরা দিয়েছিলাম রোদ গরমে দুপুর আর, তাই তো?
2: হ্যাঁ,
3: রোদ গরমের দুপুর আর সঙ্গে পাকা আম। তারপরে
2: রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম,
3: গাছে পাকা আম, সরি, আমি সঙ্গে পাকা আম দিয়েছি।
2: বারাসাত থেকে পম্পা লিখছে, রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম খারাপ না, মানে কি লিখেছে,
3: রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম খারাপ লাগলেও যদি ইচ্ছে করে আমি খেতেই পারি জাম।
2: হ্যাঁ
3: মানে পম্পার মেসেজ তো ঠিকই আছে, তার সঙ্গে আজকের মোটামুটি এই যে আবার একটা মেসেজ ঢুকে গেছে, না ঠিক আছে আজকে আর বেশি মেসেজ পড়া যাবে না, আজকের এইটাই লাস্ট মেসেজ। রোদ গরমের দুপুর আর গাছে পাকা আম, আম খেতে তো খুব ইচ্ছেই করে তবে একটু কমুক দাম। এই মেসেজটা লিখেছে টালিগঞ্জ থেকে বোম্বা। আর আজকে কিন্তু মোটামুটি আমরা এখানেই ছড়া কাটি, প্লাস উশস্বী আর অরুণিতার সঙ্গে ক্যাফে কলকাতার আড্ডা আমাদের আজকে এখানেই।
2: ইয়েস, আজকে এখান থেকে টাটা বাই বাই করব। আপাতত তোমার কানে থাকুক সোনু নিগম এন্ড শ্রেয়া ঘোষাল উইথ ইশক হুয়া ফ্রম দ্য ফিল্ম আজানাচলি। আজকের মতো টাটা বাই বাই,
3: টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো এই মুহূর্তের খবর। কলকাতার তিলজলা থানার এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও পাঁচজন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। দমকলের পাঁচটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এখনও ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আজ সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর 10 দিনের হেফাজত চায় ইডি। গতরাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সকালে তাঁকে আদালতে তোলা হয়। ইডির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, টাকার বিনিময়ে অন্তত 150 জনকে বিভিন্ন পুরসভার নিয়োগের সুপারিশ করেছিলেন সুজিত বসু। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3 মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। তবে নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, বেলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় 20টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম 15 লক্ষ টাকা ধার্য করেছিল। এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কলকাতা তিলজলা থানা এলাকা তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও পাঁচজন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকার এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে 21 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। গত রাতে সুজিত বসুকে গ্রেপ্তারের পর আজ সিবিআই এর বিশেষ আদালত তার 10 দিনের হেফাজত চায়। আদালত ইডির আবেদনে মান্যতা দিয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবছরের নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে এই পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার পর ইতিমধ্যে সিবিআই এফআইআর দায়ের করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূরাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026-এ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ডবিখণ্ড ভূরাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। ভারত চলতি মাসে 14-15 তারিখে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে মত বিনিময় করবেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে 9 জন আইনজীবীর নাম সুপারিশ করেছে। শীর্ষ আদালতে গতকাল ও আজ দুদফায় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে এর মধ্যে কতজন কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমোদন পাবেন তা অবশ্য বিবেচনাধীন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: トメニア、マトメニア。マトメニアで、アムラ উত্তর পেয়েছি ঠিক কথা, কিন্তু এত কঠিন প্রশ্ন যে করেছে তাকে আমার প্রণাম। না, সে বোঝাবে না বলে দিয়েছে, বলেছে এসব বোঝানো বোঝানোর ব্যাপার নয়।
1: আজকের দিনে ভগ্নাংশ খরচ করাটাই দস্তুর, সেই জন্য ভগ্নাংশেই খরচ করাটা শেখা দরকার তমজিতের ক্ষেত্রে বিশেষ করে। প্রশ্ন ছিল, সুহাস বাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন, তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? সঠিক উত্তর 4,875 টাকা।
2: প্রচুর সঠিক উত্তর এসেছে, এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের প্রথমবার একবার বলার পরে প্রথম গানের আগে উত্তর এসে গেছে। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো বলি। শিবাশী সাহা সোদপুর থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, রূপসা দাস হলদিয়া থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, কল্যাণ সাধুকা কাঁকুরগাছি থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সবিতা সরকার সরসুনা থেকে, কাকুলি মুখার্জি বেহালা থেকে, এবং যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনাল রাউন্ডে তার নাম বলবো, কিন্তু তার আগে আরও তিনজন সেমিফাইনালিস্টের নাম আমরা বলবো।
0: যে তিনজন অলরেডি সেমিফাইনালে উঠে রয়েছেন, বং কানেকশন রাউন্ড থেকে রয়েছেন মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে। বং কানেকশন অর্থাৎ যে রাউন্ড আমরা খেলি ফাইনালের পরে, যখন আপনার মনে হয় যে আজকেও ফাইনালটা হলো না, একটুর জন্য মিস হয়ে গেল, তখন ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা ব্যবস্থা আমরা রেখেছি, যেখানে আপনি যদি সঠিক উত্তর দেন, বাংলা ও বাঙালিকে নিয়ে যে প্রশ্ন করা হয় বং কানেকশন, সেই বং কানেকশনে যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে চলে যেতে পারেন আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে সরাসরি। যেমন গেছেন মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, এবং রয়েছেন গল্প স্বল্প এই রাউন্ড থেকে অপর্ণা সাহা হাওড়া থেকে। এবং গল্প স্বল্প মানে যেটা রবিবার আমরা শোনাই সেখান বিকেলবেলা, এবং রবিবার রাতেও গল্প স্বল্প শোনানো হয়, সেখান থেকে রয়েছেন মৌসুমি রানা বেহালা থেকে। গল্প স্বল্পে যে ব্যাপারটা করতে হয় সেটা হচ্ছে যে গল্প আমরা শোনাই, সেখানে একটা গঠনমূলক সমালোচনা আপনাকে করতে হয়, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যারটা সবচেয়ে ভালো হয় সেই মানে তিনিই চলে যান কুইজওয়ালার সেমিফাইনালে।
1: একদম এইভাবে মং কানেকশন এবং আমাদের গল্প স্বল্প এই দুটো রাউন্ড থেকে কিন্তু আমরা তিনজন সেমিফাইনালিস্টকে অলরেডি পেয়ে গেছি, এবং এই মুহূর্তে যে ম্যাথোম্যানিয়া খেললাম আমরা, সেই রাউন্ড থেকে আমরা কাকে পাচ্ছি?
2: সেই রাউন্ড থেকে আমরা যাকে পাচ্ছি তিনি হচ্ছেন ত্রিবেণী থেকে পৃথ্বী মণ্ডল।
1: তাহলে এই চারজনের জন্য কিন্তু একসঙ্গে হাততালি টিম হাততালি দেবে বলছে।
2: আর এর সঙ্গে সঙ্গেই আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যার নামটা হচ্ছে শুনতে ঠিক এই রকম।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: সাহিত্যের নদীতে পাল তুলে ভেসে বেড়ানো এই সাহিত্য সাফারি রাউন্ডে আমরা এটাই করে থাকি। এখানে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র, সেটা কোনো কবিতা হতে পারে, কোনো উপন্যাস হতে পারে, কোনো ছোট গল্প হতে পারে, বড় গল্প হতে পারে, যে কোনো ক্ষেত্র থেকে আমরা একটা প্রশ্ন করি, মানে কোনো উপন্যাস বা কোনো কবিতার একটা ছোট্ট অংশ শোনাই এবং সেখান থেকে আপনাকে একটা প্রশ্ন করি। সে প্রশ্নটার সঠিক উত্তর তো অবশ্যই দিতে হয় আপনাকে, এবং কিভাবে দিতে হয়, 9903-65999 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
0: একদম
1: আজকে সাহিত্য সাফারিতে কি থাকে?
0: আজকে প্রশ্ন হচ্ছে যে অংশটা শুনবেন সেটা মানে সেটা লেখককে।
1: আচ্ছা, একটা কোন গল্প বা একটা উপন্যাসের অংশ আমরা শুনবো, সেটার লেখক কে, লেখকের নাম আপনি জানান 9903-65999।
2: হ্যাঁ, আমরা শোনাবো প্রশ্নটা, প্রশ্নটা তো শুনিয়ে দিয়েছি এবং গল্পের অংশটাও শোনাবো, কিন্তু তার আগে আর একটা কথা বলি। একটা নাম্বার থেকে বারবার ফোন আসছে আমাদের নাম্বারে, আপনি যদি এরপরেও ফোন করতে থাকেন আমরা নাম্বারটা ব্লক করতে বাধ্য হব।
0: আচ্ছা, আরেকটা কথা বলার আছে, গত সপ্তাহের আগের সপ্তাহে বিক্রমজিৎ মান্ডি ঝাড়গ্রাম থেকে তিনি উইনার হয়েছিলেন, কিন্তু তার ফোন নাম্বারটা আমরা এখনো পাইনি। যদি আজকে বিক্রমজিৎ শোনেন, আজকে প্রোগ্রাম শোনেন, আমাদের কুইজওয়ালা শোনেন, তাহলে অনুগ্রহ করে আমাদেরকে নাম্বার, আপনার নাম্বার, নাম এবং ঠিকানা, এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে পাঠাবেন।
1: বেশ, তাহলে আপাতত আমরা সাহিত্য সাফারির আজকের অংশটা শুনে নিই।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য

রাধারানী নামের এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদের জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও ওয়াশিলাতে দিতে নগদ যাহা ছিল তাহাও

0: শাহিত্য সাফারি
1: সাহিত্য সাফারি আমাদের অন্যতম প্রিয় একটা রাউন্ড, এবং এখানে ওই সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা ঘোরাফেরা করে আসি। আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্পের অংশ শুনিয়েছিলাম এবং সেটাই সঠিক উত্তর। প্রশ্ন করেছিলাম কোন লেখকের লেখা, সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
2: ইয়েস, অনেকে সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, বিভা মণ্ডল সোনারপুর থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, নিউ আলিপুর থেকে গোপা দত্ত, বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত, সাফুইপাড়া থেকে অর্চনা, এবং হাততালি পেতে পেতে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনাল রাউন্ডে, তিনি হচ্ছেন আবির জানা ফ্রম বারুইপুর।

0: অনেকেই সেমিফাইনালে পৌঁছে গেছেন। আর এবার আমরা যাব আমাদের পরের রাউন্ড, যেখানে কিন্তু একটু ইতিহাসের দিকে তাকাতে হবে।
1: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।
2: থ্রোব্যাক টাইমস, ওই যেটা বললো ইতিহাসের দিকে ফিরে তাকানোর একটা রাউন্ড। এখানে আমরা একটা ইতিহাসের কোনো ঘটনা আপনাকে শোনাই, কোনো ঐতিহাসিক ঘটনা শোনাই, এবং সেই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার কাছে রাখা হয়। ভালো করে মন দিয়ে শুনবেন সেই ইতিহাসের ঘটনাটা যেটা শোনাবো আপনাকে, এবং যে প্রশ্নটা তারপরে আমরা করব। এবং কোনোভাবেই কিন্তু প্রশ্ন শেষ হবার আগে আন্দাজে প্রশ্নটাকে ওই আন্দাজ করে নিয়ে উত্তরটা দিয়ে দেবেন না প্লিজ। একেবারে প্রশ্ন শেষ হবে তারপরেই উত্তর পাঠাবেন। 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
3: বেশ, তাহলে আজকে আমরা শুনি আমাদের থ্রোব্যাক টাইমস এর প্রশ্ন।
1: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।
0: কলকাতার রাইটার্স বিল্ডিং, ব্রিটিশ শাসনের অন্যতম কেন্দ্র। সেদিন তিন তরুণ বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশ ইউরোপীয় পোশাকে ঢুকে পড়েন সেই ভবনে। তাদের লক্ষ্য ছিল অত্যাচারী কর্নেল সিম্পসন। গুলি চলে, কেঁপে ওঠে পুরনো রাইটার্স বিল্ডিং। ব্রিটিশ প্রশাসন বুঝতে পারে বাংলার যুবকরা আর ভয় পায় না। শেষ মুহূর্তে ধরা না পড়ে আত্মবলিদানের পথ বেছে নেন বাদল। বিনয় ও দীনেশও হয়ে ওঠেন অমর। আজকের বিবিডিবাগ সেই তিন বিপ্লবীর আত্মত্যাগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজকের প্রশ্ন, রাইটার্স বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছিল কত সালে? যদি উত্তর জানা থাকে তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।

0: Throwback Times. Throwback Times. Throwback Times. আমরা ইতিহাসের দিকে তাকিয়েছিলাম এবং সঠিক উত্তর আমরা অনেক পেয়ে গিয়েছি। রাইটার্স বিল্ডিংয়ে যেদিন বিনয় বাদল দীনেশ আক্রমণ করেছিলেন কর্নেল সিম্পসনকে, সেই দিনটা ছিল 8ই ডিসেম্বর 1930 সাল। সঠিক উত্তর কি 10 জন দিয়েছেন?
1: সঠিক উত্তর 10 জন নয়, বলা যেতে পারে যদি গুনতে পারি তাহলে 50 জনেরও বেশি সঠিক উত্তর দিয়েছেন। তো যাই হোক, যারা যারা প্রথম 10 জনকে পেয়ে গেছি, প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন কার্তিক ধারা হুগলি থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, সোনারপুর থেকে বিভা মণ্ডল, গড়িয়া থেকে অরিজিৎ জানা, নলপুর থেকে অসীম ঘোষ, শ্রীরামপুর থেকে শ্রাবণী ব্যানার্জি, এবং সবার প্রথম যার নাম বলেছি অর্থাৎ কার্তিক ধারা হুগলি থেকে, তিনি সবার প্রথম সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে হাততালি পেতে পেতে সেমিফাইনাল রাউন্ডে। আর এর সঙ্গে সঙ্গেই আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে, তাই তো?
2: একদম।
0: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
3: অড ওয়ান আউট। সেই রাউন্ড যেখানে আমরা 5টা কোনো জিনিসের নাম আপনাকে শুনিয়ে থাকি এবং তার মধ্যে থেকে একটা অড, একটা বেমানান, সেই বেমানান জিনিসটাকে আপনাকে খুঁজে বের করতে হয়। খুব সোজা এবং সহজ অপশনই আমরা দিয়ে থাকি, তবে আমরা যেভাবে ভাবি আপনিও যদি একটু সেইভাবেই ভাবেন তাহলে আমাদের উত্তরের সঙ্গে আপনার উত্তরটা মিলে যায়, এই আর কি। তো আজকে অড ওয়ান আউট রাউন্ডে যে 5টা জিনিসের নাম রয়েছে, বলেই দিই 5টা নদীর নাম। তো সেক্ষেত্রে বলি নদীর নামগুলো, শতদ্রু, বিপাশা, তুঙ্গভদ্রা, সোন, চন্দ্রভাগা।
1: আমি আরেকবার বলে দিচ্ছি 5টা নদীর নাম, সেটা হচ্ছে শতদ্রু, বিপাশা, তুঙ্গভদ্রা, সোন, চন্দ্রভাগা। এর মধ্যে কোনটা অড বলে আপনার মনে হচ্ছে সেটাই আমাদের লিখে পাঠান 9903659992 নম্বরে। তবে হ্যাঁ, প্রথমে উত্তর, তারপর নিজের নাম এবং তারপর লোকেশন, আর যে কোনো একটা প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস।

0: Odd one out. Odd one out. অড ওয়ান আউটে প্রথমে আমরা যে পাঁচটা শব্দ বলেছিলাম, পাঁচটা নদীর নাম বলেছিলাম, শতদ্র, বিপাশা, তুঙ্গভদ্রা, সোন, চন্দ্রভাগা, এর মধ্যে অড হচ্ছে
1: তুঙ্গভদ্রা, কারণ এটি একমাত্র দক্ষিণ ভারতের নদী, বাকি সমস্ত নদীগুলি উত্তর ভারতের।
0: ইয়েস, তো প্রচুর সঠিক উত্তর এবং ভুল উত্তর সবই পেয়েছি, অনেকে ডিলিট করেও আবার পাঠিয়েছেন, তো সেটা করবেন না, আমরা বুঝতে পারি, বুঝলেন, আমরা বুঝে যাই। তো যাই হোক, সেটা হচ্ছে যে যারা যারা প্রথম দশজন সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন বৈশাখী রায় ডোমজুর থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, পিঙ্কি জানা বারুইপুর থেকে, উত্তম মুখার্জি নিউ টাউন থেকে, শিবপুর থেকে ইরাবতী বসা, হুগলি থেকে রাজকুমার শীল, বেহালা থেকে শ্যামলিন্দু দত্ত, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, অরিজিৎ জানা গড়িয়া থেকে, এবং যিনি সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন প্রথমে সেমিফাইনাল রাউন্ডে, তিনি হচ্ছেন শ্রাবণী ব্যানার্জি, শ্রীরামপুর।
2: অড ওয়ান আউটে দুটো রাউন্ড ঠিক কথা, কিন্তু আমরা মাঝখানে একটু ইনস্টাগ্রামে ঘুরতে যাব।
1: একদম, আমাদের ইনস্টা কুইজ খেলার সময় কিন্তু চলে এসেছে।
2: আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, এই ইনস্টা হ্যান্ডেলেই কিন্তু আপনি পাবেন প্রশ্ন, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দিতে হবে ইনস্টাগ্রামে DM করে।
1: একদম, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেখানে অলরেডি কিন্তু প্রশ্ন পোস্ট হয়ে গেছে। এই খেলাটা, মানে এই রাউন্ডটা আমরা কোনোভাবেই অন এয়ার প্রশ্ন বলবো না, এটা হোয়াটসঅ্যাপে কোনো উত্তর নেব না, শুধুমাত্র ইনস্টাতেই DM মানে ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে আপনার উত্তর টাইপ করে সেই উত্তরগুলোই আমরা অ্যাকসেপ্ট করব।
2: একদম, তাহলে একটা গান সময় রইল আপনাদের জন্য, উত্তর পাঠান, DM করে দিন, আর উত্তর এসে গেলে, মানে আপনার উত্তর আসার পরে তখন মিলিয়ে দেখে নেবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন।

0: ইনস্টায় আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন ইত্যাদি আপনি নিজেই দেখে নিতে পারবেন। তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রামে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, সেই ইনস্টা হ্যান্ডেলে পোস্ট হয়ে যাবে উত্তর। এবং বলতে বলতে উত্তর পোস্ট হয়ে গেল, আপনি দেখুন আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন এবং প্রথম দশজনের মধ্যে আছেন তাদের নাম নিয়ে অভিপ্সা অলরেডি রেডি।
1: প্রথম দশজন রাখি রায় ফলতা থেকে, কাকুলি মুখার্জি বিহালা থেকে, প্রীতম সরকার বাড়ুইপুর থেকে, গড়িয়া থেকে মেঘা চাটলাদার, মুনমুন দাস যাদবপুর থেকে, বাড়ুইপুর থেকে পিউ সরকার, হাওড়া থেকে সৌমাল লোদে, হলদিয়া থেকে রূপসা দাস, সুলগ্না বসু বরানগর থেকে, এবং যিনি একদম বানান সমেত ঠিকঠাক উত্তর সর্বপ্রথমে দিয়েছেন তিনি হচ্ছেন সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে।
0: তার জন্য হাততালি টিমটা কোথায়? এই চলে এসছে, চলে এসে দিয়ে দেবে এবার হাততালি। বেশ, আমরা সেই যেই রাউন্ডে ছিলাম সেই রাউন্ডে আবার ফিরব। অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউট, আমাদের সেই অড ওয়ান আউট রাউন্ড যেখানে আমরা পাঁচটা জিনিসের নাম বলে থাকি এবং সেখান থেকে কোনটা অড আপনাকে বেছে বের করতে হয়। একটা রাউন্ড বাকি থেকে গেছিল, সেটা নিয়ে আমরা ফিরলাম। এবারে যে পাঁচটা জিনিসের নাম বলছি ভালো করে শুনুন এবং তারপর যেটা বেমানান সেটাকে বেছে নিন। পারদ, তামা, লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম। পারদ, তামা, লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, কোনটা মনে হচ্ছে অড সেটাই লিখে পাঠান 9903653992 এই নাম্বারে। আর আপনার নাম আর উত্তর নিয়ে ফিরবে তমজিৎ, উপিপ্সা, রিয়া আর কিছুক্ষণ পরেই।

0: Odd One Out. Odd One Out. Odd One Out রাউন্ডে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা
1: পাঁচটা শব্দ বলেছিলাম,
0: হঠাৎ করে ওইসব অনেক দূর থেকে আসছিল, কাছে চলে এসেছে।
1: সেখানে বলেছিলাম পারদ, তামা, লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, তো এই পাঁচটা ধাতুর নাম বলেছিলাম। এর মধ্যে যেটা অড হচ্ছে সেটা হচ্ছে পারদ।
2: একমাত্র পারদ হলো তরল ধাতু, বাকিগুলো কঠিন ধাতু। তো সবাই প্রায় বুঝতে পেরেছেন, যদি অনেকে ভুল উত্তরও দিয়েছেন, তবে বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন। তাদের মধ্যে প্রথম দশজন রুম্পা ঘোষ কোন্নগর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, তিতু জানা চামড়াইল থেকে, বিকাশ দেবনাথ নদিয়া থেকে, চৈতালি দে হাওড়া থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, ফাল্গুনী দাস খড়দহ থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, এবং একজনের নাম এখনো বলিনি, তিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন মোনালি মণ্ডল উলুবেড়িয়া থেকে।
1: আর আমরা চলে যাব এর সঙ্গে সঙ্গেই আমাদের পরের রাউন্ডে, যার নামটা শুনতে ঠিক এরকম।
0: পাজল হবেন না, পাজল হওয়ার কোনো বিষয়ই নয়, কারণ আপনাকে তিনটে প্রশ্ন, মানে তিনটে ক্লু দেওয়া হবে একটা গান অন্তর, এবং সেই ক্লু শুনে আপনাকে বলতে হবে উত্তরটা কী। এখানে আমরা বিভিন্ন কোনো কোনো সময় কোনো খাবারের কথা জিজ্ঞেস করি, কোনো জায়গার কথা জিজ্ঞেস করি।

0: কোনো মানুষের কথা জিজ্ঞেস করি, সব ওই তিনটে ক্লুয়ের মধ্যে সবটা লুকিয়ে থাকে।
1: একদম। এবার তিনটে ক্লু তো আপনাকে দেওয়া হবে, প্রথম ক্লুটা শুনে যদি আপনি বুঝতে পেরে যান তাহলে উত্তর পাঠিয়ে দেবেন, কিন্তু যদি বুঝতে না পারেন সেকেন্ড আর থার্ড ক্লুয়ের জন্য ওয়েট করবেন। কিন্তু যদি সেকেন্ড ক্লুতে আপনার মনে হয় যে আগের ক্লুতে যে উত্তরটা দিয়েছি সেটা তো হলো না ঠিক, এবার একটু চেঞ্জ করা দরকার, তাহলে সেটা কিন্তু করতে পারবেন না, বা করলেও সেই উত্তরটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না। একেবারে শিওর হয়ে তবেই উত্তর পাঠাবেন, আমরা একবারই আপনার উত্তর অ্যাকসেপ্ট করব। আজকে এই থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট ক্লু, এটি ভারতের হরিয়ানা রাজ্যের একটি জায়গা।
2: প্রথম ক্লু বলছে এটি ভারতের হরিয়ানা রাজ্যের একটি জায়গা। যদি আপনি একদম শিওর হয়ে যান কোন জায়গার কথা আমরা বলছি তাহলে লিখে পাঠাতেই পারেন, আর যদি শিওর না হন পরের ক্লু জন্য অপেক্ষা করুন, আমরা ফিরবো একটা গানের পর সেকেন্ড ক্লু নিয়ে।

0: 3 point puzzle যে প্রথম ক্লু আমরা দিয়েছিলাম, এটি ভারতের হরিয়ানা রাজ্যের একটি জায়গা।
1: সেকেন্ড ক্লু বলছে এই জায়গার নামে একটা ইউনিভার্সিটিও রয়েছে।
0: সেকেন্ড ক্লু বলছে এই জায়গার নামে একটা ইউনিভার্সিটিও রয়েছে। যদি বুঝতে পারেন কোন জায়গার কথা আমরা বলছি, তাহলে উত্তর পাঠান 9903653992।

0: 3 point puzzle. প্রথম ক্লু বলা হয়েছিল যে এটি ভারতের হরিয়ানা রাজ্যের একটি জায়গা, এবং দ্বিতীয় ক্লুতে ছিল এই জায়গার নামে একটি ইউনিভার্সিটিও রয়েছে।
1: থার্ড এন্ড ফাইনাল ক্লু বলছে, শোনা যায় 18 দিন ব্যাপী মহাভারতের যুদ্ধ এই জায়গাতেই হয়েছিল।
0: ব্যাস, তাহলে 9903659992 তে ঝড়, মেসেজের ঝড়।

0: 3 পয়েন্ট পাজল সে আমরা তিনটে ক্লু দিয়ে দিয়েছিলাম, উত্তরও পেয়ে গিয়েছি এবং প্রথম দশজন কারা সেটাও তো আমাদের কাছে জানাই আছে এখন।
1: এক্স্যাক্টলি তাই, মানে অনেকে একদম ফার্স্ট ক্লুতেই একদম গেস করে দিয়েছিল, তো আবার অনেকে এডিটও করেছে পরে, তাদের উত্তরগুলো আমরা নিয়ে ক্যান্সেল করেছি। তো প্রথম যে দশজনকে আমরা পেয়ে গেছি তারা হচ্ছেন রাজকুমার শীল জাঙ্গিপাড়া থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, বিকাশ দেবনাথ নদিয়া থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সুন্দরবন থেকে হাফিজা মোল্লা, বারুইপুর থেকে প্রীতম সরকার, যাদবপুর থেকে মুনমুন দাস, এবং হাততালি পেতে পেতে যিনি চলে গেছেন সেমিফাইনালে তিনি হচ্ছেন শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে। আর সঠিক উত্তরটা ইটস নান আদার দ্যান কুরুক্ষেত্র।
2: আমরা কোনো যুদ্ধে যাব না কুরুক্ষেত্রে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্টুডিওতেই থাকবো এবং আপনার সঙ্গে কুইজওয়ালা খেলবো এখন 12টা পর্যন্ত। সেই জন্য আপনাকেও কিন্তু থাকতে হবে আমাদের সঙ্গে, কারণ এখনো প্রচুর রাউন্ড বাকি। ভয়েস ভিশন কণ্ঠস্বর শুনে মানুষ চেনার রাউন্ড। কোন ব্যক্তির কণ্ঠস্বর আমরা শোনালাম, কোন বিখ্যাত পার্সোনালিটির কণ্ঠস্বর আমরা শোনালাম, সেটাই আপনাকে আইডেন্টিফাই করতে হয় এবং জানাতে হয় আমাদের 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। তাহলে আজকে ভয়েস ভিশনে প্রথম আমরা কার ভয়েস শুনতে চলেছি সেটা শোনাই যাক।
3: Voice Vision. চৌধুরী বাবু, আপনার স্ত্রী হয়তো খুবই স্বচ্ছন্দ সমৃদ্ধ জীবন যাপন করেন, আমরা ছেলে

0: ইম্পোর্টেড গাড়ি চালায়, আপনার মেয়ে হয়তো দামি দামি ড্রেস পরে ঘুরে, কিন্তু কোথাও যেন ওরা খুব দীন, গরিব, দরিদ্র। কেননা ওদের বাবা অসৎ। এত কিছু থাকার পর মনে হয় না একটু গর্ব থাকলে ভালো হতো? সৎ হবার গর্ব, একজন সৎ বাঙালি হবার গর্ব।
1: Voice Vision, Voice Vision, Voice Vision.

0: Voice Vision. Voice Vision. Voice Vision. ভয়েস ভিশন আমাদের সেই বিখ্যাত রাউন্ড যেখানে আমরা কণ্ঠস্বর শুনে কোনো বিখ্যাত পার্সোনালিটিকে আইডেন্টিফাই করি। এখানে যার কণ্ঠস্বর আমরা শুনিয়েছিলাম নান আদার দ্যান মিঠুন চক্রবর্তী, সেই বিখ্যাত ভয়েস বিখ্যাত কণ্ঠস্বর, সেটা শুনলেই বোঝা যায়। এবং মিঠুন চক্রবর্তী এই সঠিক উত্তরটাই বোধ হয় প্রায় সবাই দিয়েছেন, তাই তো?
1: হ্যাঁ, এক্ষেত্রে আমরা কোনোরকম কোনো ভুল উত্তর পাইনি, তবে প্রচুর মানুষ চৈতালি দে হাওড়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, টিটু জানা চামড়াইল থেকে, লিপি সরকার সরসুনা থেকে, জয় বিশ্বাস শান্তিপুর থেকে, ঘনশ্যাম দাস ভূপতিনগর থেকে, নন্দ

0: চিত্রকর সরদা পার্ক মহেশতলা থেকে, এবং সবার আগে যিনি সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনাল রাউন্ডে, তিনি হচ্ছেন শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে।
1: গত সপ্তাহের কুইজওয়ালা ছিল হচ্ছে 5 তারিখ, তার আগের অর্থাৎ গত লাস্ট এপ্রিল মাসের লাস্ট কুইজওয়ালায় বিক্রমজিৎ মান্ডি ঝাড়গ্রাম থেকে তিনি উইনার হয়েছিলেন, কিন্তু তার নাম্বারটি নোট করতে আমরা ভুলে গিয়েছিলাম, যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই বিক্রমজিতের কাছে আমাদের অনুরোধ, কুইজওয়ালা টিমের অনুরোধ, আপনি যদি আজকে অনুষ্ঠান শুনে থাকেন তাহলে আমাদের সঙ্গে একটু হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে যোগাযোগ করবেন, আপনার নিজের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এমন ফোন নাম্বার দেবেন যেখানে ফোন করলে আপনার সঙ্গে কথা বলা যাবে, এরকম একটা ফোন নাম্বার দেবেন। সেই সমস্ত মেসেজ আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে অথবা টেক্সট মেসেজে। কুইজওয়ালায় 28 এপ্রিল উইনার হয়েছিলেন বিক্রমজিৎ মান্ডি ঝাড়গ্রাম থেকে, তার কাছে এই অনুরোধটি রয়েছে।
0: বেশ, আর আমরা যেটা করছিলাম ভয়েস ভিশন রাউন্ডে ছিলাম, এবং ভয়েস ভিশনে একজনের মানুষের ভয়েস অলরেডি আমরা শুনে ফেলেছি। আমরা কিন্তু ভয়েস ভিশন দুবার খেলি, তাহলে সেকেন্ড আমরা কার ভয়েস শুনছি, কোন বিখ্যাত মানুষের ভয়েস শুনছি সেটাই আমাদের জানান 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আপনার জন্য রইল আজকের ভয়েস ভিশনের সেকেন্ড ভয়েস।
2: मेरा मैं कन्नड़ में करने का थॉट था मेरा उस समय, इट वॉज अ बिग बजट फिल्म फॉर मी। मैं मेरा लास्ट फिल्म में डायरेक्ट किया था 1.4 crores में, ठीक है। उससे पहले किरिक पार्टी किए थे हम लोग, 3 crore में हम लोग पिक्चर रिलीज किए थे। वैसा एक लो बजट मिड बजट का एक फिल्म करके आ रहा था मैं, पहली बार मैं सोचा इतना बड़ा बजट में, इतना बड़ा सेट में कभी देखा भी नहीं था, असिस्टेंट डायरेक्टर का भी काम नहीं किया था इतना बड़े स्केल में। सर लोग, इतने लोग थे सेट पे, इतने गाड़ी आ रहे थे, देख के मुझे इतना प्रेशर हो रहा था, टेंशन हो रहा था, तो खत्म करना है मुझे, ठीक है।
3: वॉइस विजन, वॉइस विजन, वॉइस विजन।

0: Voice Vision. Voice Vision.
1: প্রচন্ড আহত হয়েছি আমি এখন এই মুহূর্তে।
2: কে মেরেছে?
1: তার কারণ হচ্ছে ভয়েস ভিশন ওয়ানে যার উত্তরটা ছিল মিঠুন চক্রবর্তী, আমি জাস্ট মানে নাম লিখতে লিখতে লিখতে পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু ভয়েস ভিশন টু এ যার ভয়েস আমরা শোনালাম সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর পেয়েছি মাত্র তিনটে।
2: আর কি করা যাবে, সেই তিনজনের মধ্যে থেকেই তাহলে কেউ যাবেন সেমিফাইনালে।
1: এক্স্যাক্টলি। আর এবং একদম প্রথমেই যিনি সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তরটাই দিয়েছেন, তিনি চলে যাবেন সেমিফাইনালে।
2: সঠিক উত্তরটা খুব কঠিন ছিল আর কি।
1: হ্যাঁ, উত্তরটা হচ্ছে ঋষভ শেট্টি।
2: একদম, আমরা ঋষভ কান্তারা সিনেমার যিনি পরিচালক তার ভয়েস শোনানো হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
3: এবং কারা কারা সঠিক উত্তর দিলেন সেই বিখ্যাত তিনজনের নামগুলো,
1: সেই বিখ্যাত তিনজন হচ্ছেন মুনমুন দাস যাদবপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, এবং সবার প্রথম যিনি সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হচ্ছেন সৌমিতা সাঁতরা বজবজ থেকে।
3: বেশ, আমরা কিন্তু নয় নয় করে বেশ অনেকজন সেমিফাইনালিস্টকেই পেয়ে গেলাম এখন অবধি। কতজনকে পেলাম
2: আমরা? পেয়ে গিয়েছি অলরেডি 12-13 জন, 13 জনকে পেয়ে গিয়েছি,
3: 13 জনকে পেয়েছি, আর তাদের নাম আমরা বলবো।
1: হ্যাঁ,
3: বেশ, আমরা তাহলে এর
2: পরের রাউন্ডে যাই,
3: চলে যাই পরের রাউন্ডে।
2: একদম।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
3: এলসিডি এলসিডি এলসিডি।
1: না, এখানে আমরা কোনো স্ক্রিনের কথা বলছি না, আমরা বলছি লাইটস ক্যামেরা ডায়ালগের কথা, যেখানে যে স্ক্রিনে আমরা দেখতে পাই বিভিন্ন সিনেমা, আর সেই সিনেমা থেকেই থাকবে এবারে প্রশ্ন।
3: এখানে অডিওটাই সিন
2: না?
1: ইয়েস।
2: যে সিনেমার অংশ শোনাবো প্রথমে, সেটি কোন সিনেমার অংশ এটাই আপনাকে বলতে হবে।
3: ভালো করে মন দিয়ে শুনবেন, একটা সিনেমার অংশ যাচ্ছে আপনার কানের কাছে, সেটা শুনুন এবং 9903659922 তে চটপট উত্তর পাঠান কোন সিনেমার অংশ আপনি শুনলেন।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
4: তো ক্যা করেগা ও লোক, ফাইনাল ইয়ার মেকানিক্যাল কে স্টুডেন্টস হ্যায়।
5: বেট দিদি,
6: বাবা কা যা রা, বাবা রুক,

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: Piku, Three Idiots. Three Idiots violence ko daya chhe. Kothao nahi, kothao nahi. Kintu uttor gulo amra peyechi. Jodi shorik uttor hocche animal.
2: Animal is the correct answer. এবং আজকের প্রথম যে এলসিডি লাইটস ক্যামেরা ডায়লগ সেই রাউন্ড আমরা খেলে ফেললাম, এটার আরেকটা রাউন্ড আমরা খেলবো। আপনাকে হতাশ করার কোনো ইচ্ছে আমাদের নেই, সেই জন্য আরও বেশ কয়েকটা রাউন্ড নিয়ে আমরা কুইজওয়ালা টিম এখনও রয়েছে 12টা পর্যন্ত। তবে আপাতত এলসিডি বা লাইটস ক্যামেরা ডায়লগের সেকেন্ড যে প্রশ্ন
1: সেটা তো বলবই, তার আগে নামগুলো বলি যারা যারা সঠিক উত্তর দিয়েছেন।
3: রিয়া উত্তেজিত হয়ে পড়েছে পরের প্রশ্নে যাওয়ার জন্য।
1: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, প্রথম দশজনকে পেয়ে গেছি, তারা হচ্ছেন মোনালী মন্ডল কলিশানি উলুবেরিয়া থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, লিজা ঘোষ কন্যাগর থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, আশিস জানা বারুইপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হচ্ছেন ফাল্গুনি দাস খড়দা থেকে। জোরে হাততালি। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি যে এই মাত্র বা কিছুক্ষণ আগে টিউন করেছেন এবং নানা প্রশ্ন আপনারা করছেন, তাদেরকে বলি আমরা যখনই কোনো প্রশ্ন বলবো, অবভিয়াসলি এগুলো আমাদের প্রাইমারি রাউন্ড চলছে, সেই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে কীভাবে, সেটা হচ্ছে একদম প্রথমে আপনার মানে সঠিক প্রশ্নের সঠিক উত্তরটা দেবেন, তারপরে নিজের নাম লিখবেন এবং তারপরে লোকেশনটা লিখবেন, এবং এমন নামই খেলবেন না যেটাতে আপনার ইনভ্যালিড নাম, যে নামটা আপনার প্যান কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই নামই আপনারা খেলবেন। এবং সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন একদম প্রথমেই, অর্থাৎ তাহলে চলে যেতে পারবেন আপনি সেমিফাইনালে।
3: একদম,
2: এবার তো যাওয়া যেতে পারে,
3: এবার যাওয়া যেতে পারে,
2: এবার চলো। হ্যাঁ চলো যাই।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
4: আরে বাবা, এত মানুষের গায়ে হাত দিচ্ছি করে মনে হচ্ছে না আমার রাই লৌ অভিনয়ের কথা বলেছিল মহাভারতে। ভাবছি করছি আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে একটা করে মাসলের যোগাযোগ আছে। আর তার প্রত্যেকের একটা করে আলাদা নাম আছে, ইচ এন্ড এভরি।
5: লিখে নিন, আপনার গপ্পে কাজে দেবে।
4: সত্যি আমরা কত কম জানি মহারাজ। না না, এ কিন্তু না দেখলে বিশ্বাস করতাম না, সাধনা।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
3: হ্যাঁ, মানে প্রশ্নটা এখনো করা হয়নি,
1: তার আগেই অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, তো সেই উত্তরগুলো আমরা নেব না। এইখানে ছিল আজকের কুইজওয়ালা টিমের তরফ থেকে একটা টুইস্ট। তো প্রশ্নটা এবার আমরা করব, প্রশ্নটা কি?
3: প্রশ্নটা হচ্ছে, যে ভদ্রলোক এই বডি বিল্ডারের প্রশংসা করছিলেন সেই ভদ্রলোকের নাম কি, মানে সেই ভদ্রলোকের আসল নাম কি, চরিত্রের নাম নয়, সেই ভদ্রলোকের আসল নাম।
1: হ্যাঁ, এবারে এখানে বলি যে যারা যারা সিনেমার নাম বা আরো অনেক কিছু উত্তর দিয়েছেন তাদের উত্তরগুলো আমরা আর নিচ্ছি না। আমাদের নতুন প্রশ্ন হচ্ছে, নতুন নয়
3: আমরা প্রশ্ন তো আগে করি নি।
1: হ্যাঁ, এলসিডি 2 এর
2: না আমরা উত্তরগুলো বরং মানে সবারই নি, এরপর থেকে যারা উত্তর দিচ্ছেন তাদের কারণে
1: অবশ্য তাদের উত্তর আমরা নেব।
3: আমরা কিন্তু সিনেমার নাম জিজ্ঞেস করিনি, আমরা জিজ্ঞেস করেছি এখানে বডি বিল্ডারের প্রশংসা করছিলেন যে ভদ্রলোক তার আসল নাম কি।
2: চলো,
1: নিজের নাম আর লোকেশন সমেত সঠিক উত্তর পাঠিয়ে দিন 9903659992 এই নম্বরে।
2: আর আমরা ফিরছি গানের বিরতির পর।
6: তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে, শোনায় তোমার কথায় আমায় প্রায়, তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে, শুনলাম তোমাকে তাই। অনেক কথা কত কথা কত কথার সুরে ভরে গেল ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে আমার।

রবীন্দ্র কি গণসঙ্গীত কোনটাই ঠিক দিচ্ছিল না, বুকের ভেতর রেগে ওঠার রোষ। গানটা আমার গাইবার ইচ্ছেটা যে ছিল না।

কথার সুরে ভরে গেল ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে, আমার ইচ্ছে হলো।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে কোন সিনেমার নাম নয়, এখানে এই যে অংশটা শুনিয়েছিলাম সিনেমার, সেই সিনেমাটার নাম হচ্ছে জয় বাবা ফেলুনাথ। সেখানে জটায়ু এক বডি বিল্ডারের প্রশংসা করছিলেন, তার মাসলের প্রশংসা করছিলেন। তো জটায়ুর আসল নাম কি এটাই আমরা জানতে চেয়েছিলাম। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
2: আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথম 10 জন কারা কারা সঠিক উত্তর দিয়েছেন।
3: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন প্রশ্ন শোনার পরে, তারা হচ্ছেন সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে, নন্দদুলাল চিত্রকর মহেশতলা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, গোপাদত্ত নিউ আলিপুর থেকে, কৃষ্ণা পাল সন্তোষপুর থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, পলাশ সাউ বজবজ থেকে, আয়েশা খাতুন নর্থ চব্বিশ পরগনা থেকে, এবং সবার আগে যিনি সঠিক উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে।

0: বেশ, তাহলে আমরা পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার আগে বরং আপনাকে বলি যে ওই যে আমাদের ইনস্টা হ্যান্ডেল যেটা আছে সেটা কিন্তু ফলো করে নিন, কারণ আর কিছুক্ষণের মধ্যে প্রশ্ন আসবে ওইখানে, যে প্রশ্নের উত্তর আপনি মোটেই আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারবেন না বা মেসেজেও দিতে পারবেন না, দিতে হবে ইনস্টাগ্রামে।
1: ইয়েস, তাহলে চলে যাব আমরা আমাদের পরের রাউন্ড, যার নামটা ঠিক কিরকম? সেখানে কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন অলরেডি পোস্ট হয়ে যাচ্ছে আমাদের ইনস্টা কুইজ এর আজকের শেষ প্রশ্ন, এবং এটা যেহেতু ভিজুয়াল কুইজ এখানে DM করে উত্তর দিতে হবে আপনাকে। ওই ছবির নিচে কিন্তু কখনোই কমেন্ট করবেন না, ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে আপনি সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন পুরোটা পাঠিয়ে দেবেন আমাদের। হোয়াটসঅ্যাপ বা অন্য কোনোভাবে এই উত্তরগুলো নেওয়া হবে না। আজকে আমাদের ইনস্টা কুইজের সেকেন্ড প্রশ্ন তথা লাস্ট প্রশ্ন পোস্ট হয়ে গেছে, আপনি উত্তর পাঠাতে থাকুন আর আমরা একটা গান শুনে ফেরত আসছি।

0: এটা এমন একটা রাউন্ড যার উত্তর আমরা কোনো মতেই অন এয়ার বলবো না। তার কারণ হচ্ছে 107 FM রেনবোতে আমরা এই প্রশ্নে অর্থাৎ লাস্ট আমাদের যে ইনস্টা কুইজ আমরা খেললাম তার উত্তর কিছুক্ষণের মধ্যেই পোস্ট হয়ে যাবে। এবার আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন সেটা আপনি সেখানেই জানতে পারবেন। আর কী করা, যদি আপনি এখনও না করে থাকেন বা না জেনে থাকেন তাহলে যান ইনস্টাগ্রামে, এবং ইনস্টাগ্রামে গিয়ে কী করবেন, ইনস্টাগ্রামে গিয়ে সার্চে গিয়ে 107 FM রেনবো কলকাতা সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল পেজ এবং সেখানেই আপনি ফলো করলেই
1: এখন
0: যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই
1: কজন সঠিক উত্তর
0: যারা সঠিক উত্তর

0: দিয়েছেন, তাদের মধ্যে প্রথম দশ জনের নাম কিন্তু আমাদের কাছে অলরেডি চলে এসেছে, সেই নামগুলো আমরা বলে দেবো।
1: হ্যাঁ, সেটা আমরা বলে দিচ্ছি। সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, পীয়ূষ সরকার বারুইপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে। কিন্তু এদের মধ্যে সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে।
0: আর এর পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনস্টাগ্রামে উত্তর পোস্ট হয়ে যাবে এবং এবং এবং এবং অন এয়ারেও আমরা আবার অনেক রাউন্ড নিয়ে আসব। তবে তার আগে
2: 17 জনকে পেয়ে গেছি আমরা, আর একজনকে পাবো, এবং কে হবে সেই লাকি ওয়ান, আমাদের লাস্ট রাউন্ড যেটা, সেই রাউন্ডে কে যাবে, মানে সেই রাউন্ড থেকে কে চলে যাবেন আমাদের সেমিফাইনালে, সেটা জানার জন্য তো একটু অপেক্ষা করতেই হয়। তার মধ্যে আমরা বরং চট করে
1: গান শুনে আসি।
2: হ্যাঁ, গান শুনে আসি।

0: Detective Didi. Detective Didi. Detective Didi.
1: পাখি উড়ে গেছে কিন্তু আমরা কিন্তু উড়ে যাইনি,
2: আমরা আছি,
1: আমরা আছি, আমরা থাকবো 12টা পর্যন্ত। এবং আপনাকে খেলাবো না ডিটেকটিভ ডায়েরি, সেই বিখ্যাত আমাদের রাউন্ড যেখানে আপনি গোয়েন্দা সাজবেন।
2: একদম। তাহলে সেখানে যেটা থাকে সেটা হচ্ছে একটা রহস্যময় ঘটনা থাকে, সেই রহস্যময় ঘটনার সমাধান আপনাকে করতে হয়, এবং সেই সমাধান যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং সবার আগে করতে পারেন তাহলে পৌঁছে যাবেন কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে। আমরা এই ঘটনা আপনাকে দুবার করে শোনাবো এবং তারপরে আপনাকে বুঝতে হবে যে আপনি সঠিক উত্তর দিচ্ছেন না ভুল উত্তর দিচ্ছেন, সেটা আপনাকে পাঠাতে হবে আমাদের ঠিকানায়।
1: ঠিকানাটা কি? 9903-65992 আমাদের এই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেক্সট মেসেজ করার নাম্বার। আপনি যদি প্রথমবার শুনেই বুঝতে পেরে যান খুব ভালো কথা, আপনি উত্তর পাঠিয়ে দিতেই পারেন, কিন্তু যদি বুঝতে না পারেন তার জন্য দ্বিতীয়বারও আমরা শোনাবো সেই ঘটনাটা। খুব ভালো করে শুনুন, একটা রহস্যময় ঘটনা ঘটতে চলেছে, সেটাকে সমাধান করতে হবে, তো ওয়েট করছি আমরা।
2: একদম। তাহলে সেই রহস্যময় ঘটনা শুরু হচ্ছে এখন।
0: Detective Didi. Detective Didi. Detective Didi.
3: শীতের এক সকালে এক নামকরা ব্যবসায়ীর ড্রয়িং রুমে তার মৃতদেহ পাওয়া গেল। সেদিন তুষারপাত হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল, তার বাবুর্চি, মালি এবং তার ব্যক্তিগত গাড়ি চালককে। বাবুর্চি বলল, আমি সকাল থেকে রান্নাঘরে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম, তাই আমি কিছু জানি না। মালি বলল, আমি বাগানে গাছে জল দিচ্ছিলাম আর নতুন চারা লাগাচ্ছিলাম। গাড়ি চালক বলল, আমি গাড়ির চাকা পরিষ্কার করছিলাম আর তেল চেক করছিলাম। সবটা শুনে পুলিশ তৎক্ষণাৎ মালিকে গ্রেপ্তার করল। পুলিশ কি করে বুঝল যে মালি খুনি? আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে তার কারণটা 9903659992 নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিন।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: শীতের এক সকালে এক নামকরা ব্যবসায়ীর ড্রয়িং রুমে তার মৃতদেহ পাওয়া গেল। সেদিন তুষারপাত হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল, তার বাবুর্চি, মালি এবং তার ব্যক্তিগত গাড়ি চালক। বাবুর্চি বলল, আমি সকাল থেকে রান্নাঘরে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম, তাই আমি কিছু জানি না। মালি বলল, আমি বাগানে গাছে জল দিচ্ছিলাম আর নতুন চারা লাগাচ্ছিলাম। গাড়ি চালক বলল, আমি গাড়ির চাকা পরিষ্কার করছিলাম আর তেল চেক করছিলাম। সব শুনে পুলিশ তৎক্ষণাৎ মালিকে গ্রেফতার করল। পুলিশ কি করে বুঝল যে মালি খুনি? আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে তার কারণ 9903659992 নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সমেত জানান আমাদেরকে।
2: You know that thing must be 100 years old.

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: প্রশ্নের মধ্যেই উত্তর লুকানো ছিল, আমরা শুধু জানতে চেয়েছিলাম কারণ কি, কারণটা কি। আমরা কিন্তু জানতে চাইনি যে খুনি কে। অনেকে উত্তর পাঠিয়েছেন যে শুধু খুনি হচ্ছে মালি,
2: খুনিটা প্রশ্নের মধ্যেই বলা
1: ছিল যে খুনি হচ্ছে মালি, এবং আমরা শুধু জানতে চেয়েছিলাম কারণটা কি। কারণটা খুব সোজা, সেটা হচ্ছে যে শীতের সময় ছিল, সেদিন তুষারপাত হচ্ছিল, বরফ পড়েছিল, তো সেখানে গাছে জল দেওয়া প্লাস আবার নতুন চারা লাগানো, এটা তো মিথ্যে কথা না,
3: একদম।
1: সো এটাই হচ্ছে কারণ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন সেই প্রথম দশজনের নাম কৌস্তব পাল হাওড়া থেকে, উত্তম মুখার্জি নিউ টাউন থেকে, সৌরভ গুহ বাগুইহাটি থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, ফাল্গুনী দাস খর্দা থেকে, শিবাশিস সাহা সোদপুর থেকে, রাখি রায় ফলতা থেকে, শুভ মণ্ডল সুভাষ গ্রাম থেকে। আমি দশজনের নাম যদিও বলে দিয়েছি, কিন্তু সবার আগে যিনি সঠিক উত্তর দিয়েছেন তার নামটা বলবো, তার আগে বাকি ১৭ জনের নাম আমরা বলবো।
3: মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, অপর্ণা সাহা হাওড়া থেকে, মৌসুমী রানা বেহালা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, বিজয় কুমার দাস ঝালদা থেকে, পৃথ্বীমণ্ডল ত্রিবেণী থেকে, আবির জানা বারুইপুর থেকে, কার্তিক ধারা হুগলি থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, ফাল্গুনী দাস খর্দাও থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে, মোনালি মণ্ডল জায়গার নামটা জেনে নিচ্ছি কোথায় আছে, সেখান থেকে উলুবেরিয়া থেকে, আচ্ছা পাওয়া গেছে, মোনালি মণ্ডল উলুবেরিয়া থেকে, এবং যিনি কোথা থেকে উঠছেন,
1: যিনি উঠেছেন তার নামটা সর্বপ্রথমেই বলে দিয়েছিলাম, তিনি হচ্ছেন কৌস্তব পাল হাওড়া থেকে।

0: আমরা কিন্তু আমাদের টিম 18 নিয়ে তৈরি, 18 জনের টিম আমরা সিলেক্ট করে নিয়েছি যারা আমাদের সেমিফাইনাল রাউন্ড খেলবেন। সেই সেমিফাইনাল রাউন্ডের নাম আমরা দিয়েছি কি?
1: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ
0: ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড। এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রশ্ন করে থাকি। শুধুমাত্র যে 18 জনের নাম তমজিৎ বলল, যে 18 জন উঠেছেন আমাদের এই সেমিফাইনালে, শুধুমাত্র তারাই উত্তর দেবেন। এতক্ষণ যেভাবে উত্তর দিচ্ছিলেন 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, ঠিক সেভাবেই উত্তর পাঠাবেন। প্রথমে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন। আজকে নিউজ ফ্ল্যাশে প্রশ্ন থাকছে, সম্প্রতি এল ক্লাসিকোয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হলো কোন দল?
2: নিউজ ফ্ল্যাশে প্রশ্ন, সম্প্রতি এল ক্লাসিকোয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হলো কোন দল? যে 18 জনের নাম বলেছি সেই 18 জনেরই উত্তর শুধুমাত্র আমরা নেব, বাকিদের উত্তর কিন্তু আমরা নেব না। আমি একবার রিপিট করে দিচ্ছি, কারা উত্তর দিতে পারবেন। মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, অপর্ণা সাহা হাওড়া থেকে, মৌসুমি রানা বেহালা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, বিজয় কুমার দাস ঝালদা থেকে, বৃদ্ধি মণ্ডল ত্রিবেণী থেকে, আবির জানা বারুইপুর থেকে, কার্তিক ধারা হুগলি থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সুদীপ্ত কর বাঁশড়ণী থেকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, ফাল্গুনী দাস খর্দহ থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সপ্তপর্ণীপাল চিংড়িঘাটা থেকে, কৌস্তপাল হাওড়া থেকে এবং মোনালি মণ্ডল উলুবেরিয়া থেকে, এই 18 জনের উত্তরই কিন্তু আমরা নেব।
3: তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাবে, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: News Flash, News Flash, News Flash. নিউজ ফ্ল্যাশের প্রশ্ন ছিল, সম্প্রতি এল ক্লাসিকোয় রিয়েল মাদ্রিদকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হলো কোন দল? সঠিক উত্তর বার্সেলোনা।
1: এবং এই সঠিক উত্তর যে তিনজন দিয়েছেন তারা হলেন বিজয় কুমার দাস ঝালদা থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে এবং সপ্তপর্ণীপাল চিংড়িঘাটা থেকে।
0: বেশ, এদের তিনজনকে অসংখ্য শুভেচ্ছা জানাই, কারণ এই তিনজন ফাইনালিস্টকে আমরা পেয়ে গেছি আজকের কুইজওয়ালায়। তো এই তিনজন অর্থাৎ সপ্তপর্ণী পাল, শেখ মাসাদুল ইসলাম এবং বিজয় কুমার দাস, এই তিনজনকে নিয়েই আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড, যার নামটা ঠিক এই রকম।
2: লাইটিং রাউন্ড, লাইটিং রাউন্ড, লাইটিং রাউন্ড।
0: বেসিক্যালি এই ফাইনাল রাউন্ডটা খেলার নিয়মকানুন অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না বা এই তিনজনের জন্য আরও একবার আমরা বলে দেবো, এই রাউন্ডটা খেলার কিছু নিয়ম রয়েছে। এই রাউন্ডে আমরা পাঁচটা প্রশ্ন করব, তার জন্য আপনার জন্য এক মিনিট সময় থাকবে। হ্যাঁ, তো এবার আমরা কি পাবো? যেটা পাবো সেটা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে বা এসএমএসে, আপনি যেখানেই খেলুন না কেন, 1 2 3 4 5 করে নোট ডাউন করতে হবে এবং তার নিচে আপনার নাম এবং লোকেশন পাঠাবেন এবং তার তলায় আপনার কলিং নাম্বার লিখে রাখবেন এবং আমরা প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আপনারা সঠিক উত্তরটা আমাদের পাঠাবেন। এবার এখানে কিছু জিনিস আছে। কী জিনিস? সঠিক উত্তরের জন্য আপনি পাবেন +5, যদি আপনি ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনি পাবেন -5, যদি আপনি উত্তর না দেন পাস করেন সেক্ষেত্রে কোনো মাইনাস বা পজিটিভ মার্কস নেই, সেখানে আপনি পাবেন 0। এবার এক মিনিট পরে যখন আমাদের পাঁচটা প্রশ্ন বলা শেষ হয়ে যাবে তখন আমরা গান চালাবো এবং প্রশ্ন শেষের পরে যতক্ষণ, যত মিনিট পর আপনি উত্তর দেবেন, মানে ধরুন আমরা এখন 33 হচ্ছে বা 44 হচ্ছে, যদি আমরা 46 গান চালাই এবং আপনি যদি 47 আনসার দেন তাহলে আপনি যা স্কোর পেলেন তার থেকে -3 হবে, যদি আপনি 48 দেন তাহলে আপনার স্কোর থেকে -6 হবে। তো আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে এবং বিজয় কুমার দাস ঝালদা থেকে, এই তিনজন ফাইনালিস্টকে নিয়েই খেলবো আজকে আমাদের কুইজওয়ালার ফাইনাল রাউন্ড, উইচ ইজ আ লাইটনিং রাউন্ড।
1: এবং আমাদের প্রশ্ন করা শুরু হবে এক্ষুনি।
0: প্রথম প্রশ্ন, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, কিকিরা চরিত্রটি কার সৃষ্টি? তৃতীয় প্রশ্ন, কোন গণিতবিদ প্রথম এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন? চতুর্থ প্রশ্ন, পান্না হিরক্ষণি কোন রাজ্যে অবস্থিত? পঞ্চম প্রশ্ন, ভারত কেশরী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
1: আমি একবার বলছি, প্রথম প্রশ্ন, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? দ্বিতীয় প্রশ্ন, কিকিরা চরিত্রটি কার সৃষ্টি? তৃতীয় প্রশ্ন, কোন গণিতবিদ প্রথম এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন? চতুর্থ প্রশ্ন, পান্না হিরক্ষণি কোন রাজ্যে অবস্থিত? এবং পঞ্চম প্রশ্ন, ভারত কেশরী কোন, ভারত কেশরী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
0: সময় যেহেতু

যাচ্ছে প্রশ্নগুলো আরো একবার। প্রথম প্রশ্ন, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? কিকিরা চরিত্রটি কার সৃষ্টি? তিন নম্বর, কোন গণিতবিদ প্রথম এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন? চতুর্থ প্রশ্ন, সময় শেষ, আমরা গান চালাচ্ছি, আপনার সময় শুরু হচ্ছে।

0: लाइटिंग राउंड, लाइटिंग राउंड, लाइटिंग राउंड।
1: আজকে কুইজ হলে খেললাম আমরা তিনজন ফাইনালিস্টকে নিয়ে। সপ্তপর্ণিপাল চিংড়িঘাটা থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে এবং বিজয় কুমার দাস ঝালদা থেকে। আজকে কে উইনার হয়েছেন সেটা আমরা পরে অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমরা প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলো একবার বলে দিই।
2: লাইটনিং রাউন্ডে আমরা পাঁচটা প্রশ্ন রেখেছিলাম। প্রশ্ন ছিল, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর নেপাল। কিকিরা চরিত্রটি কার সৃষ্টি? বিমল কর। কোন গণিতবিদ প্রথম এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন? রাধানাথ শিকদার। পান্না হীরক খনি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। এবং ভারত কেশরি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কুস্তি।
3: বেশ, তাহলে কি আমরা পরের রাউন্ডে চলে যাব এবার?
1: হ্যাঁ, আমরা পরের রাউন্ডে যাব এবং তারপরে আমরা আসব আমাদের আজকের উইনারকে নিয়ে।
0: বং কানেকশন, বং কানেকশন।

0: আজকে আমাদের কুইজওয়ালা মোটামুটি শেষ পর্যায়ে। আমরা উইনারকেও পেয়ে গেছি, যদিও তার নাম ঘোষণা করিনি এখনো, কিন্তু যারা আজকে সেমিফাইনালে উঠতে পারলেন না তারা যাতে পরের সপ্তাহে সেমিফাইনালে উঠতে পারেন, একটু এগিয়ে থাকতে পারেন, তার জন্য আমরা এই বং কানেকশন রাউন্ড খেলছি। বাংলা এবং বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখবো এবং খুব তাড়াতাড়ি সবার আগে যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পৌঁছে যাবেন পরের সপ্তাহে কুইজওয়ালা সেমিফাইনালে। সো বি রেডি, আমরা যে মুহূর্তে প্রশ্ন বলবো সঙ্গে সঙ্গে টাইপ করে উত্তর পাঠান 9903653992 তে।
1: আজকে এবং এবং নিজের নাম এবং লোকেশনটা অবশ্যই,
0: সে তো নিশ্চয়ই পাঠান,
1: এটা সবার জন্য।
0: আজকে বং কানেকশনের প্রশ্ন থাকছে, রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কোন শিল্পীর আঁকা?
2: রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কোন শিল্পীর আঁকা, এটাই প্রশ্ন থাকছে আজকের বং কানেকশনে। তাহলে উত্তর পাঠান, আর বলতে বলতে না ভুল উত্তর কিছু এসছে এখনো, এখনো এখনো পাইনি, পেয়ে যাব আশা করছি।
1: আমরা একটা গানের পরে নিয়ে আসি,
2: আমরা একটা গানের ব্রেকে যেতেই পারি, তারপরে এসে আমরা উইনার এবং বং কানেকশন সবাইকে ঘোষণা করে দেবো যে কারা কোন মানে যেতে পারলেন আগামী সপ্তাহে সেমিফাইনাল এবং কে আজকে উইনার হলেন।

0: লাইটিং রাউন্ড
1: গড়িটা বলছে আমাদের বাড়ি যাওয়ার সময় তো হয়ে এসেছে, কিন্তু আমরা যদি কুইজওয়ালার উইনারের নাম না বলে যাই তাহলে যারা লিসনার তারা পরের সপ্তাহ থেকে কুইজওয়ালা শোনা ছেড়ে দেবে। সেই জন্য আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যেটা কুইজওয়ালার উইনার ঘোষণা করা, সেই কাজটা নিয়ে আমরা চলে এসেছি
2: একদম। কিন্তু তার আগে আমাদের যেটা বলতে হবে যে বং কানেকশনে কে, বং কানেকশন থেকে কে সেমিফাইনালে চলে গেলেন আগামী সপ্তাহে
1: বলি। বং কানেকশনের প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কোন শিল্পীর আঁকা, সঠিক উত্তর নন্দলাল বোস।
3: যিনি সর্বপ্রথম সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন পরের সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে, তিনি হচ্ছেন নির্মাল্য দে হাওড়া থেকে।
2: এবার আমাদের বলার পালা কে আজকের উইনার।
3: হ্যাঁ, তার নাম বলবো, কিন্তু তার আগে

0: আমরা বলি কে কতটা সঠিক এবং ভুল উত্তর দিয়েছেন। প্রথমে আসে বিজয় কুমার দাসের কথা, তিনি প্রথম তিনটে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, তারপরের প্রশ্নটা পাস করেছেন এবং তারপরের প্রশ্নটা একদম লাস্ট কোয়েশ্চেনটা সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ তিনি -15 + 0 + 5 অর্থাৎ -10 স্কোর করেছেন, কিন্তু আমরা 11:46 গান বাজিয়েছিলাম, উনি 11:47 আনসার দিয়েছেন, যার ফলে -10 - -3 = -7। এবার আসি পরের জনের কথায়। পরের জন 4টে প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু তিনি 11:48 উত্তরটা পাঠিয়েছেন, অর্থাৎ 4টে প্রশ্নে সঠিক উত্তর এবং একটি পাস করেছেন, যার ফলে 20 এবং 2:48 উত্তর দেওয়ার জন্য -6 হয়েছে। ওনার টোটাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে 14।
1: এটা কার মানে কি
0: বলছি নামটা, একটু একটু সাসপেন্স থাকে,
1: সাসপেন্স।
0: হ্যাঁ, এবং আরো একজন, তিনিও 4টে প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন এবং একটি পাস করেছেন, কিন্তু তিনি 11:46 আমাদের সঠিক উত্তরগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছেন। অতএব যার কথা বলছি, যিনি 14 পেয়েছেন তিনি হচ্ছেন শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে, এবং 20 পেয়ে একদম সময়ের মধ্যে 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 20 পেয়ে আজকের কুইজওয়ালার উইনার হয়ে যাচ্ছেন সপ্তপর্ণী পাল ফ্রম চিংড়িঘাটা। জোরে হাততালি।

সপ্তপর্ণী পালের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন কুইজওয়ালা টিমের পক্ষ থেকে। তার সঙ্গে সঠিক সময়ে আমাদের FM রেইনবো টিম থেকে যোগাযোগ করে নেওয়া হবে। আর শুভরাত্রি সবাইকে জানাচ্ছি। আমরা তিনজন ছিলাম আজকে, অভিপ্সা, রিয়া এবং তমজিৎ। আমরা টাটা বাই বাই বলছি, তবে তমজিৎ কিন্তু থেকে যাচ্ছে। আর FM রেইনবো সবসময় আপনার কানে কানে থাকে। আপনিও থাকুন আমাদের সঙ্গে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়ির কাঁটা বলছে 12টা বেজে গেছে, 12টা বেজে সেকেন্ডের কাঁটা এগিয়ে চলেছে, আর তোমাকে আমি বলছি, তুমি শুনতে কি চাও আমাকে জানাও। 9903659992 তে হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজ দুটোই অপশানই খোলা রয়েছে তোমার জন্য, আর আর যে তমজি তোমার সঙ্গে রয়েছে আর তোমাকে জিজ্ঞেস করছে তুমি শুনতে কি চাও। অঞ্জন দত্তের একটা গান দিয়ে আজকে শুরু করব, অর্থাৎ আজকের 13ই মের প্রথমটা শুরু হবে আজকে অঞ্জন দত্তের হাত ধরে, আর সঙ্গে তারপর তোমার রিকোয়েস্টের সব

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: গড়িগাঁড়া বলছে 12:07, আমরা শুনছিলাম জেরেমির বেহালা অঞ্জন দত্তের কণ্ঠে। পরপর তিনটে গানের রিকোয়েস্ট এসেছে, এই তিনটে গান ব্যাক টু ব্যাক আমরা শুনবো। সোমনাথ চট্টোপাধ্যায় রিকোয়েস্ট করেছেন তুমি রবে নীরবে বাঁকুড়া থেকে, আর সৌভিক ঢাকুরিয়া থেকে রিকোয়েস্ট করেছেন জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের কণ্ঠে একটি গান, আর আবির জানা বারুইপুর থেকে রিকোয়েস্ট করেছে মুঝসে শাদি করোগি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, না এই গানটাই রিকোয়েস্ট করেছে। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি ফিরছি আবার তোমার সঙ্গে, তোমাকে শোনাতে তোমার রিকোয়েস্টের তোমার পছন্দের গান।

তুমি শুনছো শুনতে কি চাও, আর আমি তোমাকে শোনাচ্ছি তোমার পছন্দের গান। যে রিকোয়েস্টগুলো এখন রয়েছে আমার কাছে, হমেশা তুমকো চাহা দেবদাস সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছে বারুইপুরের অলিভিয়া অধিকারী, রাজকুমার দত্ত শুনতে চেয়েছে তুমি জানতেই পারো না, আর পায়েল দমদম ক্যান্টনমেন্ট থেকে শুনতে চেয়েছে মেট্রো ইন্দিনো সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে জমানা লাগে। ব্যাক টু ব্যাক চারটে গানের ওপারে, না তিনটে গান, ব্যাক টু ব্যাক তিনটে গানের ওপারে আমি ফিরছি তোমার কাছে তোমার রিকোয়েস্টের গান সঙ্গে নিয়ে 9903653992, কিন্তু খোলা রয়েছে তোমার জন্য, তোমার মেসেজের অপেক্ষায় হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ। তুমি যেখানে চাও, যে গান শুনতে চাও আমাকে জানাও।

আর অনেক গানের রিকোয়েস্ট সঙ্গে রয়েছে সৃজয়ী ফুকরে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, বিরাটি থেকে সৃজয়ী ফুকরে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছে, শ্যামল গাঙ্গুলি শুনতে চেয়েছেন এস ডি বর্মনের কণ্ঠে একটি গান, আর শঙ্কর চন্দ্র দে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। চেষ্টা করছি সেই গানগুলো শোনানোর। হ্যাঁ, ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি ফিরছি, সঙ্গে নিয়ে যে কথা বারবার বলছি, তো এখনও অনেক রিকোয়েস্ট রয়েছে, চেষ্টা করব সব শোনাতে, দেখা যাক কতটা শোনাতে পারি।

এবার যে দুটো গানের রিকোয়েস্ট পেয়েছি, কিলবিল সোসাইটি সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে অনুপম রায়ের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন রমা দত্ত বেলতলা থেকে, এবং অ্যান্ডি মিত্র বেহালা থেকে শুনতে চেয়েছে সুরেশ ওয়ারেকার এবং আশা ভোসলের কণ্ঠে তুমসে মিলকে, পরিন্দা সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে ব্যাক টু ব্যাক। এই দুটো গানের ওপারে আবার ফিরছি, তখন হয়তো খুব বেশি সময় থাকবে না, তবে চেষ্টা করব অনেক গান শোনানোর।

যেতে যেতে শুনিয়ে যাব বালি থেকে সবুজ আছে মিত্রের রিকোয়েস্টে উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে এই গানটা।

ঘড়ির কাঁটা বলছে 1টা বেজে গেছে। 1টা বেজে যাওয়া মানে সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনীতে প্রথমে আমরা শুনব খেয়াল, অঞ্জনা কুশারের কণ্ঠে যোগ কোষ রাগে। তারপর পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায় শুনব শরদ, সম্পূর্ণ মালকোষ রাগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। তার উপরে আপনার সঙ্গে আমি ফিরব আপকে লিয়ে নিয়ে।

ঘড়ির কাঁটা বলছে 1:58। এতক্ষণ আমরা শুনছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। প্রথমে শুনলাম অঞ্জনা কুশারির খেয়াল যোগকোষ রাগে, এবং তারপরে সম্পূর্ণ মালকোষ রাগে আমরা শুনলাম পণ্ডিত জয়দীপ ঘোষের শরৎ। আর এখন আমরা যাব আপকে লিয়েতে। আপকে লিয়েতে ব্যাক টু ব্যাক গান শোনাবো অরিজিৎ সিং, নিকিতা গান্ধী, তারপরে রাঘব চৈতন্য, জনিতা, আবার অরিজিৎ সিং, ইত্যাদি অনেকের গান রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আপকে লিয়ে।

এর পরের গান লাকি আলীর কণ্ঠে এবং তারপর ধীরেন্দ্র সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে সেরা রাত, ব্যাক টু ব্যাক দুটো গানের ওপরে আমি ফিরছি তোমার জন্য।

ঘড়ির কাঁটা বলছে 2:39 এবং কাঁটা তো ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে তার নিয়ম মেনেই, সঙ্গে আমিও কিন্তু এগিয়ে যাচ্ছি, কারণ ওই যে গান শোনাবো হাসি তো ফাঁসি থেকে, সনম পুরী এবং নীতি মোহানের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

এতক্ষণ সানম পুরী এবং শিপ্রা গোয়ালের কণ্ঠে হাসি তো ফাসি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলাম। এবার শুনবো গজেন্দ্র ভার্মার কণ্ঠে গান। কী গান শোনাই? টেবিল নম্বর 21 থেকে গজেন্দ্র ভার্মার কণ্ঠে রইল মন মেরা।

ঘড়ির কাঁটা বলছে 2:58, আর অলরেডি স্টুডিওতে চলে এসেছে সৌমিকদা, চলে এসেছে। তাই আপকে লিয়ে জার্নি তমসিদের সঙ্গে এই পর্যন্তই, এর পরেরটা সৌমিকদার সঙ্গে।

107 FM রেডবোর্ড প্রচার তরঙ্গে এই মুহূর্তে আপকে লিয়ে হিন্দি চাচবির গানের অনুষ্ঠানে বিভিন্ন রকমের গান, বিভিন্ন সময়, বিভিন্ন রকমের

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ির কাঁটা বলছে 4:01 হয়ে 30 সেকেন্ড, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কালবন্ত।

107 FM Rainbow প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, শুনছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান। আর সময় প্রায় 4টে বেজে গেছে, 4টে পেরিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে শুনলেন ভাটিয়ার রাগে সারেঙ্গি, শিল্পী ছিলেন আল্লা রাখা কালবন্ধ। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন আহির ভৈরব রাগে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ঠিক ভোর 5:40, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গান বিভিন্ন সময়।

দারুণ অগ্নিবাণী। আসলে এই যে গ্রীষ্মের এই গান, ঋতু সাহিত্য, ঋতু সৌন্দর্য যেরকম আমরা দেখি, এবং সেই ঋতু সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু দেখেছেন এক কঠিন কঠোর রূপ এই গ্রীষ্মের মধ্যে, আবার তার মধ্যে দেখেছেন অদ্ভুত একটা রসকোমলতা। অর্থাৎ গ্রীষ্মের একদিকে যেমন তিনি দেখেছেন এক অদ্ভুত রুদ্র রূপ, এক অদ্ভুত বৈশাখের প্রলয় নাচন, আবার অপরদিকে মধুর স্নিগ্ধতা, সবকিছু নিয়েই তার জীবনের এক অদ্ভুত সময়ের কথা। কবির কাছে মনে হয় এক কল্যাণের দূত এই গ্রীষ্ম, সে কারণেই বোধ হয় তিনি ধ্বংসের মধ্যেও শুনতে পান এক শান্তির কল্যাণ মন্ত্র, আর সেই কারণে তিনি লিখেছেন হে বৈরাগী করে শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। তবে তিনি কিভাবে যে গ্রীষ্মের স্বরূপ বর্ণনা করেছিলেন তার পরিচয় কিন্তু রয়েছে 1306 সালে লেখা বৈশাখ কবিতায়। সেটা কিরকম? তিনি লিখেছেন হে ভৈরব হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটা জাল। কত রকম ভাবে লিখেছেন! আসলে এই যে গ্রীষ্মের একটা গরম, একটা অদ্ভুত, কত কিছু যেন জড়িয়ে আছে তাকে, সেটাকেই বোধহয় কোথাও একটা পিঙ্গল জটা জাল বলেছেন। যেন অদ্ভুতভাবে এই যে লু বয়ে যাওয়া গরমের সময়টাকে, প্যাচ প্যাচে গরম, সেটাকেই বোধহয় কোথাও অদ্ভুতভাবে তিনি বর্ণনা করেছেন। আমরা দেখি তার গানে, তার কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্ত এসবের দারুণভাবে বর্ণনা করেছেন। সমস্ত এই ঋতুকে বর্ণনা করেছেন কিন্তু ঋতু নামে। গ্রীষ্মের গানে আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, কোথাও হয়তো গ্রীষ্ম বলে কোথাও কোনো সম্বোধন করেননি, সর্বত্রই তিনি বলেছেন বৈশাখ। কি জানি এই গ্রীষ্ম শব্দটা তার কাছে বোধ হয় একটু অন্যরকমভাবে এসেছে। বৈশাখ শব্দের দারুণ ব্যবহার তিনি করেছেন তার লেখার মধ্যে। এই যে প্রচণ্ড প্রখর তপ্ত বৈশাখ গ্রীষ্ম শুরু, এটাই তো আমাদের প্রথম মাস, আর সেই অবিরাম অগ্নিবাণে যখন শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির এই যে অবয়ব, এই যে অদ্ভুত নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তিগুলো আমাদের এই মুক্তির আকুতিতে একটা উদ্দাম দিশেহারা হয়ে আমাদের সামনে যখন আসে, তখনই আমরা বুঝতে পারি যে এই যে বৈশাখের ঘুরে হাওয়া আমাদের গায়ে এসে লেগেছে।

দারুণ দহন বেলায় ক্লান্ত কপোত যখন অনেক কিছু খোঁজে, তখন এই যে গ্রীষ্মের বর্ণনা, অদ্ভুতভাবে কত রকমভাবে তিনি তার সেই বৈশাখকে আমন্ত্রণ করেছেন, কত রকমভাবে তিনি ডেকেছেন এই বৈশাখকে, প্রখর তপ্ত বৈশাখ, গ্রীষ্ম শুরুর এই প্রথম মাস, অবিরাম অগ্নিবাণে যখন শুষ্ক শীর্ণ হয়ে ওঠে প্রকৃতির অবয়াব, চরাচর জুড়ে যখন নিবিড় বৈরাগ্যের ছায়ামূর্তি মুক্তির আকুতিতে দিশাহারা, উদ্দামভাবে বাইরের লাবণ্যহীনতা, চারিদিকে তখন নাই রস নাই নারুণ দহন বেলা, খেলো খেলো নীরব ভৈরব খেলা, আর এই খেলার মাঝে তখন তিনি খেলার মধ্যেই বৈশাখকে আমন্ত্রণ করছেন।